আকাশবাণী মুর্শিদাবাদ, আজ সোমবার 11 জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 17 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 1 জুন 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে 4:56, সূর্যাস্তের সময় 6:14। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতেই এখন 5:55 হয়ে 50 সেকেন্ড।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন অমৃতবাণী।

বাণী অনুষ্ঠানে আজ শুনবেন স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের রচনা থেকে পাঠ। মানুষ কোনো কাজই করতে পারে না আনন্দিত মনে, যদি না সে কাজটাকে ভালোবাসে। সংসারী ব্যক্তি সংসারের জন্য দিন রাত খেটে যাচ্ছে, কেন? সংসারকে সে ভালোবাসে তাই। সন্ন্যাসী কেন দুঃখ কষ্ট সহ্য করছে? সৎকে সে ভালোবাসে তাই সৎকে পাবার জন্য তার এই প্রচেষ্টা। ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস। যে যাকে ভালোবাসে তার জন্য প্রাণ দিতেও কি সে কুণ্ঠিত হয় কখনো? মানুষের বড় বড় কাজ দেখে আমরা অপরিসীম বিষয়ে অবাক হয়ে থাকি, ভাবি এ কাজ সে করলো কেমন করে। কিন্তু মূল খুঁজলে পাওয়া যাবে ভালোবাসার প্রস্রবণ। তারই সরস রসে সিঞ্চিত হয়ে মানুষ দিতে পারে হাসি মুখে আত্মবিসর্জন, কঠিন কাজ হয়ে পড়ে অতি সোজা। ভালোবাসা হিসেব জানে না, বেহিসেবে উছলে পড়াই তার স্বভাব। আপনাকে বিলিয়ে দিতে যে চায়, প্রতিদানে ভিক্ষার কণা পাবার দুর্বুদ্ধি তার নেই। তাই সে সুন্দর, অতুলনীয়, দিয়েই যায় সে, নেয় না কখনো। আমাদের সবচেয়ে বড় মুশকিল হলো কি জানো, আমাদের ভালোবাসার গণ্ডি বড় সংকীর্ণ, বড়ই অল্প পরিসর। একে বড় করতে হবে, পারবে না? ভালোবাসার সাধনা করতে হয়, স্বার্থ ত্যাগ সে সাধনার প্রথম কথা। স্বার্থ আমাদের বড় জড়িয়ে ধরে, তাই কিছু করতে পারি না। পারব, আমরা সব পারব, যার কাছে গিয়ে ভালোবাসা আপন উৎস খুঁজে পাই, তিনি আমাদের হৃদয়ে উৎসারিত ভালোবাসা দেবেন। সে ভালোবাসা তাঁকেই উৎসর্গ করে ধন্য হয়।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতির আসরে প্রথম শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

0: এই গানটির সঙ্গে শেষ হলো এখনকার ভক্তিগীতির অনুষ্ঠান। এখনকার শিল্পীরা ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, কৃষ্ণা চট্টোপাধ্যায়, রবীন বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে সংযুক্তা ভাদুরী। আকাশবাণী মুর্শিদাবাদ এখন কলকাতা কেন্দ্র থেকে 6:20 বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দুবার আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে নিরাপত্তা ও সংযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রসঙ্গত, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে বিহারের গয়া এসে পৌঁছেছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ব্যবসা ও শিল্প বাণিজ্য বিষয়ক ক্ষেত্রে মত বিনিময়ের জন্য এবং বিভিন্ন স্থান পরিদর্শনের উদ্দেশ্যে তিনি মঙ্গলবার মুম্বাই সফর করবেন। প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর এই ভারত সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথভাবে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাস ব্যাপী ওই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং এই অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প, সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের এই মাসেই তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে একটি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেতা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সনমুগমের জন্য এই দুটি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। ওড়িশার BJD সাংসদ দেবাশিষ সামন্ত রায় ইস্তফা দিয়েছেন। আজ থেকে 8 জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
2: জিস নদী কো উন্হোনে বচপন মে সাপ ওর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লগা থা, গন্দগি বড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নহি করেঙ্গে, এক নই শুরুয়াত করেঙ্গে। উন্হোনে আপনে দোস্তো কো সাথ লিয়া, সিরফ জাল থা, ফাওড়া থা, টোকরি থি আর সবসে বড়ি তাকত থি কুছ বদলনে কা সংকল্প।
1: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্র ফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
3: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গল সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूँगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
1: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। CBSE-র অনস্ক্রিন মূল্যায়নে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় CBSE জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও IIT-গুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে CBSE জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনাথ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9 মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। DA মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গতকাল মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভার 8 উইকেটে 155 রান তোলে। ওয়াশিংটন সুন্দর 50 রানে অপরাজিত থাকেন। আরসিবির রসিক সালাম তিনটি, ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে অর্ধশত রান পূর্ণ করে আইপিএল ক্যারিয়ারে তার দ্রুততম অর্ধশত রান করেন কোহলি। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর দুবছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। খবর শেষ হল, পরের খবর সকাল 7:25।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয় প্রকৃতির কোলে। আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন 9434921300 এবং 03482259648 এই দুটি নম্বরে কথা এবং বার্তার মাধ্যমে। বিষয় প্রকৃতির কোলে ঘোষণাটি শুনলেন। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আসরের প্রথম শিল্পী বিক্রম সিং।

এই গানটির সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এখনকার শিল্পীরা ছিলেন বিক্রম সিং, মিতা হক, অর্ঘ্য সেন এবং সবশেষে জয়তী চক্রবর্তী। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয় প্রকৃতির কোলে। আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ফোন করুন বা বার্তা পাঠান 9434921300-তে, অথবা শুধুমাত্র কথা বলতে পারেন 0348225968 এই নম্বরে। বিষয় প্রকৃতির কোলে ঘোষণাটি শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আসরের প্রথম শিল্পী ফিরোজা বেগম।

এই গানটির সঙ্গে শেষ হল নজরুলগীতির আসর। এখনকার শিল্পীরা ছিলেন ফিরোজা বেগম, শঙ্কর ঘোষাল, অনুপ ঘোষাল এবং ক্যালকাটা ইউথ কয়ার। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। বিভিন্ন পরামর্শে বলা হচ্ছে, ধানের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আম, বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হচ্ছে, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ গাছ হেলে পড়া, বাঁকানো, এইসব সমস্যা দেখা দিতে পারে। সবজি ও ফল, ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রম অর্থাৎ স্প্রে করা বা সার প্রয়োগ করা ব্যাহত হতে পারে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলতে হবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। এখন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে যে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে। আগামী 6 দিনে জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি শিল্পী অমর পাল।

পরপর দুটি লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন অমর পাল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:25 এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে প্রথমে বাংলা খবর এবং পরে স্থানীয় বাংলা সংবাদ। 7:45 বাংলা ছবির গান। সকাল 8:00 শুভ সকাল লাইভ ফোন ইন, এই অনুষ্ঠানের বিষয় প্রকৃতির কোলে। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 থেকে আকাশবাণী কলকাতার বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 12:58 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 থেকে আবারও কলকাতার কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 2:20 এই সময়ে শুনবেন বাংলা আধুনিক গানের অনুরোধের আসর, উপস্থাপনা রুমা বন্দ্যোপাধ্যায়। বেলা 3:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:10 দিনান্তিকা, আজকের বিষয় গ্লোবাল ডে অফ প্যারেন্টস, 3:30 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে সংবাদ, 6:05 দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান, 6:30 জীবিকার জন্য, 6:35 কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে গ্রামীণ সংবাদ, ভক্তিগীতি 6:40, 6:55 অতুল প্রসাদী গান, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 কলকাতা কেন্দ্র থেকে শুনবেন বাংলা খবর এবং স্থানীয় বাংলা সংবাদ 7:50। রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্র থেকেই ইংরেজিতে সংবাদ, 8:10 বাংলা রাগ প্রধান গান, আধুনিক গান শুনবেন 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্র থেকে নিউজ অ্যাট 9, 9:15 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের থেকে প্রচারিত হবে বাংলা খবর, 10:10 ছায়াছবির গান, এই অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান, মাটির সুর এই অনুষ্ঠানে নির্বাচিত লোকগীতি শুনবেন 10:30 থেকে, 10:58 আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং 11:00 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ।

আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে। 7:25 বাংলা খবর এবং 7:35 স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। দশটি রাজ্যের ২৪টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের ১৩৪তম পর্বে জলাশয়ের সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ইউ মিন অং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার পাঁচ দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন। সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান ৩০ জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাককালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষক কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের ৩১শে অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দশটি রাজ্যে ২৪টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের ৪টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের ৩, ঝাড়খণ্ডের ২ এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে ১টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের ২ বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে ১টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সন্মঙ্গমের জন্য এই ২টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে ৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের ১৮ তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया, सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলোঁ সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানোঁ মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूँगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল ১১টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে ৪১। উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, নিশীত প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক ৩ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকা বিউফোর্ট ক্যাসেল এলাকা দখল করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী বিউফোর্ট রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর স্থানটি নিজেদের দখলে নেয়। আইডিএফ এর দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত।

কাল মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে অর্ধশতরান পূর্ণ করে আইপিএল কেরিয়ারে তার দ্রুততম অর্ধশতরান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচের সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 2 বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ। 35 জন মন্ত্রী আজ লোকভবনে শপথ গ্রহণ করবেন। বিজেপি নির্বাচন ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। বকেয়া মহার্গভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী সুমিত্র অধিকারী। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী সুমিত্র অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। একটি প্রতিবেদন।
1: গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরো 5 জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন 35 জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 41। সাংবিধানিক বিধি অনুযায়ী 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী রাখা সম্ভব, ফলে এখনো 3টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির 208 জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপি নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে। বকেয়া মহার্গভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব। আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে কর্মচারীরা। ইতিমধ্যেই রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার কাজ শুরু করেছে সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, 2008 এপ্রিল থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে শুনানিতে রাজ্যের কাছে জানতে চাই। জুলাই মাসের 3য় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে গতকাল দেবর্ষী নারদ সম্মান সমারোহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জমি না দেওয়ায় এরাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ ও বঞ্চনার যন্ত্রণা থেকে তৃণমূল কংগ্রেসের একাংশ ওই দলের সাংসদদের আক্রমণ করেছে বলে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য দাবি করেছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীকে হত্যা, মহিলাদের নির্যাতন এবং বহু কর্মীকে ঘরছাড়া করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
2: গত ছ মাস ধরে আমি ধারাবাহিক ভাবে বলে গেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূল তৃণমূলকে আক্রমণ করবে। আর সেই সময় আমাদের সতর্ক থাকতে হবে, যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, আমরা দায়িত্ব নিয়ে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে?
0: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা করে আক্রমণ চালানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের কার্যালয়ে গতকাল স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন, চলে ভাঙচুরও। তাদের অভিযোগ, সাংসদের কার্যালয়টি নয়নজুলির উপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, পাশাপাশি সেখানে ত্রিপল সহ নানা ত্রাণ সামগ্রীও মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১৩৪তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে।
3: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসময় বহুত গরমি পড় রহি হ্যায়, তেজ ধূপ গরম হওয়ায়, এসে মৌসম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি হ্যায়। পানি পিতে রহি হ্যায়, ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে। ইস দিশা মে সরকার কি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টস নে জো গাইডলাইন জারি কি হ্যায় ভো ভি ভুলিয়েগা নাহি।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষীরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন।
3: গরমি আতে হি এক অর চর্চা হর ঘর মে শুরু হো জাতি অর ও হ্যায় আম। ভারত মে শায়দ হি কোই ঘর হোগা জাহাঁ গরমিয়ো মে আম কি বাত না হোতি হো। মহারাষ্ট্র অর কোঙ্কন কা হাপুস, আলফানসো, গুজরাত কা কেসর, ইয়ে তো আমরস কি জান হ্যায়, উত্তর প্রদেশ কা দশহরি আর মেরি কাশী কা লঙ্গড়া, বিহার কা জরদালু, জিসকি খুশবু দূর সে পহচান মে আ যায়।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। গতকাল থেকে ওই পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। গত ২৫ মে ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯টি তৃণমূল কাউন্সিলররা ইস্তফাপত্র জমা দেন। দমদম স্টেশনে হকার উচ্ছেদের নিন্দা করেছে বামপন্থী শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ। এক বিবৃতিতে সংগঠনের রাজ্য শাখার তরফে অবিলম্বে পুনর্বাসন ছাড়া সমস্ত রকমের উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অবশ্য ৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গলগ্রিনের অরবিন্দনগর আবাসন থেকে এক যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গতকাল চাঞ্চল্য ছড়ায়। নিহত মোহাম্মদ দিলশাদ তিলজলার বাসিন্দা। অন্যদিকে মেহুলি সামনাল নামে ওই তরুণীর বাড়ি রামগড়ে, তারা লিভ ইন করত বলে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, ৩৫ জন মন্ত্রী আজ লোকভবনে শপথ নেবেন। বিজেপি নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। বকেয়া মহার্ঘভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বাংলা ছায়াছবির গান, আসরের প্রথম গানটি শুনুন অনুঘোষাল এবং নির্মলা মিশ্রের কণ্ঠে, ছবি প্রতিশ্রুতি।

বসে থাকো নড়াচড়া করো না, এমন সারথি খুঁজে ভূভারতে পাবে না। চুপ করে বসে থাকো নড়াচড়া করো না, এমন সারথি খুঁজে ভূ

0: করে বসে থাকো, ভয় টয় পেও না।
1: আরে বাবা,
0: কেনা নামের গাড়ি এসে ব্রেকে দিয়ে ধরে না,
1: ধরে না,
0: ধরো, গিয়ারটাও ধরে না,
1: ধরে,
0: স্টিয়ারিং কাজে না।
2: শুনছেন বাংলা ছবির গান, এখন বিজ্ঞাপন।

0: আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারের গানটি শুনুন আরোগ্য নিকেতন ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে কবিতা ছবি থেকে। এরই সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। শিল্পীরা ছিলেন প্রতিশ্রুতি ছবি থেকে অনুপ ঘোষাল এবং নির্মলা মিশ্র, আরোগ্য নিকেতন ছবি থেকে আরতি মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় গরিবের মেয়ে ছবি থেকে, এবং সবশেষে কবিতা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন গান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুভ সকাল।

শ্রোতা বন্ধুরা যে যেখানে আছেন সকলকে স্বাগত। দেখুন, আমাদের স্কুল কলেজগুলিতে চলছিল গরমের ছুটি, বেশিরভাগ স্কুল কিন্তু আজ খুলে যাচ্ছে। আর এই সময় এই যে গরমের ছুটি, তার মধ্যে গরম কিন্তু মানে অসহ্য গরম আমরা ভোগ করিনি তা নয়, তবে গরমের মাঝে মাঝে মিলেছে স্বস্তির বৃষ্টি, একটু আধটু ঝোড়ো বাতাস, মন্দ লাগে না তাও। এহেন সময়ে আমরা আরও বেশি প্রকৃতির কাছাকাছি যেন থাকতে চাই। কেউ ছুটে যায় পাহাড়ের অমুক টানে, কেউ একটু নির্জনতায় প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিই, কেউ আবার সাগরে ছুটি, অনন্ত অসীম জলরাশিতে নিজেকে হারিয়ে ফেলা, কেউ বা ছুটেন জঙ্গলে, আবার কেউ নিজের বাসের জায়গাটিকেই নিজের মতো করে গড়ে নেন, প্রকৃতিকে অনুভব করেন একেবারে নিজের মতন করে। আপনি ঠিক কোন দলে? আসুন সবাই নিজের নিজের মতো করে যেমনভাবে প্রকৃতির সাথে একাত্ম হই, সেই কথা নিয়ে আজ একটু আলোচনা হোক, বিষয় প্রকৃতির কোলে। আপনারা আসবেন আমাদের সেই নির্দিষ্ট দুটি নম্বরে 9434921300 এবং 0348225968-এ। বার্তা এবং কথাই একটু নিজেকে গুছিয়ে নিন, তারপর শুরু হোক আমাদের আলাপন।

0: হ্যাঁ বন্ধু, আমরা জানবো যে এই চার দেওয়ালের মধ্যে আপনি আপনার বিশ্বটাকে খুঁজে পান, নাকি চার দেওয়াল ফুঁড়ে মাঝে মাঝে ছুটে যান সেইখানে যেখানে একটু প্রকৃতির সঙ্গ পাবেন। দেখি কে রয়েছেন। 9434921300-তে নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দায় হাত থেকে সুজয় চৌধুরী।
0: হ্যাঁ বলুন সুজয় বাবু।
1: এই যে প্রকৃতিকে, যে প্রকৃতির যে ব্যবহার, প্রকৃতিকে নিয়ে যেভাবে আমরা চলি, তাতে তো আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গায় গরমে বা শীতকালে বা পুজোর ছুটিতে যাই। আজ থেকে স্কুল ছুটি করে ছুটি শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে সামনে যে বর্ষা আসছে, এই বর্ষার মধ্যেও গরম থাকবে, সেই গরমের যে কোনো ছুটিতে আমরা কিন্তু পরিবারের সব মিলিয়ে এই দীঘা কিংবা অযোধ্যা পাহাড় কিংবা পুরুলিয়া বেড়াতে নিয়ে যাই। গাড়িতে করে যাই, ধরুন গরম থাকে কিন্তু এসি যে গাড়িতে একটু ঠান্ডা অনুভব করি। এবং সব থেকে মজা হচ্ছে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির যে আনন্দ, প্রকৃতিতে জল পড়ে এবং রাস্তাঘাট জলশূন্য হয়ে থাকে, বিভিন্ন জল পড়ে, যে প্রকৃতির বুকে যে গাছপালা এগুলো যে জল পড়ে, খুব সুন্দর দেখতে লাগে।
0: আমি একটা কথা বলি, এই যে আপনি বললেন গাড়ি করে যান এবং তাতে এসি চলে, আচ্ছা ধরুন এসিটা থাকলো না, তাহলে কি আপনি এই আনন্দটা একটু কম উপভোগ করবেন নাকি না? প্রকৃতি যেমন দিচ্ছে একটু গরম, একটু ঠান্ডা বা একটু বাতাস, সেটাকে বেশি উপভোগ করেন কোনটার?
1: এইবার যখন বৃষ্টিটা হয় বা খুবই ঠান্ডা হয়, কারণ অনেক বয়স্ক থাকে না, তারা গরমটা সহ্য করতে পারে না, যদি মাঝে মাঝে হয় তখন এসিটা তাহলে বন্ধ করে দিন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
1: মজা হচ্ছে সমুদ্রের যে দিঘায় যে জল পড়বে, আর সেই সময় যদি চান করা যায় এবং দিঘার যে সমুদ্রের যে মজাটা, খুবই আনন্দ উপভোগ আমরা ওইটা করি।
0: সঙ্গে থাকুন কেমন, সঙ্গে থাকুন। আসলে আমরা সেটুকুই জানতে চাই যে আপনি যান, কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ সমুদ্রে, কেউ নদীর পার ঘেঁষে হেঁটে বেড়ান প্রকৃতিকে অনুভব করার জন্য। আবার সকলের তো সমান সুযোগ থাকে না, কেউ কেউ নিজের ঠিক চারপাশটাকেই এত প্রকৃতির কাছাকাছি নিয়ে আসেন, সেটাও কিন্তু একরকম প্রকৃতির সঙ্গে যাপন, প্রকৃতিকে অনুভব করা। তো কে কেমনভাবে প্রকৃতির কোলে আশ্রয় নেন, মানে প্রকৃতির আদরটুকু একেবারে শুষে নেন, সেই গল্পই আপনাদের কাছে আজ শুনব। দেখি 03482259648 এ আমার কোন বন্ধু রয়েছেন। নমস্কার।
2: নমস্কার,
0: নমস্কার,
2: শুভ সকাল।
0: হ্যাঁ,
2: প্রকৃতির কোলে, তো প্রকৃতির করে প্রত্যেকটা মানুষ থাকে, বসবাস করে, জীবন কাটাই, প্রকৃতি ছাড়া কিছু নাই।
0: তো আপনার কথাটুকু বলুন।
2: আরে জন্মগ্রহণ করেছি 1936 সালের 24শে অক্টোবর সোমবার ভোর 5টা 6, কাজে বয়স এখন আমার 90। তো এই 90 বছরের মধ্যে আমার নানা রকমের, মানে ভাবে নানা রকমের জায়গায়, নানা রকমের প্রকৃতির অবস্থানে আমি জীবন কাটিয়েছি। যেমন বাল্যকালে জঙ্গলে, বাগানে, রাস্তায় ঘাটে, মাঠে আমি জীবন কাটিয়েছি, চলাফেরা করেছি। এবং শুধু তাই নয়, তারপরে চাষকাজও করেছি কিছুদিন, করে গেছি, লেখাপড়া শিখেছি। শুধু তারপর তাই নয়, একটা হাই স্কুলে চাকরি নিয়ে গেলাম, সেখানে 3 বছর ছিলাম, দূরে চাকরি বলে চাকরি কেড়ে নিলাম, এ বাড়িতে এসে বসে গেলাম। তারপর
0: সঙ্গে থাকুন। আপনি এই আপনার দীর্ঘ জীবনে প্রকৃতির কাছাকাছি ছিলেন এবং প্রকৃতির মধ্যেই ছিলেন, এই যে ছেলেবেলাটাই বনে বাদারে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন এবং চাষবাসও করেছেন, এটার থেকে অনেক অনেক বেশি প্রকৃতিকে অনুভব করেছেন আপনি, শুনলাম আপনার কথা। এবার আমরা একটু বার্তায় চোখ রাখি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, প্রকৃতির কোলে বসে মানুষ যেন নিজের হারিয়ে যাওয়া শান্তিকে আবার খুঁজে পায়। সবুজ গাছপালা, পাখির কলতান, নদীর কলকল ধ্বনি আর মৃদু বাতাস মনকে এক অনাবিল প্রশান্তিতে ভরিয়ে তোলে। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলিয়ে প্রকৃতি আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়, তাই সময় পেলেই প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ কাটানো উচিত, কারণ প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক ও আশ্রয়। প্রকৃতির কোলে লুকিয়ে থাকে শান্তির অমূল্য ভাণ্ডার, সবুজের ছোঁয়ায় মন ভরে ওঠে নতুন আশায়, পাখির গান আর বাতাসের সুরে দূর হয় ক্লান্তি। প্রকৃতির সান্নিধ্যেই খুঁজে পাই জীবনের সত্যিকারের প্রশান্তির ভাষা। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখলেন এই বার্তা। এরপর আরেকটি বার্তা রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, প্রকৃতির কোলে থাকলে যেন মনে হয় মায়ের কোলে মাথা দিয়ে আছি, কখন যেন সময়টা এক মুহূর্ত হলেও থমকে গেছে। আজকাল ব্যস্ত জীবনে আমরা কোথায় বাস করছি সেটাই ভুলে যাচ্ছি, অথচ সেই প্রকৃতি আমাদের প্রকৃত শিক্ষক। ধৈর্য, সৌন্দর্য আর ভারসাম্যের পাঠ আমরা প্রকৃতির কাছ থেকেই শিখি। প্রকৃতি শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে শক্ত রাখতে হয় বা মাথা উঁচু রাখতে হয়। সর্বোপরি প্রকৃতি আমাদের প্রকৃত পথপ্রদর্শক। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখলেন এই কথা। দেখি এবার কোন বন্ধু অপেক্ষা করছে। 9434921300 তে নমস্কার।
3: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার,
3: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
3: হ্যাঁ দেখুন, এই সংসারের একঘেয়েমি জীবন থেকে এই ছুটির দিনগুলো যখন পায় না দিদি, আমি তখন গ্রামে চলে যাই প্রকৃতির কোলে আশ্রয় নিতে। হ্যাঁ, সেখানে হিংলো নদীর ধারে একটা বিশাল বট গাছের ছায় বসে আমি দেখি নদীর কলতান ধ্বনি, যে আপন মনে শান্ত মনে বয়ে চলেছে কত স্থির নিষ্পন্দ ভাবে। আবার সেই সেই নদীরই ভয়ঙ্কর রূপ দেখি বর্ষায়, এবং সেই সঙ্গে দেখি রাখাল বন্ধুরা বাঁশি নিয়ে মানে কি বলবো গোচরণে তারা ব্যস্ত, এবং বাঁশিতে যখন তারা সুর তোলে সেই বাঁশি আর বাঁশি দিদি আর বাঁশি যেটাতে গোঠের রাখাল বলে বেড়ে
0: গোচারণ হচ্ছে এবং রাখালরা বাঁশি বাজাচ্ছেন।
3: হ্যাঁ দিদি, একদম একদম, মানে সচক্ষে দেখা।
0: আপনি খুব সৌভাগ্যবান বন্ধু, মানে
3: সৌভাগ্যবান দিদি, প্রকৃতিকে আমি আপন করে নিয়েছি এই কারণেই যে প্রকৃতির মতো সর্বংশহা আর কেউ নেই। এই বাড়িতে ধরুন দিনরাত যদি ছিটিমিটি হয়, হ্যাঁ তখন এই মন চায় কোথাও নিরিবিলিতে গিয়ে একটু আশ্রয় নিতে, এবং সেটা অবশ্যই প্রকৃতির কোলে। প্রকৃতির কোলে থাকলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দিদি একটা মানসিক শান্তি, একটা অপূর্ব প্রশান্তি। হ্যাঁ
0: সঙ্গে থাকুন, কেমন সঙ্গে থাকুন আমাদের। আমরা ছোট্ট ছোট্ট করে সকলের কথা শুনতে চাই, আপনারা একটু নজর রাখুন আমাদের, ছোট্ট করে একটু গুছিয়ে বলুন। অমিতাভবাবু খুব সুন্দর করে বললেন তার কথা, তিনি কিভাবে একটু মানসিক খিজিবিজি হলেও প্রকৃতির কাছে ছুটে যান, এবং এই যে আমরা কল্পনায় অনুভব করি রাখাল বাঁশি বাজাচ্ছে গোচারণে ব্যস্ত, তার মধ্যে কিভাবে প্রকৃতিতে মিলে মিশে গেছে, এই যে সচক্ষে দেখা বা একেবারে সরাসরি একে উপভোগ করা এই দৃশ্য, এটি সত্যিই অপূর্ব অপূর্ব। এবার একটু বার্তায় চোখ রাখি। বার্তা লিখেছেন মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে লিখছেন, এই যে হেথাই প্রকৃতির কোলে বেঁধেছি প্রান্তিকালয়, রাঙ্গা রবি নয়ন চুমি সুপ্রভাত জানায়, বিহঙ্গের দল আসে বাতায়ন পাশে, তাদের স্বনে মধুর আলাপনে হৃদয়ে শৈশব ভাসে। পুষ্পলতায় দোলা দিয়ে যায় শীতল সমীরণ, গুঞ্জরিয়া গুনগুন করে সারাদিন সারাক্ষণ। সকাল বিকাল হাওয়ার তোলায় তনু মনে জাগে উচ্ছ্বাস, দূষণহীন প্রকৃতির মাঝে প্রাণ ভরে নেই প্রশ্বাস। মনিরা বেগম লিখলেন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ থেকে। এর পরের বার্তাটি লিখছেন মান্টালি দে বিড়াটি থেকে। উনি এত সুন্দর একটা সম্বোধন করেছেন, লিখেছেন শুভ সকাল তাপসীমা। বাহ, মন ভরে গেল জানেন বন্ধু। আপনি অনেক শুভেচ্ছা এবং আদর জানিয়েছেন আমাদের সকলকে। হ্যাঁ, তারপর লিখছেন যে গতকাল 80 বছরে পা রাখলাম। হ্যাঁ জানি, গতকালও আপনার বার্তা আমরা পেয়েছি এবং পাঠ করেছি। বিষয় প্রকৃতির কোলে, এই ভারতে আমি জন্মগ্রহণ করেছি, এই প্রকৃতির দৃশ্য অপরূপ সুন্দর। এই প্রকৃতির কোলে আমি জন্মগ্রহণ করে গর্বিত। দূরে গেছে সকলকে সুস্থ থাকার আবেদন জানিয়ে শেষ করেছেন বার্তা মান্টালি দে বিড়াটি থেকে। হ্যাঁ, আমরা রয়েছি প্রকৃতির কোলে বিষয় নিয়ে। আমরা প্রকৃতিকে কিভাবে উপভোগ করি, কিভাবে প্রকৃতির সাথে মিলেমিশে একটু শান্তি খুঁজে পাই, সেই কথা আপনারা আপনাদের মতন করে জানাচ্ছেন, জানাবেন, জানান খুব ছোট্ট করে। তার মধ্যে একটু সময় করে আবহাওয়ার খবরটা বলে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গত 24 ঘন্টায় আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে, আর আগামী 6 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না আগামী 2-1 দিন। তার মানে আমাদের খুব গরমের যে অস্বস্তিটা রয়েছে সেটা চরম পর্যায়ে হয়তো পৌঁছবে না, কিন্তু গরমটা আমাদের থাকবে। আবার স্বস্তির বাতাসটুকু কিন্তু আস্তে আস্তে আস্তে হয়তো গরম কেড়ে নেবে, কিছু দিনের জন্যে হলেও কাটবে। তারপর তো আমরা বর্ষার জন্য একেবারে মুখিয়ে থাকবো যে কখন আমরা সেই বর্ষার বৃষ্টিটা উপভোগ করব। প্রকৃতির কি নিদারুণ খেলা, তাই না? যে যখন আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি ঠিক সেই সময়ে প্রকৃতি মা আমাদের ভিজিয়ে দিচ্ছেন এবং আমরা শান্তি পাচ্ছি। আর একটু বার্তায় যাই। বার্তা লিখেছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। আপনি লিখছেন আজকের বিষয় দিয়েছেন প্রকৃতির কোলে, খুব সুন্দর এবং একটি অভিনন্দনযোগ্য বিষয়। প্রকৃতির কোলে ঠাঁই পেয়েছে জীবজগতের সকল দৃশ্যমান এবং যা খালি চোখে দেখা যায় না এমন বহু সৃষ্টি। রয়েছে প্রাণীজগতের আনাগোনা, তার মধ্যে স্রষ্টার অন্যতম সৃষ্টি মানুষ। আমরা জন্মেছি কিছু পেতে এবং কিছু দিতে। আমাদের পরিচয় হবে শ্রেষ্ঠত্বের মাপন যন্ত্র দিয়ে। প্রকৃতির কোলে আছে বৃক্ষ, প্রাণী, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখলেন। হ্যাঁ, এবার একটু ছোট্ট করে বিজ্ঞাপন বিরতিতে যাব, সঙ্গে থাকুন।

0: 1927 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: বন্ধু, ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর। হ্যাঁ ছোট্ট ননি, তুমি কান্তনগর কালভার্ট থেকে লিখেছ, কান্তনগর কালভার্ট খাগড়া, সেখান থেকে লিখেছ তোমার বার্তা, এবার পড়ি। শুভ সকাল পিসমণি, প্রণাম নেবেন। বিষয় প্রকৃতির কোল। ভারতের প্রকৃতির দৃশ্য খুব সুন্দর। ভারতের এমন এমন জায়গা আছে যে তার দৃশ্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। গরমের ছুটিতে আমরা গ্যাংটক দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম 10 দিনের জন্য। সেখানকার প্রকৃতির দৃশ্য খুব সুন্দর, শান্ত ও ঠান্ডা পরিবেশ। এই প্রকৃতির কোলে আমি জন্মগ্রহণ করে গর্ববোধ করি এবং সকলকে প্রণাম জানিয়ে শেষ করেছে ননি কান্তনগর খাগড়া থেকে। হ্যাঁ ননি, আমাদের এই ভারতবর্ষ সত্যি খুব খুব সুন্দর, তবে সবসময় আমাদের দেখো সুযোগ কিন্তু সকলের হয় না যে আমরা পাহাড়ে যাব বা জঙ্গলে যাব বা একটু সমুদ্রে গিয়ে কাটিয়ে আসব। সেই ক্ষেত্রে আমরা আমাদের চারপাশটাকে, আমাদের চারপাশের প্রকৃতিও কিন্তু খুব খুব সুন্দর, তো সেই সৌন্দর্য, সেই সৌন্দর্যকে যদি আমরা উপভোগ করি নিজের মতন করে, এবং প্রকৃতি মানে আমরা, আমাদের প্রথম মনে আসে যে গাছপালা, সেই গাছপালা যদি আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যদি একটুখানি বাড়িয়ে নিই, আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির ভেতরেও, জায়গা জমি না থাকলেও অন্তত টবে করে কিছু গাছ করে যদি আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম হই, সেও কিন্তু অনেক বড় কথা, তাই না? এরপর দেবদা মহাদেব আধার মানিক থেকে একটু বড় বার্তা লিখেছেন। হ্যাঁ পড়ব আপনার বার্তা, কিন্তু তার আগে আমার বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন 9434921300 তে, দেখি কে রয়েছেন। নমস্কার,
2: শুভ সকাল।
1: শুভ সকাল,
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
1: আচ্ছা বলুন।
2: প্রকৃতির কোলে সমগ্র বসুন্ধরা, সমুদ্র নদ নদী খাল বিল নালা কান্দর কুকুর করে, দিগন্ত বিস্তারে আকাশ মানুষকে উদার হতে শেখায়, জীব জন্তু পক্ষি সরীসৃপ থাকলেও সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ মানব সম্পদে রূপান্তরিত হতে পারলে ভারতবর্ষে কোনো সমস্যাই থাকে না। পাহাড় পর্বত বন জঙ্গল খনি বালি প্রাকৃতিক সম্পদ, ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। দেশের যা সম্পদ তার সুষ্ঠু বিতরণ হলে দেশের দেশ স্বয়ং সম্পন্ন হয়। আত্মনির্ভর ভারতের সেটাই প্রত্যাশা। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: আচ্ছা বন্ধু, আপনাকে একটা কথা বলবো?
2: বলুন।
1: হ্যাঁ বলছি, এটা তো সামগ্রিক একটা চিন্তা আপনার, তার থেকেই আপনি এটা বললেন, কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে বলি যে আপনি প্রকৃতিকে কেমনভাবে উপভোগ করেন, শুধু ছোট্ট করে একটু যদি বলেন। হ্যাঁ প্রত্যেক দিন এই যে আপনি সুন্দর করে লেখেন বলে এবং সেটা বলেন, সেটা না বলে যদি আমাদের সঙ্গে একটু কথোপকথনে অংশগ্রহণ করেন তাহলে আরও বেশি ভালো লাগবে, কেমন একটু যদি বলেন।
2: সকালবেলায় উঠেই তো আপনার প্রকৃতির মাঝে আমি বসে আছি।
1: তাই আপনার চারপাশে কি কি আছে প্রকৃতি, মানে কি কি গাছ বা কিছু?
2: প্রকৃতি মানে চারপাশে গাছপালা, পুকুর, বলে এই ইত্যাদি।
1: আচ্ছা আচ্ছা,
2: এই প্রকৃতির মাঝেই তো আমি আছি।
1: আচ্ছা আচ্ছা, তা সেটুকু বললেই আরো বেশি। এই যে বললেন
2: মানে গ্রাম হচ্ছে আপনার, মানে শহর হচ্ছে বিকাশের জন্য,
1: প্রকৃতিকে উপভোগ করছেন সেটুকুর জন্যই আপনাকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো, সঙ্গে থাকুন কেমন। হ্যাঁ এবার বলেছিলাম যে আধার মানিক থেকে দেবদা মহাদেব লিখছেন, লিখছেন, আমরা যতই ইটকাট পাথরের জঙ্গলে নিজেদের বন্দী করি না কেন, শান্তি খুঁজতে শেষ পর্যন্ত ফিরে যায় প্রকৃতির কোলেই। প্রকৃতির কোলে মানে শুধু গাছপালা, নদী বা পাহাড় নয়, এটা হলো এমন এক আশ্রয় যেখানে আমাদের মন বিশ্রাম পায়, ক্লান্তি দূর হয় আর জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায়। প্রকৃতি আমাদের কী কী দেয়? দেয় জীবন, যে বাতাসে শ্বাস নিই, যে জলে তৃষ্ণা মেটায়, যে ফসলে পেট ভরে, সবই প্রকৃতির দান। শিক্ষা, নদী শেখায় বয়ে চলতে, গাছ শেখায় নিঃস্বার্থভাবে দিতে, পাহাড় শেখায় ধৈর্য ধরতে। শান্তি, শহরের কোলাহল যখন অসহ্য লাগে তখন একটা খোলা মাঠ, পাখির ডাক বা বৃষ্টির শব্দই মন ভালো করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই কোলকেই আজ ক্ষত বিক্ষত করছি, গাছ কাটছি, নদী দূষণ করছি, প্লাস্টিকে ভরে ফেলছি মাটি, ভুলে যাচ্ছি প্রকৃতি ছাড়া আমরা একদিনও বাঁচব না, অথচ প্রকৃতি আমাদের ছাড়া ঠিকই বাঁচবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই সুন্দর ভুবনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। একটি গাছ লাগানো, জলের অপচয় বন্ধ করা, পলিথিন বর্জন করা, এই ছোট ছোট কাজগুলোই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর উপায়। শেষে এইটুকুই বলবো, প্রকৃতির কোলে ফিরে যাওয়া মানে পিছিয়ে যাওয়া নয়, বরং এটা নিজের শেকড়ের কাছে ফেরা। যে শেকড় শক্ত হলে আমরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই নিরাপদ থাকব। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, তাকে রক্ষা করি, কারণ প্রকৃতি ভালো থাকলেই আমরাও ভালো থাকব। ধন্যবাদ জানিয়ে আধারমানিক থেকে দেবদা মহাদেব লিখলেন, একটু বড় বার্তা বটে কিন্তু উনি এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে সবটুকুই আমি পড়তে বাধ্য হলাম। এরপর না, বন্ধুর সাথে কথা বলবো। 03482259648 আমার বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো,
3: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল,
3: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: বলুন নিতাই বাবু।
3: হ্যাঁ, প্রকৃতির কোলে দেখুন, আমরা গ্রামে বাস করি, আমাদের চাইতে কিন্তু গাছপালা, পুকুর, হ্যাঁ, প্রকৃতি আমাদের হেসে বেড়াচ্ছে। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো প্রকৃতিকে এত ভালো লাগছে, আর এত সুন্দর আবহাওয়া আমাদের এখানে, খুব ভালো লাগছে। তো আমাদের গ্রামে কিন্তু প্রকৃতির খুব ভালো, তাই দিয়ে গাছপালা নিয়ে আমরা থাকি এবং খুব সুন্দর আমাদের পরিবেশ, এইভাবেই আমরা থাকি। নমস্কার।
1: নমস্কার নেবেন আপনিও। কি সুন্দরভাবে আপনারা প্রকৃতির কাছে, প্রকৃতির কোলের মধ্যেই রয়েছেন, তাই না? এবার একটু কাজের কথায় আসি। আমার যুবা বন্ধুরা যারা কাজের খোঁজে রয়েছেন তাদের জন্য কালকেও বলেছি, আবার যারা হয়তো শোনেননি কোনোভাবে তারা আজকে একটু শুনে নিন। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ, সব অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানান, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী মানে আজ, আজকের থেকে মানে পয়লা জুন থেকে 12 জুন পর্যন্ত 2026 সিইই কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারী নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে। আরও একবার বলছি, www.joinindianarmy.nic.in। আর রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করবেন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করুন। আরও একবার বলছি, 9434584102। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় রয়েছেন, জেলার অন্তর্গত মানুষ, তারাই এর সুযোগ গ্রহণ করবেন। শুনলেন চাকরি সংক্রান্ত কথা। এবার হ্যাঁ, একটু কথা বলি, কিন্তু অনেকক্ষণ গান শোনানো হয়নি, চলুন শুনে নিই একটা গান।

0: কি সুন্দর নৌকো করে আমরা ঘুরে এলাম বলুন। সত্যি এমনিভাবেই কল্পনায় ঘুরতে তো ভালোই লাগে, আবার সত্যিকারের যদি এরকম বেশ কয়েকজন মিলে একটি নৌকোই করে ঘুরতে পারতাম কেমন মজা হতো, তাই না বন্ধু? দেখি 9434913000 আমার কোন বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি মারগাম চিন্তাভাবনা বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: বলুন,
1: আজকে বিশাল প্রকৃতির করে তো দিদি ভাই আমরা গ্রামাঞ্চলে বাস করি, তো আমার গ্রামটা হলো পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় গ্রাম দিদি ভাই।
0: তাই
1: তো আমাদের গ্রামে প্রচুর গাছপালা, বন জঙ্গল, নদী নালা এসব আছে দিদি ভাই। তো আমাদের গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী। আমরা প্রতিদিন বইকে ভাই প্রকৃতিকে উপভোগ করার জন্য ও নদীর ধারে গিয়ে বসে থাকি, সেখানে বিভিন্ন রকম দৃশ্য দেখতে পাই এবং একটু সন্ধ্যা হলেও সেখান থেকে শিয়ালের ডাক ভেসে আসে দিদি ভাই।
0: আচ্ছা,
1: এবং সে শিয়াল সচক্ষেও দেখেছি দিদি ভাই।
0: ভালো থাকুন। আর কিশোরবাবু, আপনাকে বারবার বলবো, অনেকেই বলেন আপনি দিদি ভাই দাদা ভাইটা একটু কমিয়ে দিন, দেখবেন আরো ভালো লাগবে আমাদের, কেমন? এবার একটু বার্তায় চোখ রাখি। লিখছেন কান্তনগর থেকে, বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখছেন, শুভ সকাল প্রকৃতির কোলে, এ যেন শান্তির বিস্তৃত আঁচলে মায়ের পরশ, এক রাশ স্নিগ্ধতা ও সতেজতায় নিজেকে সঁপে দেওয়ার এক ভয়হীন নিশ্চিত আশ্রয়, মুক্ত আকাশের আঙিনায় ক্লান্তির নিরাময় ও মানসিক প্রশান্তি, ঠিক যেন মায়ের আদরে সারা শরীরে সুখের অনুভূতি। প্রকৃতির ভিন্ন ভিন্ন সাজ ও রূপে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি তার ছোঁয়া মনের জানালা খুলে মনকে শেখায় প্রকৃতির পাঠ, চলতে শেখায় চলার মতো, প্রতিকূলতা কাটিয়ে হাসি মুখে বাঁচতে শেখায়, বিশুদ্ধতায় লুকিয়ে থাকে প্রকৃতির হাসি, মধুর কণ্ঠ পাখিদের মতো কোলাহল কখনো বা নিস্তব্ধতায় জেগে তোলার তাগিদ। তাই তো যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে বারবার ছুটে

0: তাই তারই কোলে বুক ভরা একদণ্ড শ্বাস, আকাশপানে চেয়ে তার সাথে একান্ত কিছু মুহূর্ত যেন নিমেষেই ক্লান্তির অবসান, নিজের কাছে নিজেকে খুঁজে পাওয়া। মনে পড়ে সেই শৈশব ও কৈশোরের ঝলমলে দিনগুলো, মনে পড়ে নদীর দুপাশে বিস্তর সবুজের সমারোহ, তার মাঝে সর্ষে ফুলের হলুদ মিশ্রণ, মেঠোপথের শেষ প্রান্তে অস্তগামী সূর্যের লুকোনো রং, নির্মল বাতাস, যেন এক পরম তৃপ্তি আজও অনুভব করি। এভাবেই লিখলেন কান্তনগর বহরমপুর থেকে চন্দ্রনাথ সাহা। বন্ধু, আপনার লেখনির সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু ঘুরে এলাম সেই সুন্দর জায়গা, সেই সুন্দর প্রকৃতির কোল। এরপর আরও একটি বার্তা, সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছে, গরমের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়া যেন প্রকৃতির কোলে কিছুটা শান্তির মুহূর্ত খুঁজে পাওয়া। চারিদিকে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা, শীতল বাতাস আর পাখির কলতান মনকে ভরে তোলে এক অনাবিল আনন্দে। শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে পাহাড়ের নীরব পরিবেশে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হলো এই নির্মল প্রকৃতি। গরমের ছুটি, সেই পাহাড় সফর তাই শুধু ভ্রমণ নয়, মন ও প্রাণকে নতুন করে সতেজ করে তোলার এক অনন্য অভিজ্ঞতা। ঠিকই তাই। আপনারা যারা যেতে পারছেন একটু বেশি গাছপালা পাহাড় নদীর কাছে, তারা তো সত্যিই খুবই সুখী। কিন্তু যারা পাচ্ছেন না, তেমন বন্ধুরাও আসুন, বাড়িতে থেকেই কিভাবে আপনারা প্রকৃতির কোলে আশ্রয় নেন সেটুকু জানান কেমন। এবার খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে বলছেন যে, শুভ সকালের বিষয় প্রকৃতির কোলে। বর্তমানে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী গরমের আবির্ভাব হয়েছে, গরমে আমরা হাঁসফাঁস করছি, আমি বাইরে বেরোনোর পক্ষে নই। আচ্ছা, আমি চাই এই সময় বাড়িতে বসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করব। এই গরমের মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এতে চাষি ভাইদের বিরাট উপকার হয়েছে। সকল শ্রোতা বন্ধুদের, আচ্ছা উনি একটা পরামর্শ দিয়েছেন এই গরমে বাইরে বার না হতে। লিখলেন খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে। এবার দেখি 03482259648 আমার কোন বন্ধু রয়েছেন। নমস্কার, হ্যালো, হ্যালো, না বন্ধুর সাথে যোগাযোগ করা গেল না, আরেকবার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন দেখি 9434921300-তে কোন বন্ধু রয়েছে। নমস্কার,
1: তারপরে আশপাশে প্রচুর আছে, আমাদের বাড়িতে প্রচুর গাছপালা রয়েছে, কিন্তু দিদি ভাই একটাই দুঃখ, এবার বাড়ি হলে কিছু গাছ কাটা যাবে, তাই আমার খুব মনে কষ্ট হচ্ছে। কিছু গাছ কাটাও গেছে, কোনো উপায় নেই, করবো, বাড়িতে তো করতে হবে।
0: হ্যাঁ, অনেক সময় আমাদের হাত পা বাঁধা থাকে, তাই
1: ঠিক আছে, ফল ধরছে তো ওগুলো মনে হয় কাটা যাবে, লেবু ধরেছে এবছরে, আর পেয়ারা ধরেছে, হ্যাঁ এইসব ধরেছে, খুব কষ্ট হচ্ছে আমার, মনে হয় লিচু ধরেছে।
0: দেখুন যতটা সম্ভব, হ্যাঁ যতটা সম্ভব না কাটা যায় ততটাই ভালো, আর যদি একান্তই বাধ্য হন তাহলে বিকল্প কিছু করতে হবে, ছোট ছোট টবে গাছ লাগাতে হবে। সঙ্গে থাকুন কেমন, হ্যাঁ ভালো থাকুন। আরেকটি বার্তায় যাব, লিখছে সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল, প্রকৃতির কোলে। হ্যাঁ পিসিমণি, আমি প্রকৃতির কোলে সবুজ গাছপালা ও প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখতে উপভোগ করতে বড় ভালোবাসি। প্রকৃতির যে কিরকম আর কতগুলি রূপ তা বলা মুশকিল, কিন্তু প্রকৃতির সবুজ গাছপালা এই যে এত সৌন্দর্য তাতে আমি মুগ্ধ হয়ে যাই। অনেক দিন গরমের ছুটিতে প্রকৃতিকে খুব ভালো উপভোগ করতে পারলাম, এবার গরমের ছুটি শেষ, হ্যাঁ এবার স্কুলে ফেরা, তাই তো? ভালো থেকো, সঙ্গে থেকো এবং এভাবেই প্রকৃতিকে উপভোগ করো। পরের বার্তাটি লিখছেন রেখা মুখার্জি, সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন, মানুষ যখন ছিল গুহাবাসী তখন প্রকৃতির কাছ থেকেই শিক্ষার প্রথম পাঠ নিয়েছিল, পরবর্তীকালে মানুষ নিয়ম ভাঙার খেলায় মেতেছে, আঘাত করে চলেছে প্রকৃতির ওপর, কিন্তু আমাদের মন যখন নিত্যদিনের কাজের চাপে ক্লান্ত তখন আমরা পৌঁছই প্রকৃতির কোলে, সেইটি সমুদ্র, পাহাড় বা গভীর অরণ্যে, যা আমাদের অসুস্থ মনকে, শরীরকে সুস্থ করে তোলে। মা যেমন চায় তার সন্তান ভালো থাকুক, প্রকৃতিও চায় সকলে ভালো থাকুক। প্রকৃতির নিয়ম মেনে, তার রক্ষা কবচ মেনে চলা আমাদের কর্তব্য, সুযোগ পেলেই আমরা দৌড়ে যাই প্রকৃতির কোলে। গতবার ঘুরে এসেছি সুন্দরবন, কথায় আছে প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা মানুষ শুধু নিতেই পারি। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখলেন। এবার একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। নমস্কার, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, যোগাযোগ করা গেল না, আরেক বন্ধুর কাছে যাই। নমস্কার, হ্যালো, হ্যালো, না, কোনো বন্ধুর সাথেই যোগাযোগ করা গেল না। এমন যদি হয় বন্ধু, গভীর জঙ্গল, আলোয়াধারী পথ, আপনি হয়তো একা অথবা গুটিকয় কাছের মানুষকে নিয়ে এগিয়ে চলেছেন গুটি গুটি পায়ে, হয়তো দেখা পাচ্ছেন চেনা অচেনা কোনো পাখি অথবা দু একটি ঝর্ণা, ক্ষীণতনু বা উদ্দাম ঝর্ণা, পথে হয়তো দেখা পেলেন জঙ্গলি কিছু জানোয়ার যারা আপনার পক্ষে ক্ষতিকারক নয়, আর মাথার উপর কখনো ঝিমঝিম বৃষ্টি অথবা সাদা মেঘের দল ঘিরে রয়েছে আপনাকে, তেমন পরিবেশে গেছেন কখনো? গিয়ে থাকলে বলবেন, অথবা আপনার অঞ্চলেই যদি হয় এমন অভিজ্ঞতা, আপনার অঞ্চলেই, আপনার কাছাকাছি যে গাছপালা, যে নদী রয়েছে তার সাথে আপনি কিভাবে কাটান, বলুন সে কথা। দেখি আমার বন্ধু রয়েছেন, কোন বন্ধু রয়েছেন? 9434921300 তো নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
2: হ্যালো, হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি,
0: বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, আজকে মাতা পিতার দিবস, আজকে মাতৃ দিবস, তো সেই জায়গা থেকে আজকে প্রকৃতির যে আপনি বিষয় দিয়েছেন, সত্যি করে বিষয়টার মধ্যে আগে মা বাবাকে তার আগে মা আমার যে আসল মা, তার থেকে আমি জগৎ দেখেছি, তারপরে তো আমার প্রকৃতি মা এসছে। এবং দেখুন, আমার প্রকৃতির মাকে সকাল থেকে আমি আমার ছাতের উপরে গাছ গাছালি লাগিয়ে রেখেছি, সেইখানে বসে মানে চাটা নিয়ে বসে চা খাওয়া, তার গাছের জল দেওয়া, এবং কিছু কিছু পাখি আসে, আমরা যখন চান করি পাখিরাও এসে না গাছের মধ্যে কিচির কিচির করতে থাকে, তারা চান করবে।
0: আচ্ছা, কি কি পাখি আছে?
2: ওই সেই মানে ছোট সেই বুলবুলি পাখির মতন আর কি, ছোট্ট তো ওইটা এসে আর কি আমাদের কানের গোড়ায়, আমরা থাম্মার তেলে যখন চালাই তখন চান করি তো, আর যে ওভারফ্লো যে জলটা পড়ে সেই গাছেতে পাখিটা থাকে এবং আমাদেরকে জানায় যে আমি এসে গেছি, আমি চান করব, তো সেইটা দেখে এত সুন্দর লাগে। আপনার দিদি ভাই বলে, ও তুমি সরো, নাহলে ও কি করে ওইখানে থাকবে, তো সেই তখন ও চানটা করে নেয়। আমরা দেখি দূর থেকে আর কি কাঁচে ওপর থেকে কাঁচের জানলা দিয়ে, যে সত্যি করে এই পাখি কত আনন্দে চান করছে, আমরা প্রকৃতিতে কত সুন্দর। দেখুন আজকে আমাদের প্রকৃতি একই জায়গা, দার্জিলিং এ ঠান্ডা, আমাদের এখানে গরম, আবার কেরলে আবার গরম,
0: প্রাকৃতিক বৈচিত্র্যের দেশ আমাদের ভারতবর্ষ, এটা তো আছে। সঙ্গে থাকুন, কেমন বন্ধু, সঙ্গে থাকুন। হ্যাঁ, এবার একটু বার্তায় চোখ রাখবো। বার্তা লিখছেন মৃন্ময়ী পাল, লিখছেন আমি সারগাছি বিনকার থেকে মৃন্ময়ী পাল বলছি। প্রকৃতির কোলে, প্রকৃতির কোলে মানে শহরের কোলাহল ছেড়ে গাছ নদী মাটি আর মুক্ত বাতাসের কাছে ফিরে যাওয়া। সকালবেলা শিশির ভেজা ঘাসে পা রাখলে, পাখির ডাকে ঘুম ভাঙলে বোঝা যায় শান্তি জিনিসটার আসলে কি। দূষণমুক্ত বাতাস, খোলা জায়গা, ফুসফুস ও মন দুটোই ভালো থাকে। আমরা যতই এসি রুমে থাকি মনটা কিন্তু প্রকৃতির দিকেই ছুটে যায়, কারণ আমরা নিজেরাই প্রকৃতির অংশ। মৃন্ময়ী পাল লিখলেন এই কথা। সত্যি আমরাও কি প্রকৃতির বাইরে, আমরাও প্রকৃতির অংশ। সোমনাথ দাস রানীবাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন, জ্যৈষ্ঠের তপ্ত প্রাতে সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস আজ শুভ সকালে প্রকৃতির কোলে। দিদিভাই, আবাল বৃদ্ধ বনিতা প্রকৃতির টান অনুভব করে, কিন্তু বর্তমান ইঁদুর দৌড় প্রতিযোগিতায় পিঠের বইয়ের বোঝা ও কর্মক্ষেত্রের কারণে প্রকৃতির কোলে যাবার উপায় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গ্রীষ্ম ও পূজাবকাশ, কর্মজীবীদের ক্ষেত্রে সপ্তাহের শেষে ছুটির দিন। যারা কর্মে কর্ম সুবাদে শহরে বাস করেন, একটু সুযোগ পেলেই গ্রামে ছুটে যান। আমিও তার ব্যতিক্রম নই। যে কোনো উৎসব অনুষ্ঠানে ভিজে মাটির ঘাসের গন্ধ, ছায়া ঘেরা পুকুর, শান্ত স্নিগ্ধ মুক্ত বাতাস ও গাছপালার আকর্ষণে ছুটে যায় গ্রামে। আন্তরিক শুভেচ্ছা সহ লিখলেন সোমনাথ দাস রানীবাজার সোনামুখী বাঁকুড়া থেকে। পরপর একটু বার্তাগুলো পড়ে দিই, আর সময় পাবো না, সময় নেইও, একেবারে সময় দৌড়চ্ছে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, ঘরের মধ্যে বসে আছি একা, কিন্তু মনটা বাইরে ঘুরছে। জানালা দিয়ে দেখছি আকাশ ঝলমলে রোদ, আত্রাই নদী ভরে গেছে জলে, নদীর তীরে বসে বসে দেখি নদীর দৃশ্য। মানুষ হাট থেকে ফিরছে, নৌকা বয়ে চলেছে, গামছায় মুড়িমুড়কি ছড়ানো, কেউ যাচ্ছে, কেউ গল্প করছে। এই দৃশ্য আমার নদীর তীরে বসে দেখা। বাহ, এ তো আমরা বইয়ের পাতার গল্পের মতন, যে গামছায় চিড়েমুড়ি এখনও কি বাঁধেনি লোকে, কি জানি, খুব ভালো লাগলো। এরপর লিখছেন শুভেন্দু সাহু বিশপুর হাসনাবাদ চব্বিশ পরগনা থেকে, লিখছেন প্রকৃতির কোল হলো দ্বিতীয় মায়ের কোল। ধরা যাক আপনি খুব রৌদ্রের মধ্যে কাজ করছেন, খুব ক্লান্ত, একটু গাছের ছায় আশ্রয় নিন, দেখবেন শরীর শীতল হয়ে জুড়িয়ে যাবে। আমার বাড়ি একেবারে প্রত্যন্ত গ্রামে, চারিদিকে এত গাছপালা যে সন্ধেবেলা হলে বাইরের কোনো মানুষ আসলে প্রচণ্ড ভয় পায়। চারিদিকে প্রচুর শেয়ালের ডাক, আমাদের গ্রামের বাগানে প্রচুর ধরনের পাখি দেখা যায়, পুকুরে ডোবায় বিভিন্ন ধরনের মাছ, মাঠের মাঝখানে একটা বড় দিঘি আছে, তাতে প্রচুর পরিমাণে শাপলা, বিভিন্ন ধরনের শ্যাওলা হয়ে আছে। সেই দিঘিতে কত ধরনের মাছ খেলা করছে, বিকেল হলেই বিভিন্ন ধরনের হাঁসের দল ও বিভিন্ন ধরনের মাছ খাওয়া পাখি সেই দিঘির জলে খেলা করে, প্রকৃতির এক মনোলোভা দৃশ্য। শুভেন্দু সাউ লিখলেন বিশপুর হাসনাবাদ চব্বিশ পরগনা থেকে। এরপর লিখছেন বঙ্কিম দাস বিষ্ণুপুর বীরভূম থেকে, আজকের বিষয় প্রকৃতির কোলে। এই অপরূপা প্রকৃতি, আমরা ছেলেবেলা থেকেই সেই প্রকৃতির কোলে মানুষ, পুকুরে শাপলা শালুক, নদীর ধারে গিয়ে স্নান করতে যাওয়া আর সবুজ ঘাসের গান এলিয়ে গায়ে, আচ্ছা সবুজ ঘাসের গায়ে এলিয়ে শুয়ে পড়া, ঝাল ঝাপ্পা খেলা, এই নিয়ে প্রকৃতির কোলে আমরা মানুষ। বিষ্ণুপুর বীরভূম থেকে লিখলেন বঙ্কিম দাস। শীষ মোহাম্মদ শিশান লিখছেন যে অনেক দিন, আচ্ছা অনেক চেষ্টা করে আপনি না পেরে, জানলার ধারে বসে আছি একেবারে প্রকৃতির কোলে, আমার বাগানের আম কাঁঠাল গাছে আম ও কাঁঠালও আছে, সবেদা গাছে ফুল এসেছে, মাল্টার গাছে ফুল আছে, বাগানের পাশে পুকুর, পুকুরে হাঁস ভেসে বেড়াচ্ছে, দূরে সাঁওতাল পল্লী, আজকে কি উৎসব আছে জানি না, দুন্দুবি বেজে চলেছে, দূরে নদী পাল তুলে চলেছে, নৌকাগুলো কোন দেশে কে জানে, কমলে কামিনীর দেশে বোধহয়, দূরে উড়ে বেড়াচ্ছে এক চিল, সাঁওতাল রমণীর জল আনতে চলেছে, রমণীরা জল আনতে চলেছে লাইন বেঁধে, বাগানে আগাছা পরিষ্কার করছে, রেডিওতে আমি শুভ সকাল শুনছি। শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে।

0: হ্যালো, না আমার বোধ হয় আর বন্ধুর সাথে শেষ ইচ্ছেটুকু হলো না কথা বলার। নমস্কার। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, খুব ছোট্ট করে। হ্যাঁ, সময় নেই একেবারে।
1: আমি আমি নওদা থানা থেকে গোয়াটা হালদা পাড়া নরসম হালদা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, যে প্রকৃতির কথাটা বলছেন, আমার বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠালও ধরেছিল অনেকগুলা, কিন্তু এতটা বিক্ষয় যে প্রকৃতির ধরুন বাড়িতে একটা শালিক আছে বুঝলেন, সেই নারকেল গাছের খোপরে বাসা করে বাচ্চা করে দেয়, যেমনি আমার হাতে এসে মানে খাইয়ে দেবে, সকালবার দুবার দিলাম, এসে বসে আবার ডাক দিয়ে গেলে আমি যদি ঘরে থাকি শুয়ে থাকি, তারা সেই খেতে কেন কত সুন্দর ডাক, সেই ডাক দেবে আমরা উঠে এসে খাবার দিই, বোমাকে বলি যে বোমা খাবার দাও, সেই যে খাবার গুলো দেওয়া হয় বাড়তে কতদিন আর নারকেল গাছ এখানে কাঁঠাল ধরেছে। তা প্রকৃতি যে কথা বলেছেন, তা প্রকৃতি আমাদের বাড়ির সামনে নদী আছে জলঙ্গী নদী, জলঙ্গী নদীর ধারে একটা বড় পাকুর গাছ আছে, পাকুর গাছের কাছে বহু লোক বসে থাকে, এত সুন্দর আবহাওয়া। হ্যাঁ, তবে আগে মাছ ধরতাম নদীতে, এখন মাছ ধরি না, নৌকায় থাকতাম, আগে মাছ ধরতাম। তা কত সুন্দর আমাদের নদীর ব্যবহার, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া,
0: খুব ভালো থাকুন। দেখুন, সময় চলেছে তার নিয়মে, শৃঙ্খলা মেনে আমাদেরও থামতে হবে এইবার। বন্ধু, জীবনে এই দৈনন্দিনতার আমরা বাধা, তবুও সেই বাঁধনকে অক্ষত রেখেই কখনো একটু বেহিসেবি চলা, কখনো একটু এলোমেলো হওয়া, কখনো আবার নিশ্চুপ একাকী ডুবে থাকা নিজের মধ্যেই, মন্দ লাগে না তাই না? একটু স্বস্তি পাওয়া যায় প্রকৃতির কোলে মাথা রেখে আমরা জীবনের পথের মাঝেই খানিক জিরিয়ে নেব যে যার মতো করে, তাই তো আবার নতুন উদ্দেশ্যে চলতে পারবো তাই না? ভালো থাকবেন সকলে। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু তাপসী, কারিগরি সহায়তায় ছিলেন মন্দার গোস্বামী। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটু ঘুরে আসি।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ 9:05 এবং 9:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। এখন খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी आज नई दिल्ली में म्यांमार के राष्ट्रपति ओ मिन आउन लाइन के साथ वार्ता

ছোটবু ছবির গান শুনলেন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। গানে গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুরু হচ্ছে গানের ভেলা। গানের ভেলায় আজ শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব। আপনাদের সঙ্গে সুদীপ চট্টোপাধ্যায়।

গানের ভেলার শাস্ত্রীয় সঙ্গীতের পর্বে আপনাদের স্বাগত। যদিও যান্ত্রিক গোলযোগ, কিন্তু ভালো লাগলো শুনতে ওস্তাদ আমির খানের কণ্ঠের ললিত সকালবেলার রাগ। এই রাগের রেশ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সময়টা এমন, মানে জ্যৈষ্ঠ মাসের একদম মানে মধ্যজাম, মানে কোনোভাবে আবহাওয়া নিয়ে কোনো রোম্যান্টিক কথাবার্তা কিছু বলা যাচ্ছে না। কারণ অনেক সময় আপনারা জানেন, ওই আমি বলি যে আজকে দেখলাম অফিসে আসার সময় খুব সুন্দর পূব দিক থেকে হাওয়া দিচ্ছে, আমাদের আকাশবাণীর সামনের গাছের পাতাগুলো নড়ছে ইত্যাদি প্রভৃতি। কিংবা বর্ষাকালে বলি যে এই রিমঝিম বৃষ্টি হচ্ছে, দূরে আপছা করে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। তো আজকে আজকে বাইরের যে আবহাওয়াটা, সেইটাতে এই কোনো ধরনের কোনো বিশেষণই কিন্তু আসে না। প্রখর গরম, প্রচণ্ড গরম। আজকের অনুষ্ঠান শুরু করব একটু স্মৃতিচারণ দিয়ে। আপনারা কেউ কেউ জানেন, কেউ কেউ এখনও চোখে পড়েনি, যারা কাগজ দেখেছেন আজকে, গতকালই কিন্তু একজন খুব প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুম্বাইতে প্রয়াত হলেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়, একসময়কার স্বর্ণকণ্ঠী, মানে যার কণ্ঠ মাঝে মাঝেই লতা মঙ্গেশকরের সঙ্গে অনেকেই মানে মিলিয়ে ফেলত। তিনি হচ্ছেন শ্রীমতী সুমন কল্যাণপুর, প্রয়াত হলেন তিনি। তার বয়স হয়েছিল 89 বছর। অনেক গান, বহু গান গেয়েছেন, তার মধ্যে তো একটা গান মনে পড়ে যায়, খুব শুনেছি, এই সময়ের সঙ্গেও খুব এই পরিস্থিতির সঙ্গেও সম্পৃক্ত, সেটির কথা হচ্ছে মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। চলে গেলেন সুমন কল্যাণপুর, এবং গত মাসে আরেকজন গুণীশিল্পীকে আমরা হারিয়েছি, ভারত হারিয়েছে, কলকাতা হারিয়েছে। প্রয়াত হয়েছেন ওস্তাদ সাবির খান, উনি প্রয়াত হয়েছেন 13ই মে, প্রায় 67 বছর বয়সে ওনার জীবন অবসান ঘটে। ঐতিহ্যবাদী ফারুকাবাদ ঘরানার খ্যাতনামা তবলা শিল্পী সাবির খানের 1959 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে উত্তরপ্রদেশের রামপুরে সাংগীতিক পরিবারে জন্ম সাবির খানের। পিতামহ উস্তাদ মসিদ খানের কাছে তবলা শিক্ষার হাতেখড়ি সাবিরের। এই প্রসঙ্গে বলি আমাদের শ্রোতাদের, এই মসিদ খান ইনি কিন্তু বিখ্যাত ব্যক্তিত্ব একজন, কারণ আপনারা জানবেন যারা আমাদের যন্ত্রশিল্পী এবং গান বাজনা করেন আমার শ্রোতাদের মধ্যে, যে যন্ত্রে দু ধরনের গত বাজে, একটা হচ্ছে রাজা খানি গত আর একটা মসিদ খানি গত। তো এই মসিদ খানি গতের কিন্তু স্রষ্টা হচ্ছেন পিতামহ এনার ওস্তাদ মসিদ খান। পরবর্তীকালে সাবির খান প্রশিক্ষণ পান তার বাবা তথা উপমহাদেশের অন্যতম কিংবদন্তি তবলিয়া ওস্তাদ কেরামতুল্লাহ খানের কাছে, যিনি আমাদের আকাশবাণীতে দীর্ঘদিন সমহিমায় কাজ করে গেছেন। অল্প বয়স থেকে দেশের নামী কণ্ঠ ও বাদন শিল্পীদের সঙ্গত করার সূত্রে ওস্তাদ সাবির খান অচিরেই ভারতীয় মার্গগানের জগতে অতি পরিচিত নাম হয়ে ওঠেন। পণ্ডিত রবিশঙ্কর কার সঙ্গে বাজাননি, ওস্তাদ নিসার হোসেন খান, পণ্ডিত মল্লিকার্জুন মনসুর, ওস্তাদ বিসমিল্লাহ খান, ওস্তাদ আমজাদ আলী খান, সবচেয়ে বেশি বাজনা আছে ওনার ধরতে গেলে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে। কারণ এবারে একটু ব্যক্তিগত প্রসঙ্গ চলেই আসে, যে আমার সঙ্গে বছরখানেক আগে ওনার ভালো করে পরিচয় হয়। আগে মানে সবাই সবাইকেই চিনতাম, উনি আমাকে দেখেছেন, চিনতেন, কিন্তু একটা অনুষ্ঠানের সুবাদে আমরা দুদিন একসঙ্গে ছিলাম, সেটিও একটি বিখ্যাত জায়গা এবং বিখ্যাত অনুষ্ঠান, এটা মাইহারে হয়েছিল, বাবা আলাউদ্দিন খাঁর সঙ্গীত সমারোহ। তো বাজিয়েছিলেন আমাদের একটা দ্বৈত সরোদ এবং বাঁশির একটা যুগল বাদন ছিল, তো তাতে উনি দুদিন ছিলেন। সে দুদিন থাকাতে ওনার কাছ থেকে বহু বহু গল্প শুনেছি। তো তাতে উনি বলেছিলেন যে ওনার মানে বোধহয় সবচেয়ে বেশি বাজনা পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে। একটা শাল বললেন যে সেই সময় বেটা আমরা ইউরোপ গেছি, আমাদের মানে 22 দিনে 20টা প্রোগ্রাম ছিল,
সেই সময়কার কিছু রেকর্ডিং ওনার শোনার আমার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও হবে হয়তো। অন্যান্য বোলবাণী সেগুলোর তো জবাব নেই, তার সঙ্গে ওনার হাতের স্পেশালি ধীরে ধীরে এই বোলটা একটা বিখ্যাত ছিল। উনি ধীরে ধীরে দিয়ে যে কত রকমের মানে ভ্যারিয়েশন করতেন। আর ওস্তাদ সাবির খানের বাদন ঘরানার পরম্পরার পাশাপাশি কিন্তু ধরা দিত তার নিজস্বতা, তার ধ্বনি সম্পাদনা। তবলা বাদনের পাশাপাশি কিন্তু উনি কণ্ঠসঙ্গীতেও অত্যন্ত পারদর্শী ছিলেন, গজল গাইতেন অসাধারণ। এবং সেই অনুষ্ঠানেও, এই যে যুগলবন্দির অনুষ্ঠানেও, উনি একটা ছোট্ট করে একটি গজল গেয়েছিলেন। সে যে কী সুন্দর তার অসাধারণ উর্দু উচ্চারণ এবং তার কণ্ঠ সৌন্দর্য। থাকুন তিনি তারাদের দেশে আলো করে অন্যান্য শিল্পীদের সঙ্গে। কিন্তু বড়ই অকালে চলে গেলেন, তো ওনার চলে যাওয়ার সময় এবং বয়স কোনোটাই হয়নি, মানে আমরা হারালাম একজন অন্য সাধারণ ব্যক্তিত্বকে। আমরা খুব চেষ্টা করছিলাম এর মধ্যেই যে ওনাকে, উনি খুব ব্যস্ত ছিলেন, ওনাকে এনে যদি একটি অনুষ্ঠান করানো যেত। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আজকে আমাদের এই আকাশবাণীর সংগ্রহ যা আছে, যেটা নিয়ে আমি বসি বাজাতে, তার মধ্যে আমি অনেক খুঁজলাম কিন্তু আমি ওনার একটা বাজনাও পেলাম না। সেই জন্যে ওনার বাজনা আজকে শোনাতে পাচ্ছি না, দুঃখিত। কারণ আমাদের তো এই সংগ্রহ থেকেই শোনাতে হয়। এবারে চলে আসি আজকের অনুষ্ঠানের মূল প্রসঙ্গে। আজকের অনুষ্ঠানটি উপভোগ্য এবং একটু জটিলও বটে। আমার নিয়মিত শ্রোতা যারা দীর্ঘ গত প্রায় 12-13 বছর ধরে আমার অনুষ্ঠান শুনে আসছেন, মানে কয়েকজন আছেন যারা একটা অনুষ্ঠানও কোনোভাবে মানে মিস করেননি, তো তাদের মধ্যেই একজনের অনুরোধ ছিল যে বিভিন্ন ঘরানায় একটাই রাগ কিংবা ধরুন একটা বন্দিশ, সেটা কীরকম রূপ পরিগ্রহ করে, যে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে এবং তাদের নিজস্ব চিন্তাভাবনা এই শৈলীতে সেই রাগ রূপটা, একটি রাগ, সেটা কীরকম শোনায়। তো অনেকদিন ধরেই অনুরোধ করছিলেন আমার একজন একনিষ্ঠ শ্রোতা, এতদিনে করে উঠতে পারিনি। আজকে আমি শোনাচ্ছি একটি রাগ, আপনারা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সেই রাগটি হচ্ছে সন্ধিপ্রকাশ রাগ, রাগ ললিত, পূর্বী ঠাটের রাগ, কোমল রে কোমল ধৈবত, দুটি মধ্যম, দুটি মধ্যমের মধ্যে যাওয়া আসা। শুদ্ধ ধৈবত দিয়েও একটি ললিত আছে প্রচলিত, যেটি খুব কম শোনা যায়। আমাদের এখানকার একজন গুণী শিল্পীর কণ্ঠেই আমি বর্তমানে আমি শুনেছি, অন্য কেউ শুনে থাকতেও পারেন, তিনি হচ্ছেন পণ্ডিত উল্লাস কাশালকার। তিনি শুদ্ধ ধৈবত দিয়ে ললিত গাইতেন। দুই মধ্যমের যে ওই সৌন্দর্যটা, যেটা আমাদের ওই সন্ধিপ্রকাশ রাগ, যে ললিত সাধারণত রাত্রি এবং ভোরের এই যে সন্ধিক্ষণ, যেটা সেই সময় গাওয়া হয়, যে পূবের আকাশটা লালও হয়নি মানে আলোর আভা এসছে, সেই সময় ললিত গাওয়া হয়। এবং ওই রাগে আমি বলেছি যে সন্ধিপ্রকাশ রাগগুলোতে এবং অন্যান্য রাগেও বিশেষ করে মধ্যম স্বরটার খুব প্রাধান্য থাকে, যেহেতু এই রাত থেকে সকাল হচ্ছে, সেই জন্য শুদ্ধ মধ্যম এবং তীব্র মধ্যম পাশাপাশি আসবে। তো প্রথমেই শোনাই আমি আমাদের রামপুর সহসওয়ান ঘরানার প্রখ্যাত গাইয়ে পদ্মবিভূষণ, না মাফ করবেন, পদ্মভূষণ দাদু ওস্তাদ নিসার হোসেন খান। দাদুটা বেরিয়ে গেল হঠাৎ করে, কারণ উনি হচ্ছেন আমাদের প্রিয় গায়ক ওস্তাদ রশিদ খানের দাদু। রামপুর সহসওয়ান ঘরানার কিন্তু উৎপত্তি উত্তরপ্রদেশের বদাউন জেলায়, রামপুর আর সহসওয়ান এই দুটো জায়গা থেকে। এর শুরু হয় রামপুর দরবারের সভাগায়ক মেহবুব খানের থেকে। এনার ছেলে ছিলেন ইনায়েত হোসেন খান এবং তার জামাই হায়দার খান, এদের হাত ধরেই এই ঘরানা পরম্পরা এগিয়ে চলে। পরবর্তীকালে এই ঘরের নাম রোশন করেন ওস্তাদ পদ্মবিভূষণ মুস্তাক হোসেন খান এবং অবশ্যই ওস্তাদ নিসার হোসেন খান। আজকে ওনার কণ্ঠে তারানা শোনাবো। এই রামপুর সহসওয়ান ঘরানার যে গায়কি, এটা গোয়ালিয়রের সঙ্গে মেলে বেশি। খেয়ালের কিন্তু মূল ঘরানা গোয়ালিয়র, সমস্ত ঘরগুলো গোয়ালিয়র থেকে এসছে,
তাড়ানা আর দ্রুতগতির তান শোনা যায় এদের গায়কিতে এবং খুব বিশুদ্ধ রাগদারি। আমরা শুনে নিই ওনার কণ্ঠে ললিত, তারপরে পরবর্তীকালে আরও বেশ কিছু শিল্পীর কণ্ঠে ললিত শোনানোর ইচ্ছা আছে। রাগ ললিত, পূর্বী ঠাটের রাগ, দেখি কী বন্দি শুনি গিয়েছেন।

শোনাচ্ছিলাম উস্তাদ নিসার হোসেন খান সাহেবের কণ্ঠে রাগললিত। বন্দিশ সব প্রায় একই রকমের, আপনারা শুনলে মনে হবে যেন একই বন্দিশ শুনছেন, যোগিয়া মোরে ঘরে আও এইরকমই একই চলন। এবং ওনার এই খান সাহেবের গায়কির মধ্যে না গোয়ালিয়র শৈলীটাই বেশি থাকে, এবং সাধারণত ওরা ওই প্রথমে 7-8 মিনিটের আলাপ করতেন, সেটা নোমতম দিয়ে নয়, আকারন্ত, এবং তাতে ওই রাগরূপের একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া দেয়া হতো। তারপরে স্থায়ী অন্তরা গিয়ে বাহলাওয়া করতেন এবং ওই কথাগুলোকে নিয়ে বিস্তার করতেন, বিশেষ করে পরে বাট বলতান এগুলো সব আসতো। এগুলো আগ্রা গোয়ালিয়রে একটু বেশি করা হয়। এই খাঁ সাহেব এই অঙ্গ বা এই লয়কারির ঝামেলা খুব একটা পছন্দ করতেন না। এবং নিসার হোসেন খাঁ সাহেব নিজেই বলেন তিনি তার সমস্ত তালিমই ঠাকুরদা হায়দার খাঁ সাহেবের কাছ থেকে, নিজের বাবার কাছ থেকে উনি বিশেষ কিছু পাননি। বাবা ফিদা হোসেনের গলা বাল্যকালে নাকি সেরকম মিষ্টি ছিল না, সেই জন্যে কোনো উস্তাদই তাকে বিশেষ উৎসাহ দেননি, হায়দার খাঁও নয়। পরবর্তীকালে বহু মেহনত ও দিনের পর দিন রেয়াজের ফলে তারপরে ওনার নাকি অভাবনীয় সুরেলা গলা হয়েছিল। মুস্তাক হোসেন খাঁ সাহেব কিন্তু খুব বিদ্বান ছিলেন, কিন্তু এনার বাবা যিনি ফিদা হোসেন খান তিনি গাইতেন, পারফর্মার ছিলেন। না এবারে একটু অন্য ঘরে ঢুকি, ললিত আপনাদের শোনাচ্ছি, আমরা যাব ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের কণ্ঠে, আমরা একটু ললিত শুনি। আব্দুল করিম খাঁ সাহেবের একটি ছোট্ট বন্দিশ রয়েছে আমাদের কাছে, 4 মিনিটের, 78 আরপিএমের থেকে নেয়া। কিরানা ঘরানা, কিরানা ঘরানার একদম প্রবাদ পুরুষ যাকে বলা যায়, এবং ওনার গলাটা উনি খুব হাই পিচে গাইতেন, ডি শার্পে গাইতেন, যেটা পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি প্রথম দিকে ওস্তাদ আমির খানও গাইতেন, তার গানও শোনাবো আজকে, সে ললিতই শোনাবো। পরবর্তীকালে আমির খান সাহেব গলা, ওনার সেই গলা খারাপ হয়ে যায় ইত্যাদি প্রভৃতি হয়, তো তারপরে কিন্তু আমির খান সাহেব স্কেলটা নামান। আব্দুল করিম খান সাহেবের ব্যাপারে দুটি গল্প ছোট করেই বলছি, কারণ সময় এগিয়ে যাচ্ছে। এটা একটা খুব বিস্তৃত একটা বিষয়, এটা এই সংক্ষিপ্ত এক ঘন্টার মধ্যে ব্যাপারটা করা খুব শক্ত। যে আব্দুল করিম খাঁ সাহেব প্রথম অবস্থায় যখন গাইছিলেন 1928 সালে, উনি কিন্তু প্রথম কলকাতায় আসেন, কিন্তু ওনার গান তেমন করে সারা জায়গাতে আসেনি। পরবর্তীকালে ডিস্কে 1934 সাল নাগাদ ওনার গাওয়া দুটো ঠুমরি, যমুনা আকৃতির ভেড়ে ভেড়ে পড়ে আর পিয়া বিনা নাহি আবতে চাইন, খুব জনপ্রিয় হয়। তখন 1936 যখন উনি অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে গাইতে আসেন, তখন এখানে হইচই পড়ে যায় ওনাকে নিয়ে মোটামুটি। আর পরবর্তীকালে আব্দুল করিম খাঁ সাহেব বড়দায় গেছেন, বড়দায় থেকেছেন, তারপরে আব্দুল করিম খাঁ সাহেব মিরাজেও এসেছিলেন, সেখানকার যেখানকার তানপুরা বিখ্যাত। তারপরে পরবর্তীকালে ওনার প্লেগ হয়, তারপরে একজন ওখানে ফকির একজন আসেন, এটা খুব ঐশ্বরিক ব্যাপার, যে তিনি বলেন তাজউদ্দিন বাবার দরগা ছিল ওখানে, তো সেইখানে গিয়ে উনি তখন গাইতে পারছেন না, মানে প্লেগে এমন অবস্থা, তো বলছেন ওনাকে গান গাইতে বলেছিলেন, এবং সত্যি ওখানে গাওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু ওনার সেই প্লেগ রোগ সেরে যায়, জ্বর সেরে যায়, সবই সেরে যায়। আমরা ওনার কণ্ঠে এবারে ললিত শুনি, দেখি কিরানা ঘরানায় এই রাগটি কীরকম রূপ পরিগ্রহ করে।

শুনলেন ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের কণ্ঠে রাগ ললিত। পিওর ব্লিস বলে একটা কথা আছে, অ্যাকচুয়ালি বিশুদ্ধ আনন্দ, সচ্চিদ আনন্দ। ওই উপরে শটটা যখন লাগালেন না, আহা বেরিয়ে গেল মুখ দিয়ে, মানে কি সুর, কি সুর। কিরানা খারানার মূলত একটু আলোচনা করি, দুটি ধারা আছে। একটা তো অবশ্যই আব্দুল করিম খাঁর, অন্যটি আব্দুল ওয়াহিদ খাঁর। ঠিক যেমন আমাদের সেতার সরোদের যে গায়কী সেনিয়া ঘরানা, যেটা সেনিয়ার সেনিয়ারও যেরকম দুটি ঘরানা আছে, দুটি ধারা আছে অ্যাকচুয়ালি। সেনিয়া রামপুর ঘরানা, আরেকটি হচ্ছে যেটি আমাদের আলাউদ্দিন খাঁ সাহেব করতেন, সেটা এখন মনে পড়ছে না, যাকগে। তো এই যে দুজনের যে স্টাইল বলছে, আব্দুল করিম খাঁ এবং আব্দুল ওয়াহিদ খাঁ, এই দুই ধারার মধ্যে কিছু কিছু গরমিল থাকলেও কিন্তু এদের আসল চরিত্রগত বৈশিষ্ট্য কিন্তু রাগ বিস্তারে। গোয়ালিয়র বা জয়পুরের গায়কিতে কিন্তু বিলম্বিত রাগ আলাপটা পাওয়া যায় না, যে খেয়ালটা মোটামুটি গোয়ালিয়র থেকে আগ্রায় আমদানি হয়েছিল, এই ওস্তাদ খুদাবখশ নিয়ে এসেছিলেন, সেটা ছিলও না। তো পরবর্তীকালে আব্দুল করিমই প্রথম বড় খেয়ালের মধ্যে অতি বিলম্বিত রাগ বিস্তার প্রচলন করেন, বিলম্বিত ঠেকার সঙ্গে। আবার কিরানা ঘরানার গায়করা বলেন এটা নাকি বন্দে আলী খাঁ সাহেবের বিনার সিলসিলা। আর আব্দুল ওয়াহিদ খাঁর ক্ষেত্রে কিন্তু এই সংযোগটা খুবই সম্ভব, কারণ তার পুরো তালিমটাই কিন্তু হায়দার বখশ খাঁর কাছে, যিনি আবার বন্দে আলী খাঁ সাহেবের গান্ডা বন্ধ সাগরিদ, কিন্তু বাজাতেন হচ্ছে উনি সারেঙ্গি। তো ইনি আবার রজব আলী খাঁকে তানের তালিম দিয়ে ওস্তাদ করেছিলেন। তো আব্দুল ওয়াহিদ খাঁর বিস্তার এটা মীরখণ্ডি পদ্ধতিতে ছিল, মানে খণ্ড মেরুর পদ্ধতি, যেটা এখন শোনাবো, যেটা পরবর্তীকালে ওস্তাদ আমির খাঁ সাহেব গ্রহণ করেন। আর যেটা আবার সারেঙ্গির বাস থেকে এসছে সেটাও কিন্তু বোঝা যায়। তো আব্দুল ওয়াহিদ খাঁ কিন্তু দ্রুত খেয়াল গাইতেন না, কারণ ওনার তানের অঙ্গটা একটু দুর্বল ছিল। এবারে আমরা চলে আসি আর একজন স্থপতি, যিনি শুরু তো করেছিলেন কিরানা।

দিয়ে, কিন্তু পরবর্তীকালে নিজের গায়নের স্বতন্ত্রতার গুণে তার একটা আলাদা গায়কি তৈরি হয়ে যায় এবং সেটা ইন্দোর ঘরানা হিসেবে কিন্তু প্রসিদ্ধি পায়। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় শিল্পী ওস্তাদ আমির খান। আব্দুল করিম খান সাহেব শুনেছেন, সেটা একরকম লেগেছে। আবার আমির খান সাহেবের এই ধ্যান গম্ভীর, অতি বিলম্বিত লয়, রাগের গভীরত্ব এবং বারহাত অসাধারণ, এবং তার সঙ্গে ওনার এই ওনার বিখ্যাত, কী বলবো, বিখ্যাত না কুখ্যাত মীরখণ্ডি খণ্ডমের উত্তান, ওরে বাবা, যে তানের কোথায় মাথা কোথায় লেজ কিছু বুঝে ওঠা যায় না। তানটা উপরের দিকে যেতে যেতে কখন নিচে চলে আসবে, আবার ওপর থেকে নিচে যেতে যেতে সেই তান কখন ওপরে চলে যাবে, এটা কোনো ফর্মুলার মধ্যে ফেলা যেত না। তো ওনার কণ্ঠে আমরা এবারে ললিত শুনি, দেখি উনি কী বন্দিশ গেয়েছেন।

শুনলেন উস্তাদ আমির খাঁ সাহেবের কণ্ঠে রাগ ললিত। তার আগে আব্দুল করিম খাঁ সাহেব শোনালাম, মানে দুটো দুরকম, ওই একটা ভীমনাগের কড়া পাকের সন্দেশ, আর একটা এখন কোন দোকান বানায় যেন বেকড রসগোল্লার মতো, দুটো দুরকমের টেস্ট। এই গানেরও এক মজা আছে। আমির খাঁ সাহেবের গায়কিতে কিন্তু মূলত আব্দুল ওয়াহিদ খাঁ সাহেবের কিন্তু মানে প্রভাবটা বেশি ছিল। ওয়াহিদ খাঁ সাহেব আবার কানে কম শুনতেন বলে ওনাকে বাহেরে ওয়াহিদ খাঁ বলা হতো। চল্লিশের দশকের গোড়ার দিকে কিন্তু আমির খাঁ সাহেব খুব শুনতেন এনার গান। ওনার মতো ভারী রাগ যেরকম দরবারি, মাড়োয়া, মালকোষ, আভোগী, কোমল ঋষভ আশাবরী ইত্যাদি রাগ, অতি বিলম্বিত ঝুমরা তালের বন্দিশ এবং ধীর স্থির বারহাত, বেশি মন্দ্র এবং বেশি তার সপ্তকে গাইতেন না। পরবর্তীকালে ওই ওনার গলা খারাপ হয়ে যাওয়ার কারণে উপরের গান্ধার পর্যন্ত ম্যাক্সিমাম যেতেন। শুরুর দিকে কিন্তু উনি ডি শার্পে গাইতেন এবং গাওয়ার স্টাইলটা অনেকটাই আব্দুল করিম খাঁ সাহেবের মতো ছিল। ওই গায়কি আপনারা পাবেন, রেকর্ডিং শুনলে পাবেন, পরবর্তীকালে ওই গায়কি গাইতেন কিন্তু পণ্ডিত ভীমসেন যোশী, আমাদের সকলের খুব প্রিয় শিল্পী। আরেকজনের কথা না বললেই নয়, কারণ সেই চন্দ্র সূর্যের মতো একজন এই আকাশে আর একজন ওই আকাশে, তিনি হচ্ছেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান, পাতিয়ালা ঘরানা। পাতিয়ালা ঘরানায় এসে এই রাগটা কিংবা এই রাগের যে চলন সেইটা কীরকম ধারা পরিগ্রহণ করে সেইটা এখন শুনব। ওস্তাদ আমির খাঁ সাহেব এবং ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেব এদের দুজনের গায়কির মধ্যে একটা মূল ব্যাপার ছিল, তফাত যেটা ছিল, যে যেটা আমির খাঁ সাহেবে বলে গেছেন যে বড়ে গোলাম আলী খাঁ সাহেবের সঙ্গে ওই তান করে আর ইয়ে সরগম করে তানবাজি করে কিন্তু পাত্তা পাওয়া যেত না। তখন কিন্তু রাগ দাঁড়িয়ে নিয়ে চিন্তাভাবনা করতে হবে, রাগটাকে কী করে ঘোরানো যাবে, রাগটাকে কোথায় মোল্ড করা যাবে, সেই ব্যাপারটার দিকে কিন্তু বেশি নজর দিতে হতো স্টেজে বসলে পরে। এবং সেই সময় এরকম একটা দস্তুর ছিল, মানে এই কে আগে বসবেন কে পরে বসবেন, মানে এইটা নিয়ে কিন্তু একটা প্রবল হইচই, এবং যারা উদ্যোক্তা ছিলেন তারা খুব বিপদে পড়ে যেতেন মাঝে মাঝে। একজন এসে বললেন যে না, এ তো আমাকে এনার আগে বসাতে হবে, কিছু করার নেই। তো এবং বড়ে গোলাম আলী খাঁ সাহেবের কণ্ঠ সেটিরও জবাব নেই, বড় সুন্দর, তিন সপ্তকে চলাচল করে এরকম ত্রিসপ্তকে কণ্ঠ। এবং ওনার ব্যাপারে যেটা শোনা যায় যে উনি নাকি, এটা আমি আগেও বলেছি আমার শ্রোতাদের, উনি নাকি সারাদিন রেয়াজ করতেন, তো সব সময় মানে স্নানের এবং ঘুমানোর সময়টুকু ছাড়া ওনার সঙ্গে ওই একটি সুরমণ্ডল থাকত, যে যন্ত্রটিও ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেবের নিজেরই সৃষ্টি, নিজেরই তৈরি। ওই আফগানিস্তানের পাকিস্তানের কানুন বলে একটা যন্ত্র ছিল, তাতে তারের সংখ্যা কম, হার্পের মতো দেখতে হতো, সেই যন্ত্রটিকে একটু অ্যাডিশন অল্টারেশন করে নিয়ে উনি সরমণ্ডল যন্ত্রটি সৃষ্টি করেন, করতে হয় ওনাকে, কেননা ওনা উনি যে মহল্লায় থাকতেন ওখানে হীরামান্ডিতে, বিখ্যাত মহল্লা, তো সেখানে ওই রাত্রিবেলা ঘরে বসে রেয়াজ করলে পরে লোকজন খুব মানে ইয়ে করতো, কমপ্লেন করতো, সেই জন্যে ওনার বাড়ির কাছে নাকি একটা, এরা বলে শ্মশান ছিল, কিন্তু আমার একটু আশ্চর্য লেগেছে, শ্মশান পাকিস্তানে কী করে থাকবে, বোধহয় গোরস্থান ছিল একটা। তো উনি রাত্রিবেলা ওখানে চলে যেতেন, কিন্তু ওখানে বসে উনি নাকি সারা রাত্রির রেয়াজ করতেন বসে বসে। এবং ওই তানপুরা ঘাড়ে করে নিয়ে যাওয়াটা খুব মানে একটা বিড়ম্বনা ছিল, কারণ জেন্টস তানপুরা বিশাল বড়, তার মানে বপু হয়, সেই জন্যে উনি এই সুরমণ্ডল বানিয়েছিলেন, এইটার ভেতরে রাগের স্বরগুলো বেঁধে উনি সেগুলো নিয়ে নাকি রেয়াজ করতেন ওখানে। আর কি বলবো, বড়ে গোলাম আলী খাঁ সাহেবের গায়কি বিশ্লেষণ করা, এটা মানে এটা আমাদের উদ্ধত্ত হয়ে যাবে। প্রচণ্ড সুন্দর, অসাধারণ মাধুর্য। হ্যাঁ, ওই হচ্ছে ব্যাপার, ওই সরমণ্ডল নিয়ে রেয়াজ করতে করতে নাকি উনি ওই একটা জিনিস রপ্ত করেন, যেটা এই ঘরানায়, পাতিয়ালা ঘরানায় ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেব, দেন ওস্তাদ মুনাব্বর আলী খাঁ সাহেব, আমাদের বর্তমান প্রজন্মের পণ্ডিত অজয় চক্রবর্তী, এরা খুব অনায়াসে একটা জিনিস করেন, যে ওই একটা রাগ করতে করতে
শর্টটাকে জাস্ট বদল করে দিয়ে যে ভূপালি গাইতে গাইতে ওখান থেকে রেটাকে সা করে দুর্গাতে চলে গেলেন, কিংবা মালকোষ গাইতে গাইতে ওটার থেকে আরেকটার আগে ঢুকে গেলেন, সেখান থেকে আবার স্বরবিস্তারটা চেঞ্জ করে আবার ফিরে এলেন, এই ব্যাপারটা উনি নাকি ওই স্বরমণ্ডল নিয়ে গাইতে গাইতে ব্যাপারটা রপ্ত করেছিলেন। তখনকার দিনে ওই হারমোনিয়াম যন্ত্রটা মানে মূল শিল্পীরা অনেকেই বাজাতে পারতেন হয়তো, কিন্তু বাজাতেন না, সেরকম কৌলীন্য পায়নি। বড়গোলা আলী খাঁ সাহেব তো প্রথম জীবনে আপনারা শুনেছেন, আপনারা জানেন আমাদের শ্রোতারা, যে উনি সারেঙ্গি বাজাতেন, ফলে ওই সারেঙ্গির বাজ যেটা আমি একটু আগে বললাম যে ওই আব্দুল করিম খাঁ সাহেবের এবং ওয়াহিদ খাঁয়ের আলোচনা করতে করতে যে ওই সারেঙ্গির বাজ এবং সারেঙ্গির স্টাইলের যে তান, যেটা সারেঙ্গিতে খুব দ্রুত তার পরিবর্তন করে অক্টেভ চেঞ্জের তান বাজানো যায়, মানে তিন অক্টেভের মধ্যে খুব স্বচ্ছন্দ বিচরণ করা যায়, সেই ব্যাপারটা ওনার মধ্যে কিন্তু চলে আসে। এই যে বন্দিশটা শোনাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আপনারা যে কম্পোজিশন শুনলেন সেগুলো সবগুলোই কিন্তু পূর্বাঙ্গবাদী কম্পোজিশন, মানে বন্দিশ, কারণ ললিতের বাদি হচ্ছে মধ্যম মা এবং সমবাদী হচ্ছে সা, মধ্যম যেহেতু সেই জন্যেই উত্তরা মানে পূর্বাঙ্গর দিকটাতে মানে নিচে মন্দ্র এবং মধ্যসপ্তকে যাতায়াতই বেশি। কিন্তু এই যে বন্দিশটা আমি শোনাচ্ছি উস্তাদ বড়গোলাম আলী খাঁ সাহেবের হাম সঙ্গে তুম সঙ্গে লগন ভৈরবা, এইটা কিন্তু উত্তরাঙ্গের বন্দিশ। উনি এরকম আরও একটি বন্দিশ গাইতেন, ভুলে যাব বলে আগেই বলেনি, সেটাতে আবার বর্ষার বর্ণনা ছিল, আই সাবন বা পড়ি বুঁদন বা পিয়া নেহি আহে বেরহাসায়। এই বন্দিশটা এবার শুনে নিন, একটু উত্তরাঙ্গবাদী উত্তরাঙ্গ প্রধান বন্দিশ রাগ ললিতের ওপরে, গাইছেন এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ খেয়ালিয়া ওস্তাদ বড়গোলাম আলী খাঁ।

ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবের কণ্ঠে, সেই অনন্য কণ্ঠে রাগ ললিত। আবার একটু রামপুর সাহেসওয়ান ছুঁয়ে যাই, একটু ফিরি, কারণ আমাদের আমাদের সকলেরই, বিশেষত আমার বড় প্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান, যিনি 2 বছর আগে অকালে চলে যান। ওস্তাদ রশিদ খানের কণ্ঠে একটা ললিত একটু শোনার চেষ্টা করব। ওই রামপুর সাহেসওয়ান ঘরানার যে শৈলী, বিশেষ করে রশিদ খান সাহেবের যেটা বিশেষত্ব ছিল যে ওটার কণ্ঠ, একটা অদ্ভুত কণ্ঠ এবং অদ্ভুত জোয়ারি, যেটা পরবর্তীকালে হয়তো অনেকেই নকল করার চেষ্টা করেছেন, কপি করে করেছেন, কিন্তু ওটা কিন্তু রশিদ ভাইয়ের একটা নিজস্ব কণ্ঠ ছিল। কারণ বহু বছর, অনেক ছোটোবেলা, অনেক ছোট বয়স থেকে গাইছেন। আমার কাছে একটি ছবি আছে, সেটা সম্ভবত 90-এর দশকে, হ্যাঁ, শিলিগুড়িতে, শিলিগুড়ি আকাশবাণীর এরকম অনুষ্ঠান হয়েছিল, তাতে অনেক গুণী শিল্পী গিয়েছিলেন কলকাতার থেকে। তো তখন বয়সটি খুবই কম, ওই খুব বেশি হলে 25-26 বছর বয়স হবে, রশিদ খান গাইছেন সঙ্গে তবলা সহযোগিতায়, যিনি ম্যাক্সিমাম সময় ওনার সঙ্গে অধিকাংশ সময় বাজাতেন, আমাদের বেনারস ঘরানার খুব গুণী শিল্পী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়। আর তানপুরা ছাড়ছিলেন আমারই সহকর্মী একসময়ের শিউলি বোস, যিনি পণ্ডিত অশেষ বন্দ্যোপাধ্যায়ের কন্যা, খুব ভালো ইসরাজও বাজাতেন শিউলিদি, কিন্তু আমাদের ওখানে উনি তানপুরার স্টাফ ছিলেন, এই মাফ করবেন, সেতারের স্টাফ ছিলেন। আর একজন তানপুরা ছাড়ছিলেন সঙ্গে, তিনি আমারও খুব প্রিয়, সবারই প্রিয়, শ্রী আজিমুদ্দিন মিয়া, লোকসঙ্গীতের একজন অনন্য সাধারণ শিল্পী উত্তরবঙ্গের। তো রশিদ খানের গান তো আজকে থেকে শুনছি না, অনেক মানে যখন শিলিগুড়িতে কাজ করি কিংবা যখন কার্শিয়াংয়েও কাজ করি, তখন রেকর্ড আসতো, সেগুলো শুনতাম কার্শিয়াংয়ে তখন শুনলাম ওই পুজোর গান একটা করেছিলেন কলকাতা রেডিওর, সেটা প্রোডাকশন ছিল অমলেন্দু বিকাশ কর চৌধুরী, তিনি বেশ কিছু শিল্পীকে দিয়ে শারদীয়া পুজোর গান করিয়েছিলেন, তাতে রশিদ খান একটি খাম্বাজের উপরে আহা একটা রাগ প্রধান গেয়েছিলেন, আপনারা শুনেছেন হয়তো, নয়নে নয়নে কেন নয়ন রাখো, আহা ক্যা বাত, সঙ্গে সারেঙ্গি তবলার সঙ্গত। তো ভগবানের অদ্ভুত নিয়ম, ভালো ভালো লোকদের আগে আগে নিয়ে নেন, ওনার খুব তাড়া থাকে, বোধহয় ওপরে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকে সম্ভবত, অকালে চলে গেলেন। ওই কণ্ঠ এবং ওই গায়কি এবং ওই মেজাজ আর তান, কি দুরন্ত স্পিডে তান, মানে চিন্তা করা যায় না, একটা অদ্ভুত স্পিডে তান করতেন ওস্তাদ রশিদ খান। এখনকার প্রজন্মে দুজনের নাম করি আমি, আমাদের আরও থাকতে পারেন হয়তো, কিন্তু আমি যাদের শুনেছি, যারা যেমন একজনের কণ্ঠটি তো রশিদ খানের সঙ্গে খুব মেলে, তিনি হচ্ছেন পণ্ডিত তুষার দত্ত, আমার খুব বন্ধু, এবং তো ওই তানের স্পিড রশিদ ভাইয়ের মতো। আর একজনও গাইছেন, সে অনেক ছোট, সেটা হচ্ছে মশকুর আলী খান সাহেবের ভাইপো ওস্তাদ আরশাদ আলী খান, যিনি সম্প্রতি ওস্তাদ হয়েছেন, টপ গ্রেড পেয়েছেন, ওনার ওই তানটা ওই রকম। রশিদের কণ্ঠে, ওস্তাদ রশিদ খান সাহেবের কণ্ঠে আমরা একটু শুনে নিই রাগ ললিত, দেখি কী বন্দিশ গেয়েছেন উনি, এবং সেটাতেও আপনারা ললিতের একটি অন্যরকমের রূপ পাবেন আশা করি।

এনাদের ঘরের তাড়ানা, এটা একটা বিশেষ বিশিষ্টতা ছিল, যেটা একটু শুনলেন আপনারা। এটা একটি ঘরোয়া অনুষ্ঠান থেকে রেকর্ডিং করা, সেই কারণে অত সুন্দর, মানে ছেড়ে গিয়েছেন ভেতরে কত কত রকমের বিস্তার, কত কি। আর একজনের কণ্ঠে ললিত শুনিয়ে ললিত পর্ব শেষ করব। হ্যাঁ, রশিদের তান যদি ফলো করেন তাহলে দেখবেন ওই একটা দুটো তান করলো, সেটা যাদের অভিজ্ঞ কান তারা বুঝতে পারবেন, সেখানে কিন্তু একটুখানি কিরানারও ইনফ্লুয়েন্স আছে। ওপরের দিকটা আব্দুল করিম খাঁ সাহেবের মতো একটা স্টাইলে একটা তান নিয়েছিলেন, কারণ কি, ওনার গায়কে কিন্তু কিরানার সঙ্গে একটু মিলত। ভীমসেনজি রশিদ খানকে বিশেষ স্নেহ করতেন, বিশেষ পছন্দ করতেন। আমাদের সুধী শ্রোতারা যারা অনেক অনুষ্ঠান শুনেছেন কলকাতাতে, তারা হয়তো জানেন বহু বছর আগে, কোন সাল বলতে পারবো না, গোলপাক রামকৃষ্ণ মিশনে একটি অনুষ্ঠান হয়েছিল যাতে ভীমসেন যোশী এবং রশিদ খান একসঙ্গে গিয়েছিলেন। মানে এতটাই ভালো গাইতেন রশিদ ভাই যে ভীমসেন যোশীর মতো ওই রকম, মানে বিশাল স্ট্যাচারের কিন্তু শিশুর মতো সরল, এই দুটো ব্যাপার বলতেই হয়। তিনি পছন্দ করেছিলেন কারণ দুজনের গায়কিটা মিলত, ভেতরে কিরানার একটু ইনফ্লুয়েন্স ছিলই। এখন এটা অনেকেরই থাকে, কারণ আমরা তো নানা ঘরানার গান বাজনা শুনি, শুনতে শুনতে বড় হই, তো ফলে ভেতরে এবার যার জিনিসটা ভালো লাগে তার একটুখানি ছাপ পড়েই যায়। কিন্তু রশিদ ভাইয়ের তো মূল তালিমটা দাদুর কাছে, এবং ওস্তাদ নিসার হোসেন খাঁ সাহেব যখন সঙ্গীত রিসার্চ একাডেমিতে ছিলেন, রশিদ খাঁ ওখানকার ইয়ে কি বলে স্কলার, ওই একটু ফুটবল খেলার একটু ক্রিকেট খেলার সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা নিসার হোসেন খাঁ সাহেব ঘর ধরে রেয়াজ করাতেন, মানে ঘন্টার পর ঘন্টা রেয়াজ করার ফলেই কিন্তু এই রকম একটি প্রোডাক্ট, অন্যভাবে নেবেন না, তৈরি হয়েছিল। এই সেই ফুটবল খেলা ক্রিকেট খেলার গল্প আমি অনেক শুনেছি আমার সহকর্মী শ্রী জয়ন্ত পাণ্ডের কাছ থেকে, ওরা সব একসঙ্গে ফুটবল খেলতো, কানুন সাহেবের ঘরের মধ্যে নাকি ক্রিকেটের বল ঢুকে যেত, উনি বলতেন এই তোমরা সব কী দুষ্টুমি করছো, সব পাজির ছেলেরা এইদিকে ইচ্ছে করে বল মারো আমার ঘরের দিকে, এই সমস্ত গল্প। আচ্ছা, এই পর্ব, এই ললিত পর্ব মোটামুটি শেষ করব। আমি ওই চেষ্টা করলাম একটু বিন্দুতে সিন্ধু দর্শনের, মানে দর্শন করানোর, জয়পুর ঘরানার এই গানটি, এই রাগটি জয়পুর ঘরানাতে ঠিক কীরকম লাগবে শুনতে, শ্রীমতী কেশরবাই কেরকার তার কণ্ঠে শোনাব। মোটামুটি জি শার্প স্কেলে গাইতেন, আকারান্ত তান, শুদ্ধ স্বরপ্রয়োগ, আল্লাদিয়া খাঁ সাহেবের তালিমের চিত্র বিচিত্র তান এবং অসাধারণ একটা টোনাল রেঞ্জ। কিন্তু পরবর্তীকালে কিন্তু কেশরবাই গোড়াতে ভাস্কর বাকলে এবং বিখ্যাত সেতারি ওস্তাদ বরকতুল্লাহ খাঁ সাহেবের কাছে তালিম নিয়েছিলেন, কিন্তু একটু হলেও কিন্তু কেশরবাই কিরানা ঘরানার আব্দুল করিম খাঁ সাহেবের কাছেও শিখেছেন, কিছু তালিম নিয়েছেন। তো এবং ওই একটা মজার গল্প মনে পড়ে গেল, দুটো গল্প, সেটা হচ্ছে যে কেশরবাইকে অল্প বয়সেই না ওনার মাথার চুল উঠে গিয়েছিল, উঠে গিয়েছিল কিন্তু বাকি চুলগুলো কালোই ছিল, তো ওই মাথার চুলের স্বল্পত্বর জন্য উনি যখন স্টেজে অনুষ্ঠান করতে গেতেন উনি চোখে এবং মাথায় দু জায়গাতেই কাজল লাগিয়ে বসতেন, রেডিওতে গাইতেন না, তবে ন্যাশনাল প্রোগ্রাম যখন শুরু হয় তখন প্রথমে গান ওস্তাদ ফৈয়াজ খাঁ, তারপরেই কিন্তু ডিরেক্টর জেনারেলের বিশেষ অনুরোধে সুরশ্রী কেশরবাই কেরকার, পরে কোনো এক সময় গিয়েছিলেন বিদুষী গাঙ্গুবাই হাঙ্গল, সেটা শুনে আবার কেশরবাই চিঠি লিখে ডিরেক্টর জেনারেলকে বলেন যে তার টেপ যেন ভবিষ্যতে কখনো বাজানো না হয়, মানে এই সমস্ত হেঁজি পেঁজি আর্টিস্টদের, মানে আপনি ভাবুন বিদুষী গাঙ্গুবাই হাঙ্গল তো তিনি হেঁজি পেঁজি আর্টিস্ট, এদের সঙ্গে যেন আপনার টেপ একদম আমার টেপ যেন বাজানো না হয়। কেশরবাই কেরকারের কণ্ঠে এই জয়পুর ঘরানা বললাম কেন সেটা একটু পরে বলছি আমি যদি সময় পাই, ললিত শুনে নিই, একটু জয়পুর শুনিয়ে

0: শুনলেন বিদুষী কেশরবাই কেরকারের কণ্ঠে ললিত। আজকে ললিত পর্বই হলো, অন্য কিছু শোনানো গেল না। আজকের গানের ফেলা এখানে শেষ করছি। এই মাসের পঞ্চম সোমবারে 29 তারিখে কিন্তু আবার বসবো, তখন একটু বর্ষার রাগ শোনানোর ইচ্ছা আছে। ততদিনে বর্ষাকাল এসে থাকবে, ভালো থাকবেন সবাই।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী।

0: ছোটবেলায় আমাদের বিভিন্ন রকম ইচ্ছে হতো। কখনো মনে হতো যে অ্যামেজিং স্পাইডারম্যান হব, কখনো মনে হতো না বেনটেনের মতো একটা এলিয়েন হওয়াই বরং ভালো, মানে হাত দুটো বিশাল লম্বা হবে, পিঠে এক জোড়া ডানা থাকবে এবং একদম এক্সিলারেটরের মতো ছুটে চলে যাব যেখানে ইচ্ছে।
1: বিভিন্ন জিনিস ইচ্ছে হতো করতে, তৈরি হতে, নিজেকে সেইভাবে দেখতে। যেমন ধরো আমাদের ক্ষেত্রে যদি বলি, মনে হতো একটু রোবট হলে ভালো হয়, যখন ইচ্ছা যেমন ইচ্ছা করতে পারবো,
0: ট্রান্সফরমার,
1: একটু বার্বি হলে কেমন হয়,
0: বিশাল লম্বা লম্বা,
1: যদি তার থেকেও বড় কথা একটু লম্বা চুল হবে, একটু সুন্দর সুন্দর জামা পরবো, বার্বিল্যান্ডে থাকবো। তো আবার সেই রকম ভেবে আমরা কিন্তু ছোটবেলায় যে

0: এমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলতাম
1: একদম। এবং তখন যে আমরা অংশগ্রহণ করতাম এবং বিচিত্র অবতারে তো আমরা অংশগ্রহণ করতাম, মানে আমরা কাউকে ছাড়িনি
0: না,
1: মাদার টেরেসা, রামকৃষ্ণ, নেতাজি, গান্ধীজি, রাজা, রানী,
0: কত কি
1: আমি কি দেখেছি। আমি দেখেছি দুর্ঘটনায় মৃত একজন পথচারী,
0: বাহ,
1: ঠিক আছে, মানে বুকের উপর এক গাদা আলতা ফেলে সে সেজেছে,
0: বাহ।
1: কিংবা ধরো ডায়না, ডায়না তার বোধ হয় বেশ কিছু বছর আগে মারা গিয়েছে, তো সেই বুকের ডায়না আমি
0: মানে এই যে আমাদের মনের যে ইচ্ছে আমরা নতুন কিছু সাজবো বা অন্য কাউকে দেখে মনে হলো যে এর মতো হলে ভালো হতো না, আমরা ধরো রাস্তায় যাচ্ছি, যেতে যেতে মনে হলো আচ্ছা এর চুলটা কি সুন্দর, এর মতো আমার চুল হলে ভালো হতো, আবার কারোর চোখটা ভালো লাগলো মনে হলো এর মতো চোখ হলে ভালো হতো, আবার ঠিক একইভাবে কাউকে ধরো আমি একটু প্লাস সাইজ তো আমার মনে কাউকে একটু রোগা দেখলে মনে আছে এর মতো হলে কিন্তু ভালো লাগে।
1: এবার এই যে সাজগোজের কথাটা আমরা বলছি না, এই যে বিভিন্ন রকম সাজা, এগুলো যে ছোটবেলায় আটকে ছিল তা কিন্তু নয়,
0: না একদমই নয়,
1: এবং বড় হয়েও সেগুলো রয়েছে। ধরো তুমি যেরকম বললে অত সুন্দর চোখ, তো চোখকে সুন্দর করার জন্য অনেকে কাজল পরে, লাইনার, আই শ্যাডো, মাস্কারা, মুখে হাইলাইটার, কন্ট্রোর, ফাউন্ডেশন, কনসিলার, কত কি
0: মানে সেটার নামগুলো বলে শেষ করা যাবে না। আর এই যে বাইরে থেকে নিজেকে সুন্দর করার যে প্রচেষ্টা সেটা যেমন রয়েছে, তার সঙ্গে কিন্তু একইভাবে রয়েছে ভিতর থেকে অভ্যন্তরীণ ভাবে নিজেকে আরো সুন্দর করে তোলার প্রচেষ্টা এবং প্রসেস
1: একেবারে। এবং শরীরের খুঁত ঢাকতে মানুষ কত কিছুই করছে, এবং শুধু মুখ নয়, ধরো পেটের জন্য বডি শেপার, হাইটের জন্য হিল, এবং তুমি যেটা বললে যে এগুলো তো নয় বাইরে থেকে, ভেতর থেকে আরো সিরিয়াস
0: একদম।
1: মানে এই যে মেকআপ বা প্রোডাক্টের থেকে এই ভেতরের চেঞ্জ গুলো কতটা আলাদা সেটা নিয়ে একটু আমরা ভাবি কি
0: না, সেটা নিয়ে তো আমরা ভাবি না, বরং অন্যকে দেখে আমরা হয়তো সেই পথে পা বাড়িয়ে ফেলছি, সেই পথে পা বাড়িয়ে দিয়ে আমরা নিজেকে সেই সমস্ত কাজে জিনিসগুলো রয়েছে সেগুলোর অংশ করে নিচ্ছি, কিন্তু আমরা ভাবছি না যে আদৌ এটাকে আমরা ঠিক করছি।
1: এবং সেখানেই পার্থক্য থেকে যায় মেকআপের সঙ্গে কসমেটিক সার্জারি, অর্থাৎ এই যে কসমেটিক সার্জারি যে টার্মটা আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে বারবার বারবার শুনছি,
0: মানে অসংখ্যবার দেখছি, টিভিতে দেখছি, এবং এই যে বললাম আমাদের যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার থেকেও বড় কথা যে আমরা টিভি, ফিল্ম ইন্ডাস্ট্রি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলা ভালো, সেখানে আমরা প্রতিনিয়ত হিরোইন হিরোদের দেখছি, দেখে আমাদের মনে হচ্ছে না এদের মতো হতে হবে, তো সেই প্রচেষ্টায় কিন্তু আমরাও সেই মানে গা ভাসিয়ে দিচ্ছি বলা চলে।
1: এবং এই যে গা ভাসিয়ে দেওয়া ভৌগোলিকা প্রবাহে, এই গা ভাসিয়ে দেওয়ার মাঝে মাঝে যখন চোরা বান ডাকে তখন আমাদের শুধু গাটা ভাসে না, মন, জীবন অনেক কিছুই ভেসে যায়,
0: কিছুই ভেসে যায়। আর তখন কিন্তু ওই সাঁতরে পারে আসার কুলকিনারাটা আমরা খুঁজে পাই না, আর সেই কুলকিনারা খুঁজে দেওয়ার জন্য তোমাদের এই যে সব কসমেটিক সার্জারি বা এই যে বিভিন্ন রকম প্রসেস, লাইপো ফিলিং বলো বা ফিলার বলো, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক কতটা ভালো আবার ঠিক কতটা খারাপ সেই সব বিষয়ে কিন্তু বলতে আজকের বেপরোয়া সময় রয়েছে। আমি সম্পূর্ণ এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি রাহুল, এবং শুধু যে আমরা আছি তা তো নয়, 0332231342 এই নাম্বারে ফোন করে তোমরাও চলে আসতে পারো। এবং যদি তোমাদের মনে হয় যে আমরা তো সিনেমায় সিরিয়ালে অনেককে দেখি, তো এই যে কসমেটিক সার্জারি করা হচ্ছে তোমার বিষয়টা কেমন লাগে, তো সেটা নিয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই ফোন, এবং ফোনে না পেলে তখন কি করতে হবে,
0: আমাদের তো অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে দেখবে একটা সুন্দর পোস্টার আছে আজকে রূপে তোমায় ভোলাবো, তার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মনের কথা। আর ততক্ষণ এই যে মুখ আর মুখোশের যে খেলা তার গানই বরং শুনে আসি, মুখোশের ভিড়, কণ্ঠে সৌরভ চট্টোপাধ্যায়, শুনে ফিরে আসি।

0: মুখ এবং মুখোশের ভিড়ে আসলে আমরা কোনটাকে চাই এবং কোনটার জন্য বেপরোয়াভাবে ছুটে চলি, সেই নিয়েই কথা বলতে আজ রয়েছে রাহুল। সম্পূর্ণ বেপরোয়া সময় আমাদের আজকে টপিক রূপে তোমায় ভোলাবো। আসলে বলতে চাইছি কসমেটিক সার্জারির কথা।
1: হ্যাঁ, আর এই যে কসমেটিক সার্জারি, এর যদি আমরা মানে টেক্সট বুক ডেফিনেশন দেখি রাহুল, তাহলে সেটা হবে শরীরের বিভিন্ন যে পরিবর্তন এবং সেটা সার্জারির মাধ্যমে, এবং সেটা নানাভাবে হতে পারে, যে কোনো ভাবে।
0: হ্যাঁ, এবার এই যে আমরা কসমেটিক সার্জারি বলছি, তো রিশেপিং অর্থাৎ আকার বদলানো, এটাই কিন্তু মূল লক্ষ্য।
1: হ্যাঁ,
0: এবার যেহেতু একটা সার্জারির উদ্দেশ্য বিভিন্ন রকম হতে পারে, তাই এগুলোর নামও আলাদা।
1: হ্যাঁ, যেমন ধরো রাইনোপ্লাস্টির কথা যদি বলি, যেমন নাকের মানে শেপ যেটা রয়েছে সেটা বদলানোকে আমরা রাইনোপ্লাস্টি বলি।
0: হ্যাঁ, মানে যে কারণে, যেহেতু গন্ডারের একটা নাকের উপর শিং আছে বলে তার নাম রাইনোপ্লাস্টি, তো রাইনো সম্পর্কিত যা কিছু তা নাক সম্পর্কিত,
1: একদমই রাইনোপ্লাস্টি। আর তার সঙ্গে রয়েছে ফেসলিফট, লাইপোসাকশন, ব্রেস্ট অ্যাগমেন্টেশন, আইলিড সার্জারি, এগুলো তো রয়েইছে। মানে ধরো আমার আজকে নাক বসে আমার মনে হচ্ছে না আমার নাকটা না ভাল লাগছে না, আমি গেলাম রাইনোপ্লাস্টি করিয়ে নিলাম,
0: যে
1: নাকটা চোখা করে নিলাম,
0: একদম। কিন্তু কিন্তু এই যে আমরা বলছি এগুলোর কথা, এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে কসমেটিক সার্জারি আর রিকনস্ট্রাকটিভ সার্জারি, এই দুটো কিন্তু আলাদা জিনিস।
1: হ্যাঁ, একদমই। মানে যদি এমন হয় যে ধরো তোমার কোনো অঙ্গ বা শরীরের কোনো অংশ জন্মগতভাবে তোমাদের ত্রুটিযুক্ত, বা কোনো অ্যাক্সিডেন্টে, কোনো অসুখে, সেটা হয়তো কোনো ট্রিটমেন্টের সাইড এফেক্টে নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ত্রুটিযুক্ত হয়েছে, সেটাকে আবার তুমি স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে চাইছো, তখন তুমি সার্জারি করছো, তখন কিন্তু আমরা তাকে বলবো রিকনস্ট্রাকটিভ সার্জারি।
0: এবার দেখো, হয়তো তোমার সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে, ধরো তোমার নাকটা বোঁচা, তুমি একটু আগেই যেটা বলছো, এবার নাক বোঁচা হওয়াটা তো কিন্তু তোমার কোনো ত্রুটি নয়, স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা মানুষের নাকের শেপ ডিফারেন্ট,
1: একদম,
0: সেটা তুমি কিছুটা জেনেটিক্যালি পাও, কিছুটা তোমার নিজস্ব একটা ট্রেট। এইবার এই বোঁচা নাককে টিকালো করার জন্য তুমি যে সার্জারিটা করছো, তোমার ইচ্ছে নিজেকে সুন্দর করার জন্য যে সার্জারিটা করছো তুমি, সেটাই কিন্তু কসমেটিক সার্জারি।
1: একদমই, ওই সুন্দর সৌন্দর্যের পিছনে ছুটছি আমরা, হয়তো কোনো হিরোইনকে দেখলাম, তাকে দেখে ভালো লাগলো, বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেখলাম যে তার নাকটা তো বা খুব সুন্দর টিকালো, আমারটা কেন এমন বোঁচা, তোমার মনে হলো আচ্ছা এটা তো একটু ঠিক করতে হবে, আমি গেলাম গিয়ে কসমেটিক সার্জারি করে নিলাম, তো ওটাকে কিন্তু তখন আমরা বলবো কসমেটিক সার্জারি।
0: একদম, এবং এটা প্রায়শই আমরা দেখতে পাই যে এটা কিভাবে কালচার ওয়াইজ চেঞ্জ করে। আমাদের এখানে তো খুব গুরুত্ব দেওয়া হয় যে খুব টিকালো একটা নাক হবে, খুব সুন্দর নাক হবে, আবার বহু জায়গাতে, আফ্রিকার বহু জায়গাতে তোমার নাক যত বড় এবং চওড়া এবং কি বলবো ততটা উঁচু নয়, একটু মোচা হবে, সেটাই তাদের কাছে বেশি সুন্দর।
1: একদমই, তুমি যদি ভৌগোলিক অঞ্চল ভেদে দেখো, একটু যদি পাহাড়ের দিকে যাও, তাদের ক্ষেত্রেও কিন্তু নাকটা একটু বসাও হয় অনেক সময়,
0: অনেক সময় হয়।
1: হ্যাঁ,
0: এবং আবার যে গ্রিক নোজ বা রোমান নোজ, যেটাকে অ্যাকোয়ামেরিন নোজ বলে, তো সেই যে সেইগুলোর ক্ষেত্রে সেটাকে খুব সুন্দর বলা হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা হচ্ছে এখন সেই যে গ্রিক নোজ, যে রোমান নোজ, সেগুলোকে পরিবর্তন করে একদম সোজা সাপটা নাকের একটা চলন আসছে। তো এই যে নিজেকে পরিবর্তন, নিজের যেটা ত্রুটি নয় এমন জিনিসকে পরিবর্তন করে নিজেকে সুন্দর করা সার্জারির মাধ্যমে, সেটাই কিন্তু কসমেটিক সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি কিন্তু সেটা নয়। আমাদের ফোন লাইন 03322131242 তে কে রয়েছেন শুনেন।
2: আমি ব্যক্তির সঙ্গে কথা বলছি।
0: না না, আমি যে ব্যক্তির সঙ্গে কথা বলছি তিনি আপাতত ফোন লাইনে নেই।
1: ঠিক আছে, আমরা আবারো ফিরে আসি,
0: আবারো ফিরে আসি
1: একদম।
0: এবং
1: এই যে তোমাদের বলছিলাম রিকনস্ট্রাকটিভ সার্জারি আর কসমেটিক সার্জারি, এবার আসি রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে। এটা কিন্তু মানে ভীষণই প্রয়োজনীয় একটা বিষয়। ধরো মানে ছোট থেকেই কোনো শিশুর ঠোঁটে বা মুখের ভেতরে তালুতে কাটা থাকে, আমরা দেখতে পাই, যাকে বলে ক্লেফট লিফ বা ক্লেফট প্যালেট, এবং সেগুলোর জন্য কিন্তু মানে সার্জারি দরকার, প্রয়োজনীয়, তাকে তার প্রয়োজন অনুসারে সেই সার্জারিটা করতে হচ্ছে,
0: তার সুস্থ থাকার জন্য সেই সার্জারিটা করা প্রয়োজন।
1: হ্যাঁ, একদমই একদমই। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখি হয়তো কোনো অ্যাসিড আক্রান্ত হলো বা কোনো জায়গা পুড়ে গেল, সেই জায়গায় কিন্তু আমরা নতুন করে শরীরের অন্য কোনো জায়গা থেকে চামড়া এনে আমরা সেখানে লাগাচ্ছি, বসাচ্ছি। আবার ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রেও রাহুল এটা হয়ে থাকে।
0: মানে ক্যান্সারের যেটা মূলত দেখা যায় যে যাদের হয়তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাদের এরকম মাসেকটমি করে হয়তো ব্রেস্টটা বাদ গেছে, তো সেক্ষেত্রে সার্জারি করার ফলে বা অন্য যে কোনো কারণই হোক না কেন, সেই অর্গ্যানগুলোকে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিকঠাক করার জন্য যাতে তুমি একটা সুস্থ জীবনযাপন করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু রিকনস্ট্রাকশন সার্জারি করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
1: একদমই, রিকনস্ট্রাকশন মানে আমি যেটা ছিল সেটাকে আমি ঠিক করছি, আমার যেটা আছে সেটা আমার ভালো লাগছে না তাই জন্য আমি গিয়ে সার্জারি করছি, এটা কিন্তু নয়। আমার হয়তো কোনো জিনিস ত্রুটিযুক্ত, স্বাভাবিক নয়, অস্বাভাবিক কোনো, সেটা যে কোনো কারণে হতে পারে, ছোট থেকে কোনো জিনগত বিষয়ে হতে পারে বা কোনো মেডিসিনের প্রভাবে হতে পারে, কোনো ট্রিটমেন্টের প্রভাবে হতে পারে, সেটা যে কোনো কারণেই হতে পারে, তখন আমি সেইটাকে ঠিক করছি, তার স্বাভাবিক ছন্দে আমি আমার জীবনটাকে ফিরিয়ে আনছি, তখন কিন্তু আমরা রিকনস্ট্রাকশন সার্জারি করছি।
0: ফোন লাইনে শুনে নি কে এসেছেন।
3: হ্যালো, আপনি যে ব্যক্তির সঙ্গে
1: বন্ধু আমাদের সঙ্গে যখন ফোনে কথা বলবে, প্রথম কথা হচ্ছে একটু রেডিও সেট থেকে দূরে চলে যাবে তাহলে আমরা শুনতে পাবো, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনটা হোল্ডে দিয়ে দিচ্ছে, এটা না হলেও হয়।
0: হ্যাঁ মানে আমি বুঝতে পারছি তোমাকে ওয়েট করতে হচ্ছে, কিন্তু এই ওয়েটটা যদি একান্তই না করতে চাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে আমাদের পোস্টারের তলায় কমেন্ট করে জানাতে পারো যে তোমার এটা নিয়ে কি বক্তব্য, এবং এই রিকনস্ট্রাকটিভ সার্জারি যারা করছে, যাদের করাটা দরকার, সেখানে কি তোমার মনে হয় যে না না কেন রিকনস্ট্রাকটিভ বা কেন করবে, নেসেসারি তাই না?
1: হ্যাঁ নেসেসারি, আমার প্রয়োজন, সেটা আমার জরুরি, জরুরির জন্য আমি করছি বিষয়টা।
0: এবং তোমার যদি মনে থাকবে আমরা এরকম ছোটবেলায় পড়তাম যখন বিভিন্ন জিনিসের প্রাচীন ভারতীয় কিছু গল্প গল্প, তখন সুশ্রুতের কথা আমাদের পড়ানো হতো।
1: হ্যাঁ একদমই একদমই,
0: এবং সেই সুশ্রুতের যে কাজটা ছিল সেটা কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি।
1: হ্যাঁ, আহত বিভিন্ন মানুষের মানে ওনাকে আমি পড়েছিলাম যেটা নাকটা, নাক উনি সার্জারি করেছিলেন, সেটাকে কিন্তু আমরা বলবো রিকনস্ট্রাকটিভ সার্জারি।
0: একদম, সম্ভবত কপাল বা অন্য কোনো জায়গা থেকে চামড়া বা স্কিন ড্রাফটিং করে একদম তার নাকটাকে ঠিক করা, কারণ সেই মানুষটি নাক তখন ঠিক না করলে সেটা তখন নষ্ট হয়ে যাবে, জায়গাটা পচে যাবে,
1: সেটাই তো, তখন কিন্তু আমরা এই রিকনস্ট্রাকশন সার্জারিটা করছি। আর এই যে বন্ধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য রাজ বর্মন আর তৃষা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুধু তুই গানটা রেখে যাচ্ছি, ফিরে আসছি আবারও আজকের আড্ডায়। বেপরোয়া সময় রয়েছে সম্পূর্ণা আর রাহুল।

0: হ্যাঁ, তোমাকেই চাইছি 2213124 নাম্বারে, কারণ আজকে বেপরোয়া সময়, রূপে তোমায় ভোলাবো অর্থাৎ কসমেটিক সার্জারির এদিক সেদিক নিয়ে কথা বলছি রাহুল এবং সম্পূর্ণা, এবং শুনে নি এই মুহূর্তে ফোন লাইনে কে রয়েছেন।
1: হ্যালো, আপনি যে ব্যক্তির সঙ্গে
0: আমি যে ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইছি আপাতত, তিনি আমার পাশেই বসে আছেন এবং আমি তাকে বলতে চাইছি যে এই যে কসমেটিক সার্জারি নিয়ে তো আমরা কথা বলছি, তো আপনি মানে হ্যাঁ তুমি তোমার কাছে কসমেটিক সার্জারি, শুধু তোমার কাছে বলবো না, পৃথিবীর সবার কাছেই রিকনস্ট্রাকটিভ সার্জারি থেকে এখানেই আলাদা, আমরা সেখানে সুন্দর করতে চাই,
2: হ্যাঁ, নিজেকে আরো বেশি সুন্দর করে তোলা, নিজেকে আয়নার সামনে দাঁড়ালে মনে হবে আচ্ছা আমার এই এই জায়গাটা তো দেখতে ভালো লাগছে, আমার চোখটা সুন্দর লাগছে, আমার নাকটা ভালো লাগছে, আমার চুলটা সুন্দর লাগছে, এই বিষয়টা যখনই চলে আসে তখনই ওই কসমেটিক সার্জারির বিষয়টা।
0: এবং সেখানে ব্যাপারটা এরকম না যে আমি বলছি না যে কসমেটিক সার্জারি করা খুব খারাপ, খুব জঘন্য, এমনটা কিন্তু আমরা বলছি
2: না,
0: আমরা পুরোটা তুলে ধরছি। এবং তুমি যে বললে সম্পূর্ণ যে আয়নার সামনে দাঁড়ালে যেন নিজেকে ভালো লাগে সবকিছু, আমার মনে হয় শুধু যে আয়নার সামনে তা কিন্তু নয়,
2: না,
0: অন্যের চোখেও নিজেকে সুন্দর করে তোলা,
2: এইটাই কিন্তু এই যে ইঁদুর দৌড়ের পিছনে কিন্তু আমরা ছুটে মরেছি যে অন্যের দেখে কি আমাকে ভালো লাগছে, আমাকে কি ওই একটা হয় না আমাদের সোশ্যাল মিডিয়ায় কতটা লাইক এলো বা আমাদের সোশ্যাল মিডিয়ায় কতটা কমেন্ট এলো, সেই পিছনে কিন্তু আমরা ছুটে মরছি যে তাহলে বোধহয় আমায় ভালো লাগছে দেখতে, তাহলে বোধহয় আমায় সুন্দর লাগছে, তাহলে বোধহয় ওর মতো আমায় দেখতে লাগছে।
0: এবার এটা যখন আমরা মেকআপ দিয়ে করছি বা জামা কাপড় দিয়ে করছি বা অন্যান্য জিনিস দিয়ে করছি তখন একরকম, কিন্তু এটা যখন সার্জারি দিয়ে করছি তখন সেটা কেমন একটা, তাই না? এবং এক্ষেত্রে আমি অবশ্যই তথ্য দেব, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ এস্থেটিক প্লাস্টিক সার্জারি IASAPS তো তাদের তথ্য বলছে যে গত দশকে কসমেটিক সার্জারির পরিমাণ বেড়েছে মাত্রা ছাড়া,
2: একদমই
0: তুমি ভাবতে পারবে না সম্পূর্ণ। 2023 সালে সারা বিশ্বে 35 মিলিয়ন মানে প্রায় 3.5 কোটি কসমেটিক সার্জারি বা কসমেটিক প্রসিজিওর করা হয়েছে।
2: এবার এই যে তুমি বললে যে কসমেটিক সার্জারির কথা, এখানে আমি আরেকটা বিষয়ে আসব, এখানে কিন্তু ফ্যাট কমানোর জন্য বিভিন্ন সার্জারি করা হচ্ছে বা লাইপোসাকশন করানো হচ্ছে, এছাড়া তো বোটক্স রয়েছে, বোটক্সের কথায় যদি আসি তাহলে প্রায় 88 লক্ষ মানুষ বোটক্স করিয়েছেন
0: একেবারে। এবং এই বোটক্স আর লিপোসাকশন যেটা বললে ফ্যাট কমানোর সার্জারি, তো এই দুটোই সবচেয়ে বেশি হয়েছে
2: একদম।
0: এবং যদি আমি দেখি যে এই যে কসমেটিক সার্জারি আমরা বলছি, তো কসমেটিক সার্জারি বা বলা ভালো কসমেটিক প্রসিডিওর, তো এটার কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে সার্জিক্যাল, একটা হচ্ছে নন সার্জিক্যাল। এবার এই যে তুমি বললে বোটক্স আর ফিলার, বোটক্স আর ফিলার হচ্ছে নন সার্জিক্যাল
2: একদমই। এইটা মানে এখানে যেটা হয় ইনজেকশনের মাধ্যমে তোমার যে অংশটা তুমি একটু সোজা বাংলা ভাষায় বলতে গেলে একটু ফোলাতে চাইছো বা একটু বড় দেখাতে চাইছো, সে জায়গায় ইনজেকশনের মাধ্যমে সেটা একটা ওই বোটক্সটাকে পুশ করা হয় এবং তার মাধ্যমে কিন্তু সেই জায়গাটায় সেই মানে আমাদের যদি ঠোঁটের কথাই বলি, ঠোঁটের চারপাশে ইনজেকশন পুশ করা হয়, সেখানে থাকে বোটক্স বা বোটুলিয়াম টক্সিন, এই ব্যবহার করা হয় এবং যাতে চামড়াটা টানটান কর হয়, ভাঁজটা কমে এবং অ্যান্টি এজিং, এই যে আমরা অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করি বিভিন্ন, এছাড়া ফেসিয়াল, এই যে বিষয়গুলো হয় সেগুলো তো আমরা উপর থেকে ব্যবহার করছি, কিন্তু এই যে বোটক্স টক্সিন এগুলো কিন্তু আমাদের শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইনজেকশনের মাধ্যমে।
0: এবং এক্ষেত্রে আরেকটা কথা আমরা বলি যে তুমি বলবে টক্সিন শরীরে ঢুকছে, মানে সেটা তো কিরকম একটা ব্যাপার, তাই না?
2: এইটাই তো কথা যে টক্সিন বিষ, নামটাতেই কিন্তু রয়েছে টক্সিন বিষ
0: একদম। এবং এটা কাজ করে এইভাবে, ধরো বিভিন্ন জিনিস টক্সিন আমাদের শরীরে গেলে শরীর তার প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন রকম ইনফ্লেমেশন তৈরি করে, তো তার ফলে যে একটা এফেক্ট হয় সেখান থেকে কিন্তু বোটক্সটা কাজ করে। অর্থাৎ এটা এরকম যে ও আচ্ছা মানে একটু গাধা পিটিয়ে ঘোড়া করার মতো
2: একদমই, মানে আমার গালটার এই ধরি আমি যদি চোয়ালের কথাই ধরি, সেই জায়গাটা একটু পাতলা রয়েছে, সেখানটা আমি একটু গালটাকে ফোলাতে চাইছি, তো ওই এরিয়া ইনজেকশনটা পুশ করা হয়, টক্সিনটা দেওয়া হয় এবং তার ফলে যে প্রতিক্রিয়ার মাধ্যমে সেই জায়গাটা ফুলে যায় এবং তখনই কিন্তু ওই যে ঠোঁটটা একটু ফোলা লাগে, চোখের নিচের যে আমাদের হাড়টা রয়েছে সেখান থেকে যে গালের পোর্শনটা সেখানটা একটু ফোলা লাগে, ওইখানটাই কিন্তু শুরু হয় এই বোটক্স বা এই যে বললাম ফিলার এর কাজ।
0: এবং এই যে তুমি ফিলার বললে, ফিলার কোথায় কোথায় ইউজ করা হয়, মানে লিপ ফিলারের কথা তুমি বললে
2: একদম,
0: একদম ঠোঁটগুলোকে আরো বড় করার জন্য যেটা খুব ট্রেন্ড এখন, এবং চিন ফিলার সেটা ব্যবহার করে তোমার যে চোয়াল চিবুক সেটাকে ধারালো করা, সেটাকে সুন্দর করা, প্রপার শেপ দেওয়া, এবং লিপ এনহ্যান্সমেন্ট তো এখন সর্বত্র হচ্ছে, কারণ এটাই নাকি বিউটি অ্যাপিল। তোমার যত বড় ঠোঁট তোমার নাকি তত বেশি মানুষকে আকর্ষণ করার ক্ষমতা।
2: আর এই বিউটি অ্যাপিলটা কোথা থেকে আসছে? সাধারণ আমরা কিন্তু মানুষেরা সেট করছি না, ওই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে তাদের আমরা দেখে মনে হচ্ছে ও আচ্ছা। হয়তো তাদের আমাদের কোনো অংশে আমাদের মনকে যদি প্রশ্ন করি, হয়তো আমার মনে হচ্ছে যে না তাকে দেখে ভালো লাগছে না আমার নিজস্ব ভাবে, কিন্তু আমরা কিন্তু তাও তার পিছনে ছুটে মরছি, কারণ ও আচ্ছা পরিবেশ কি বলবে, সমাজ কি বলবে, আমাকে সমাজের চোখে ভালো লাগতে হবে।
0: একদম। এবং এই যে বোটক্স আর ফিলারের কথা আমরা বলছি, তুমি কি জানো এই যে বোটক্স তুমি একবার করলেই যে তুমি মুক্ত হয়ে যাবে এমন না, না না, প্রত্যেক দুই থেকে চার মাস অন্তর গিয়ে তুমি যদি তোমার বোটক্স প্রসিডিওরটা প্রপারলি মেনটেন না করো তাহলে কি হবে, তাহলে তোমার যে জায়গাটা তুমি সুন্দর করে ভরাট করলে, তোমার অ্যান্টি এজিং হলো বাইরে থেকে, সেই জায়গাটা আবার ধীরে ধীরে চুপসে যাবে। এবং বোটক্সের সাইড এফেক্ট হিসেবে কিন্তু নাম্বনেস, মানে জায়গাটা এরকম তুমি সাড় পাচ্ছ না, অসাড় হয়ে যাওয়া, ইনফ্লেমেশন, তুমি দেখলে করতে গিয়ে আরো লাল হয়ে ফুলে একসা কাণ্ড।
2: একদম। এবং এখানেই যে বিষয়টা আসে, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেক মেডিকেশনও রয়েছে যার মাধ্যমে আমরা ধরো রোগা হওয়াই, যে আমরা একটু আগে বলছিলাম লাইপোসাকশন, মানে শরীরের বিভিন্ন অংশ থেকে আমরা বিশেষ করে আমাদের কোমর পা থাই এই যে অংশগুলো রয়েছে সেখান থেকে আমরা চর্বিটা এক ধরনের বিশেষভাবে বের করে নিচ্ছি, টিউবের মাধ্যমে সাক করে নিচ্ছি, বের করে নিচ্ছি। তো এর মাধ্যমে কি হচ্ছে না, ওজনটা কমছে। আবার কিছু ক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের ওষুধের মাধ্যমেও কিন্তু আমরা কমানোর চেষ্টা করছি। এবার সেখানের আমি যদি বলি সাইড এফেক্টটা কোথায় বলতো, এই যে ওষুধগুলো রয়েছে আমাদের কিন্তু অনেক সময় ফেস প্যারালাইসিসও হয়ে যাচ্ছে।
0: ঠিক।
2: এবং তাতে কি হচ্ছে, আমাদের মুখটা ধরো কোনো একটা অংশে আমি ইনজেকশনটা দিলাম বা মেডিকেশনটা ব্যবহার করলাম, সেই অংশটা আস্তে আস্তে আমার প্যারালাইসিস হয়ে গেল, সেই জায়গাটা আমার কাজ করছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু গোটা বডিতে সেই প্যারালাইসিসটা ছড়িয়ে যেতে পারে
0: একেবারে। এবং বিশেষত বোটক্সের যে গল্পটা আমরা বলছিলাম লাইপোসাকশন, তো অবশ্যই বোটক্সের ক্ষেত্রেও এরকম প্রচুর ঘটনা ঘটে, যেরকম অনেক মানুষ যারা হয়তো 40 পেরোচ্ছেন তারা বোটক্স করছেন, তাদের কোনো একটা খুঁত দেখা দিচ্ছে, আবার বোটক্স করাচ্ছেন, একটু কিছুদিন ঢাকছে, আবার একটা খুঁত বেরোচ্ছে। এটা নয় তাদের একটা বয়স হচ্ছে, মানা যায় তবু, আমি তুমি বলতে পারো, কিন্তু এখন কিন্তু 20s থেকেই মানুষ বোটক্স করা শুরু হচ্ছে। এবং সেখানে কি তোমার সত্যি কথা তুমি বলো, তোমার অ্যান্টি এজিং কি 20s দরকার?
2: একদমই নয়। তুমি যদি একটু তোমার ডেইলি লাইফস্টাইল মেনটেন করো, তুমি যদি তোমার লাইফস্টাইলটাকে ঠিক রাখো, সঠিক রাখো, একদম প্রপার ওয়েতে মেনটেন করো, তাহলেই কিন্তু তোমার অ্যান্টি এজিং কি তোমার কিছুরই প্রয়োজন হবে না
0: একেবারেই। এবং শুনে নি 2213142 নম্বরে কে রয়েছেন।
2: হ্যালো হ্যালো
1: হ্যালো,
2: হ্যাঁ বলো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: আমি লালগোলা থেকে বলছি।
2: বলো। হ্যালো
1: হ্যালো,
2: হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো।
1: আমি গান শুনতে চাই।
0: একদম একদম একদম, তুমি যখন বলেছো গান শুনতে চাও, আমরাও বলতে যাচ্ছিলাম যে একটা গানে যাব, তখন তোমার কথাও থাক আমার কথাও থাক, বেপরোয়া সময় নিয়ে রাহুল সম্পূর্ণ রয়েছি, রূপে তোমায় ভোলাবো কি ভোলাবো না সেই প্রশ্নটা আমরা করব গানের পরে এসে।
2: হুম হুম।

0: নানা রঙের রং পেন্সিলে সাজানো একটা বাক্সর কথা, অথবা রেজাল্ট ভালো করার উপহার হিসেবে পাওয়া সেই ব্যাডমিন্টনটা, টিউশন ব্যাচে পাওয়া সেই প্রথম চকলেটটাও আজও যত্ন করে রাখা, তবে তার রং গন্ধ সবটাই আজ স্মৃতির পাতায়। স্মৃতির স্মরণীপে হাঁটলে এমন অজস্র মুহূর্ত জড়ো হয় আমাদের কাছে, কোথাও চেনা রোদ্দুর, আবার কোথাও হঠাৎ হওয়া মন কেমন, যা নিয়মের বেড়াজাল পেরিয়ে আজও সুন্দর, আজও সহজ।
1: নিশ্চয়ই তোমার কাছেও সযত্নে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আজও স্মৃতিমেদুর, এই নিয়ে লিখে পাঠাও আমাদের অনধিক 300 শব্দে, কারণ মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন আকাশবাণী কলকাতা ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়া সরাসরি মেল করতে পারো আমাদের মেল আইডি।

0: বর্ষাকাল আসছে এবং বর্ষাকাল এলেই যেটা শুরু হবে রথযাত্রা, তাই এবং রথের সময় কাঠামো পুজো হয় এবং কাঠামোতে একদম মানে ঠাকুর গড়াটা শুরু হবে প্রপারলি, তাই তো? এবং এই যে ঠাকুর গড়ার সময় তুমি দেখবে যে ঠাকুরের একটা প্রপার ছাঁচ আছে,
1: এটা তো আমরা সবচেয়ে বেশি দেখতে পাই দুর্গাপুজো আসছে আসছে এই সময়। এখন থেকেই মা মানে দুর্গা প্রতিমা বানানো শুরু হয়ে গেছে কুমারটুলিতে, বাকি যারা সব পটুয়ারা রয়েছেন তাদের কাছে, প্রতিমা শিল্পীদের কাছে। তো এইখানটায় কোথাও গিয়ে জানো তো রাহুল, আমার মনে হয় নিজেদের কিন্তু আমরা সেই ওই প্রতিমা তৈরির মতো হয়ে যাচ্ছে। এই যেমন মাটি দিয়ে ধরো যখন প্রতিমা গড়া হয় মাটির একটা মানে প্রতিমার এক জায়গায় হয়তো ফাটল ধরলো বা ভেঙে গেল, সেখানটায় আবার মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়। তো সে এইভাবে কিন্তু প্রসেসটা চলে। ঠিক আমার এইখানেও কিন্তু মনে হচ্ছে যে দেখো সেটাই কিন্তু হচ্ছে যে এক জায়গায় মনে হচ্ছে আমার সমস্যা হচ্ছে, সেখানটায় আমি আবার কিছুটা দিয়ে একটা প্রলেপ দিয়ে দিলাম।
0: এবং ছোটবেলায় এভাবে বলা হতো যে বাবা তোর যা ডিম্যান্ড তোর বর কিংবা তোর বউ তো কুমোরটুলি থেকে বানিয়ে আনতে হবে, তাই না? এবং সেটা ওরকম মানে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকলেই যখন তোমার মাত্রা ছাড়া এটা চাই ওইটা এরকম নিখুঁত হতে হবে এই হবে সেই হতে হবে, তখনই তোমার এরকম মানে মেটাফোরটা মনে পড়ে তো কুমোরটুলি থেকে নিয়ে আসতে হবে।
1: একদমই, আর সেখানে কিন্তু ওই কসমেটিক সার্জারির বিষয়টা আসে, চলে আসে, ধারণাটা চলে আসে যে আমাকে আরো বেশি সুন্দর হতে হবে, আমাকে আরো বেশি ভালো দেখতে হতে হবে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখিও না, হয়তো বারবার
0: শরীরের আর যাই হোক খালি মুখের উপর কত রকম সার্জারি, রাইনোপ্লাস্টির কথা আমরা বললাম, নাকটা তোমার সোজা বেঁকা যাই থাকুক না কেন সেটাকে টিকালো করা হবে এবং তোমার ইচ্ছে মতো করা হবে, এবং আমি বলবো তোমার ইচ্ছে মতো নয় সারা পৃথিবী যেভাবে চাইছে সেইভাবে। এছাড়া আছে বাকল ফ্যাট রিমুভাল, মানে তোমার এই যে জবন কিংবা মুখের যে হাড়, গালের উপরের যে মাংস বা চামড়া বা চর্বি সেইগুলো রিমুভ, সেই ফ্যাট গুলো রিমুভ করে তোমার মুখটাকে একটা বেশ খুব খাঁচ কাটা নিখুঁত একদম এরকম হতে হবে তোমার, তো সেইগুলো বারবার করা হচ্ছে। আছে ব্রাজিলিয়ান বাট লিফট, জ লাইন কন্টুরিং, মানে ধরো সম্পূর্ণ
1: চোয়ালটা আরো সরু হবে, টিকালো হবে,
0: মানে ধারালো হবে, মানে তুমি কারোর যদি এরকম কোন একটা মানুষের দিকে যদি তুমি টমেটো ছুঁড়ে মারো দেখবে তার চোয়াল লেগে টমেটো দু টুকরো হয়ে গেল।
1: মানে তোমার ধরো গোটা মাথায় বেশ কিছু জায়গায় ঘন চুল রয়েছে, কোন একটা জায়গায় কিছু কারণে হয়তো সেই জায়গাটায় চুলটা কোনোভাবে উঠে গেছে বা ফলিকল গুলো কাজ করছে না, তো সেখান থেকে কি হয় না আবার নতুন করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয়, বসানো হয়। এবং এটা যে শুধু তোমার কসমেটিক সার্জারির ক্ষেত্রে হয় এমনটা নয়, আমরা কিন্তু অনেক সময় দেখতে পারি যারা ধরো ক্যান্সার সার্ভাইভার হয়, কেমো দেওয়ার ফলে তাদের কিন্তু চুল পড়ে যায় এবং তখন কিন্তু এই মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন খুব কাজ করে,
0: খুবই কাজ করে। এবং তুমি এখন দেখবে যখন বিশেষত ছেলেরা যখন তাদের চুল নিয়ে ইনসিকিউর হয়ে যায় তখনই, এবং তাদের কাছে যদি প্রচুর পয়সা থাকে তখনই তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দিকে যায়। এইবার কথা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম রিস্ক চলে আসে, এবং ভালোভাবে না করা হলে ভালোভাবে মেনটেন না করলেও কিন্তু জিনিসটা খারাপ হতে পারে। এবং সারা পৃথিবীর মানুষ তুরস্কে টার্কিতে কিন্তু তারা যায় হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে আরো মানে কাজকর্ম করতে এবং ভালো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে, কিন্তু তার একটা ডিম্যান্ড রয়েছে। ঠিক যেরকম 2213-1342 নাম্বারে আমরা তোমাদের অপেক্ষা করে থাকি, ঠিক যেমন টার্কির ডক্টরেরা বসে আছে তো আমার নতুন ক্লায়েন্ট আসছে,
1: আমরা বসে আছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, তোমাদের মনের কথা আমাদের পর্যন্ত এসে পৌঁছানোর জন্য। আর এছাড়া আমাদের ফেসবুকের কমেন্ট বক্সও রয়েছে, সেখানেও তোমরা কমেন্ট করেছো। সৌমেন দাস বলেছেন, আজকে যুবাণীর বেপরোয়া অনুষ্ঠান রূপে তোমায় ভোলাবো রাহুল সম্পূর্ণা, খুব ভালো লাগছে। আমার একমাত্র ভাগ্নি ছোটবেলায় সন্ধ্যার সময় লম্ফজলে পড়াশোনা করতে বসে কোনো কারণে আগুন লেগে যায়,
0: আচ্ছা
1: শুধুমাত্র মুখের গাল দুটো পুড়ে যায় এবং তাতে আমার খুব খারাপ লাগে, এবং পায়ের চামড়া কেটে মুখে লাগানো হয়। ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান সৌমেন দাস। আর এখানেই কিন্তু এই রিকনস্ট্রাকশন সার্জারির কথা আসছে। আর ফোন লাইনে রয়েছে বন্ধু, কে রয়েছে? হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: বহরমপুর কাকুমা থেকে মানুষ বলছি।
1: বলুন।
2: এই গরমে গালের গলায় মহিলাদের কি সব দেখাচ্ছে, আমার বইয়েরও বেরিয়েছে, খুব জ্বলছে, যত গরম পাচ্ছে আমি জ্বলছে।
0: আমার মনে হয় সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই খুব শিগগিরই আমাদের শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে একটা সেগমেন্ট অবশ্যই রাখবো যেখানে গরমকালের স্কিনের যে
1: ডিজিজগুলো হচ্ছে সেই বিষয়ে। তবে আপাতত আমরা কিন্তু আজকে রয়েছি বেপরোয়া সময় অনুষ্ঠানে, রয়েছি রাহুল আর সম্পূর্ণ, আর তোমাদের কমেন্ট তো আসছেই, আর এছাড়া আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332231342 এই নাম্বারে।
0: এবং আমরা ছিলাম কুমোরটুলিতে, এই একদম গানের পর ঢুকেই ছিলাম কুমোরটুলি দিয়ে। এবং কুমোরটুলিতে তুমি দেখবে বিভিন্ন জায়গার ঠাকুর না বিভিন্ন রকমের হয়, কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড থাকে। তুমি দেখবে যে চোখগুলো এরকম টিকালো হতে হবে, নাকগুলো এরকম হতে হবে।
1: আমরা যেরকম স্বাভাবিক প্রতিমা দেখে থাকি যে চোখগুলো লম্বা লম্বা, একটু আইল্যাশ গুলো থাকবে, একটু ভাল লাগে, মানে ওরকম সেই স্বাভাবিক ধাঁচ থাকবে,
0: একদম নিখুঁত হতে হবে। এবার দেখো প্রতিমার ক্ষেত্রে যেরকম বিউটি স্ট্যান্ডার্ড আছে, মানুষের ক্ষেত্রে তো অনেক অনেক
1: অনেক বেশি। তো এই নিখুঁত হওয়ার দৌড়েই কিন্তু আমরা ছুটে চলেছি। আর এই ছোটার মধ্যে আমার আরেকটা সার্জারির কথা মনে পড়লো, যেটা সেটা হচ্ছে ব্লেফারোপ্লাস্টি, মানে চোখের পাতার যে আরো সুন্দর করা, মোটা করা, একদম তো ঘন করা। অনেকেরই আমাদের যেটা হয় চোখের পাতা অতটা বেশি বড় হয় না, ঘন হয় না, তো সেক্ষেত্রে কিন্তু এই চোখের পাতাতেও কিন্তু সার্জারি হয়।
0: এবং সেক্ষেত্রেও কিন্তু একটা রেসিজমের প্রসঙ্গ চলে আসে। বহু এশিয়ান তাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয় ওয়েস্টার্ন মিডিয়া থেকে যে তোমার তো চোখ ছোট, তোমার তো চোখ আমাদের মতো বড় নয়, এবং তোমার তো মানে ডাবল আইলিড নেই, তোমার একটাই আইলিড সেটাও ঢেকে যায়, তো তুমি তোমার চোখ অত সুন্দর নয়। তো সেক্ষেত্রে বহু এশিয়ান কিন্তু এই আইলিড সার্জারি তুমি যেটা বললে
1: করে থাকে
0: এবং সেক্ষেত্রে চোখের চামড়ায় আলাদা একটা লেয়ার করে তোমার ডাবল আইলিড তৈরি করা, তুমি ভাবো এটা তোমার কি দরকার ছিল।
1: এবং আমাদের ক্ষেত্রে অনেকেরই যেটা হয় চোখের নিচের অংশের একটু চর্বি জমে থাকে বা ফুলে থাকে, তো সেখানেও কি হয় অনেক সময় ওই চর্বিটাকে বের করে চোখের এই অংশটাকে সোজা করে পাতলা করে বসে সেখানে আবার সার্জারি করা হয়, চোখের পাতা বসানো হয় ঘন করার জন্য
0: একেবারে। এবং মানে এরকম যে কত সার্জারিক্যাল প্রসিডিউর আছে যে মানে এবং এইটা ভাবতে গেলেই আমাদের যেটা মাথায় আসে যে কে ঠিক করে দিল যে ঠিক এইরকম হতে হবে, এরকম হলে চলবে না, এবং তার উত্তরটাও কিন্তু আমরা জানি। আমরা বলবো সোশ্যাল মিডিয়া এবং বিউটি ইন্ডাস্ট্রি, তুমি যেটা বললে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, এরা কিন্তু নিত্য নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছে। এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রির যে সেলিব্রিটিরা ফিল্মে টেলিভিশনের, তারা কিন্তু সেইগুলোকে আরো ছড়িয়ে দিচ্ছেন, কারণ মানুষ তাদের আইডলাইজ করে যে ঠিক আছে আমি যাকে পছন্দ করি সেটা এরকম করছে, সবাই এরকম করছে, তাহলে আমি কেন করব না।
1: একদমই। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হয়, আমরা ছোটবেলায় অনেককে আমার বন্ধুদের মানে খোঁচিয়ে থাকতাম, একটু রাগিয়ে থাকতাম যে বাদুর কান, অনেকের দেখবে কানটা একটু লম্বা বাইরের দিকে বেরোনো থাকে।
0: হ্যাঁ,
1: তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ছোটবেলা থেকে আমরা যখন কাউকে ওই রাগাই বা একটু পিছনে লাগি, সেখান থেকে কিন্তু তার ওই ইনসিকিউরিটিটা কাজ করে, ও আমাকে এরকম দেখতে তাহলে আমাকে হয়তো ঠিক করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু সেখান থেকেও এই সার্জারির বিষয়টা আসে
0: একেবারে। এবং তুমি ভেবে দেখো যারা হয়তো বুলি করছে, তো তাদের ক্ষেত্রে তাদের হয়তো পরিবার থেকে সেই শিক্ষাটা হয়তো কোথাও অভাব থেকে যাচ্ছে যে মানুষ যেরকম ভাবে সে জন্মেছে যার শরীর নিয়ে, সেটা কিন্তু সেটা নিয়েই সুন্দর।
1: একদমই,
0: কেবল একটা টিপিক্যাল স্ট্যান্ডার্ডে সে পড়ছে না বলে কি সে মানুষ নয় নাকি সে সুন্দর নয়,
1: সেটাই, যে যেমন আছো তোমরা ঠিক সেইভাবেই সুন্দর। তো বুলি করো না কাউকে, পিছনে লেগো না, কাউকে রাগিও না, তো যেমন
0: করতে পারো যেটা করতে পারো, কাউকে যদি খুব পছন্দ হয় তাহলে তাকে একটু মানে একটা রোমান্টিক গান শোনাতে,
1: হ্যাঁ এইটা তোমরা করতে পারো যে তোমাকে ভাল লাগছে, তো তোমার জন্য না হয় এই গানটা রইলো থাকলো, তো আপাতত বন্ধুদের জন্যই না হয় আমরা একটা গান রাখি।

0: এখন এআই বনাম মানুষ এই দ্বন্দ্ব তো সব জায়গায় চলে আসছে।
1: হ্যাঁ,
0: এআই নাকি মানুষের জায়গা নিয়ে নেবে, কিন্তু বিউটি ইন্ডাস্ট্রিতে কিন্তু মানুষই এআই এর জায়গা নিয়ে নিচ্ছে।
1: হ্যাঁ সত্যি, আস্তে আস্তে দিন দিন যেটা দেখা যাচ্ছে যে তুমি যত সুন্দর হও তা আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর, তোমাকে সুন্দর হতেই হবে। তোমার চুয়াল যদি সুন্দর না হয় তাহলে জলাইন সার্জারি করাও, যদি মনে হয় যে না চোখের পাতা ঠিক নয় তাহলে সেখানে আইলিড সার্জারি করাও।
0: একদম, এবং তোমাকে এআই এর মতো সুন্দর হতে হবে, মানে
1: এআই তে
0: যে মানুষের ছবিগুলো জেনারেট করে এত নিখুঁত, এত সিমেট্রিক, এত সুন্দর,
1: তোমার স্কিন হবে ওরকম টানটান, পরিষ্কার, ঝকঝকে, মোলায়েম। তবে
0: এই যে তোমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, না না না, তুমি সুন্দর নও, এআই এর যে জেনারেটেড ছবিগুলো সেটা সুন্দর, সুতরাং তোমাকে সেরকম হতে হবে। তোমার চিক বোন যদি ধারালো না হয়, উঁচু না হয়, সেটার জন্য তোমাকে সার্জারি করতে হবে, তাহলে বুঝে নিও তোমাকে গ্যাস লাইট করা হচ্ছে, তোমার মাথাটা খাওয়া হচ্ছে টিপিক্যালি।
1: একদমই, আর তুমি যেমন তুমি তেমনই ভালো, তুমি তেমনই সুন্দর, এই রূপে আর ভুলতে হবে না তোমার।
0: একদম, এবং এই যে ছোট চোখ, ডাবল আইলিড ঠিক করার জন্য আমরা এতক্ষণ বললাম সার্জারি করতে হয়, তারও কিন্তু অনেক রকম ব্যাপার আছে, মানে তুমি কি রকম চোখ চাইছো। আমি তো মানে বাপের জন্ম এরকম শুনিনি, আমি অবাক হয়ে গেছি, বলছে কি রকম চোখ চাইছো, হোয়াট ডু ইউ মিন বাই কি রকম চোখ চাইছো, মানে বলছে ক্যাটস আই একরকম, ঠিক আছে, বিড়ালের মতো চোখ, তারপর আছে স্লাভিক আই, এছাড়া আছে ফক্স আই, বলছে শিয়ালের মতো চোখ তো আমি কোনো কালে চাইনি,
1: সেটা মানে ওরকম তীক্ষ্ণ টানা।
0: একদম, মানে সেগুলো কিন্তু সার্জারি করে সম্ভব। তুমি নাককে একদম একদম নিখুঁত ত্রিকোণ করবে, তুমি ফেস লিফট করবে, খুব রিসেন্টলি বহু মানুষ ফেস লিফট করছেন এবং সেলিব্রিটিরা বিশেষত, এবং তাদের তখন না আচমকা তুমি যদি অনেকদিন বাদে দেখো না, তুমি বুঝতে পারবে আরে কিছু একটা তো পাল্টে গেছে,
1: মনে হচ্ছে। রিসেন্টলি আমরা একজন জনপ্রিয় অভিনেত্রীর ক্ষেত্র দেখেছি যে আগে তো বহুবার সার্জারি করা হয়েছে এবং তিনি বর্তমানে সার্জারি করে যখন ক্যামেরার সামনে আসছেন তার ফোরহেডের কোন একটা অংশ উঁচু হয়ে রয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে সার্জারি করানো হয়েছে, এবং তাতে তাকে আর বলতে গেলে আরো একটু মানে অন্যরকম লাগছে দেখতে।
0: একদম, মানে তুমি খালি ভাবো যে বহু সেলিব্রিটি, আমি যদি হলিউডের কথা বলি, নিকোল কিডম্যান, ডলি পার্টন, কোর্টনি কক্স, কাইলি জেনার, কিম কার্দাশিয়ান, মেগান ফক্স, সবাই কিন্তু একের পর এক সার্জারি করাচ্ছেন, ফলে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় তাদের প্লাস্টিক বলে হাসাহাসি করা হয়।
1: একদমই, আর তাদের দেখে আমরাও ছুটে বেড়াচ্ছি তাদের মতো হওয়ার, এবং তাদের পিছনে আমি সেই বিউটি স্ট্যান্ডার্ডের পিছনে কিন্তু আমরা ছুটে মরছি।
0: এবং আমি যাদের নাম বললাম তারা মানে কিম কার্দাশিয়ান, মেগান ফক্স, কাইলি জেনার, এরা মূলত অনেক বেশি মডেলিং এর সঙ্গে যুক্ত।
1: হ্যাঁ,
0: এছাড়াও কিন্তু বহু খ্যাতনামা অভিনেত্রী যারা সত্যি অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয়, মানে বিখ্যাত সিনেমার বিশ্ববিখ্যাত অভিনেত্রীরা, ধরো দুবার অস্কার জিতেছেন এমা স্টোন, এমা স্টোন পর্যন্ত এরকম আইলিড সার্জারি করিয়ে এসেছিলেন। এবং তুমি ভাবো আজকে যদি তুমি এমা স্টোনকে আইডলাইজ করো, তুমি ভাবো আচ্ছা এমা স্টোন একজন দারুণ অভিনেত্রী, তারপরে যদি তুমি দেখো উনি আইলিড সার্জারি করাচ্ছেন, তখন তোমার মনে হবে তাহলে কি আমিও করাবো।
1: কিন্তু এখানে আরেকটা বিষয় দেখো যে আমাদের সবারই তো প্রফেশন আলাদা রয়েছে,
0: একেবারে
1: তো মেবি হতে পারে তাদের প্রফেশনে হয়তো সেটা নিড, সেটা দরকার, সেটা প্রয়োজনীয়, কিন্তু আমার জন্য সেটা প্রয়োজনীয় নয়, তাহলে শুধু শুধু আমি কেন আমাদের শরীরকে খারাপ করতে যাব,
0: একেবারে
1: কষ্ট দিতে যাব।
0: এবং খুব শীঘ্রই মুক্তি পেয়েছে বা পাবে আমার এক্স্যাক্টলি মনে নেই, তো ডেভিল ওয়েয়ার্স প্রাদা 2, সেখানে অবশ্যই রয়েছেন ডেভিল ওয়েয়ার্স প্রাদার অ্যান হ্যাথওয়ে, এবং অ্যান হ্যাথওয়ের যে ফেস লিফট করা হয়েছে একটা ছবিতে দেখানো হচ্ছে যে মেরিল স্ট্রিপ তার এরকম প্রায় 20 বছর আগের একটা ছবি, এবং তার একটা ন্যাচারাল এজিং হয়েছে, খুব সুন্দর স্বাভাবিক। অ্যান হ্যাথওয়ে তার 20 বছর বাদে ফেস লিফট করার ফলে তার মুখের শেপটাই পাল্টে গেছে, ফলে এই যে অভিনেতা অভিনেত্রীদের দেখে মানুষ যে গণহারে সার্জারি করাচ্ছে, যাদের হয়তো সেই দরকারটা নেই কেবল সুন্দর হওয়ার জন্য, তাতেই কিন্তু প্রমাণিত হয় যে পারিপার্শ্বিক চাপে মানুষ কতটা করে। তবে পারিপার্শ্বিক চাপ মানে আমি সম্পূর্ণ থেকে যেমন বুঝতে পারছি, আমার দিকে চাপ আসছে একটা সুন্দর গান বাজানো।
1: একদম, একটা সুন্দর মিষ্টি গান তো সময় শুনতেই হবে। আর তোমাদের জন্য আপাতত শ্রেয়া ঘোষাল আর দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ভালোবাসার পালে রইলো।

0: ধরো আমরা তো বিভিন্ন সেলিব্রিটির কথা বললাম, আমাদের ভারতীয় বহু সেলিব্রিটিও কিন্তু এরকম কসমেটিক সার্জারির জন্য অত্যন্ত মানে ট্রোলড হন, এবং শুধু ট্রোলড হন না, তাদের অ্যাপিয়ারেন্সটাই এতটা পাল্টে যায় আমরা চিনতে পারি না। আমরা টারজান দ্য ওয়ান্ডার কার সেখানকার আয়েশা টাকিয়াকে মনে রেখেছি, এবং তিনি যখন বিভিন্ন রকম সার্জারি করে কসমেটিক প্রসিডিওর করে আমাদের সামনে আসছেন, তখন কিন্তু তার যে স্বাভাবিক সৌন্দর্য সেটা যখন কোথাও কি বিকৃত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকেই আবার ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে।
1: একদমই, মানে এটা কিন্তু হচ্ছে ওই ধরো আমাদের বয়সকে আমরা মানতে পারছি না, নিজেকে সবসময় কৃত্রিম একটা স্ট্যান্ডার্ড মানে প্রেজেন্টেবল রাখা, বিনোদন জগতে নিজেকে টিকিয়ে রাখা
0: একেবারে
1: একটা ওই যে দৌড় প্রতিযোগিতা, দেখুন মেরির দুনিয়ায় কসমেটিক সার্জারি কিন্তু অনায়াস রাজত্ব চলছে।
0: এবং তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে রাখি সাওয়ন্ত।
1: হ্যাঁ,
0: এবং আমরা যদি দেখি যে এর কিন্তু একদম হাতে কলমে বিপদ রয়েছে, ঠিক আছে,
1: মানে
0: বোটক্স ফিলার লিফটিং থেকে চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে শরীরের গঠন, বিবিএল ব্রাজিলিয়ান বাট লিফটের ফলে মৃত্যু ঘটছে বহু মানুষের, এবং ইল্লিগাল ফিলার ব্যবহার করা হচ্ছে, ধরো ইন্ডাস্ট্রিয়াল সিলিকন, মানে উচিত ব্যবহার করা মেডিকেল সিলিকন,
1: হার্ডেনিং সাবস্টেন্স, কুকিং অয়েল,
0: মিনারেল অয়েল, এগুলো থেকে টিস্যু ডেথ, ইনফেকশন, অন্ধত্ব, সেপসিস, অ্যাম্পিউটেশন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
1: আমরা অনেক ক্ষেত্রেই সেটা দেখছি, আর বয়স হলেই যে সার্জারির কুপ্রভাব আরো বেশি করে ধরা দিচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর।
0: এবং সেক্ষেত্রে আমরা বহু অভিনেতা অভিনেত্রীদের দেখছি যে জোসলিন উইলেনস্টিন, পিট বার্নস, তাদের পরিণতি ভয়ঙ্কর, তাদের মুখটা এত হয়তো খারাপ হয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু নিজেরাই রিগ্রেট করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন যে হয়তো আমার এটা করা উচিত হয়নি।
1: আর এখান থেকে আমাকে তোমরা যদি বলতে চাও যে সম্পূর্ণ রাহুল কিভাবে নিজেদেরকে মোটিভেটেড রাখো, দেখো তোমরা যেমন তোমরা তেমনই ভালো, সেইভাবেই নিজেদেরকে অ্যাকসেপ্ট করো, দেখবে পারিপার্শ্বিক চাপের থেকে যখন একটু নিজেকে ঊর্ধ্বে নিয়ে যাবে তখনই কিন্তু মনে হবে না সবটাই সুন্দর।
0: এবং সেক্ষেত্রে আর্থিক দিকটাও একটা ম্যাটার করে,
1: মানে
0: যাদের কাছে ধরো সেই আর্থিক ক্ষমতাটা আছে, সেই সাধ্যটা রয়েছে,
1: তারা করছে,
0: তারা কিন্তু ভালো জায়গা থেকে করছে, তুমি হয়তো সেইখানে কম্প্রোমাইজ করলে তোমার সার্জারিটা হয়তো খুব একটা ভালো দাঁড়ালো না, তো সেক্ষেত্রে কিন্তু সেটার একটা ইররিভার্সিবল এফেক্ট পড়তে পারে, মানে একদমই চেঞ্জ হয়ে যাবে তুমি, এবং সেখানে তোমার মনে হবে কেন করলাম।
1: হ্যাঁ, তখন তোমার আবার রিগ্রেট হবে কি কেন এটা করলাম, হয়তো তখন তুমি আবার চেষ্টা করবে যে যদি আগের থেকে ফিরে আসা যায়, তখন কিন্তু আবার সার্জারি করবে, তখন সেক্ষেত্রে কিন্তু আরো সমস্যা, তো সেক্ষেত্রে কিন্তু একটা ওই আর্থিক সমস্যার মুখোমুখিও কিন্তু আমাদের হতে হচ্ছে। আর আপাতত রাহুল সময় বলছে আমাকে আর তোমাকে বিদায় নিতে হবে।
0: একদম নিতে হবে, কিন্তু বেপরোয়া সময় আজকে আমরা যেটা শুনলাম, যেটা নিয়ে আমরা কথা টথা বললাম, তো সেখানে এইটুকুই যে বেপরোয়া হবার আগে যাদেরকে নিয়ে পরোয়া করি, যাকে নিয়ে সবচেয়ে বেশি পরোয়া করি, সেই তুমি নিজে কি খুশি হচ্ছ, ভালো থাকছ, সেটা ভেবেই সব সময় পদক্ষেপ নেবে।
1: ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, আর আপাতত কালকে অনুষ্ঠানে তোমাদের সঙ্গে থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে প্রিয়াশা আর দেবজি, তার আমাকে আর রাহুলকে আপাতত বিদায় নিতে হবে, আর যেতে যেতে একটা সুন্দর মিষ্টি গান রেখে যাচ্ছি তোমাদের জন্য।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লঘু সঙ্গীতের সুরে গিটার শিল্পী পূজা সমাদ্দার।

শুনলেন লঘু সঙ্গীতের সুরে গিটার, শিল্পী পূজা সমাদ্দার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শম্পা কুণ্ডু, গানের কথা প্রচলিত।

0: শুনলেন লোকগীতি শিল্পী শম্পা কুণ্টু, গানের কথা প্রচলিত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে আজ। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথবাক্য পাঠ করেন রাজ্যপাল আর এন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট আধিকারিকেরা। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাপস রায়, মনোজ ওরাও, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরুণ কুমার দাস, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধ কুমার মণ্ডলেরা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খা, প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নদিয়ার চাঁদ বাউরি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমুখ। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয়ে নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথমঞ্চ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ মোট চারটি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবও। আজকে বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। বিজেপি নির্বাচনী ইস্তারেহার দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণ নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। রাজ্যের কৃষিজাত পণ্য বিপণনে গুরুত্ব দিতে রাজ্য সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই কাজে যুক্ত করতে উদ্যোগী হয়েছে। রিলায়েন্স, পেপসির মতো বহুজাতিক সংস্থা ইতিমধ্যেই এই কাজে এগিয়ে এসেছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রের খবর। দলের দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন। রিলায়েন্সের তরফে 224 পরগনা, হুগলি ও নদিয়ার কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত কলা শাকসবজি ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য সংস্থার আউটলেটে পাঠানোর জন্য কলকাতা, শিলিগুড়ি, আসানসোলে প্রসেসিং হাব তৈরি করেছে। অন্যদিকে পেপসি বাংলার আলু চাষীদের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া সাঁকরাইলে তারা একটি ফুড পার্ক গড়ে তোলার কথাও ভাবছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচা অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। গ্রামীণ সংবাদ শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়। শুনলেন কৃষকদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উনু জমির দোনো ফসল। উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী।

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। উনো জমি তুনো ফসল নিয়ে অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু সুব্রত। যেহেতু আমাদের সময়টা বড্ড কম, তাই বেশি কথা বলে আপনাদের মূল্যবান গান শোনার সময় নষ্ট করব না, একেবারে প্রথম গানে চলে যাই। প্রথম গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন পান্না থানা ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, নিতাই দলুই, ববিতা চৌধুরী, বিশ্বনাথ চাকি, রেখা ও পাপিয়া মণ্ডল। আপনাদের পছন্দের শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

আবাসুদ্দিনের পর এবারে শিল্পী স্বপ্না চক্রবর্তী। শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন ফুলিয়া চটকাতলা, নদিয়া থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক, কৃষ্ণ প্রামাণিক এবং হাওড়া বাগনান থেকে মৌসুমী হাজরা গুড়িয়া, সেই সঙ্গে পূজা ভঞ্জন, সুস্মিতা মণ্ডল, ঈশিতা দে ও নন্দিনী বিশ্বাস ধুবুলিয়া থেকে।

চলে যাই পরের গানে। এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে প্রসেনজিৎ ও শর্মা পাত্র, সেই সঙ্গে কুলতলি জামতলা থেকে বাবলু হাসান লস্কর, প্রবীর মিশ্র ও মিঠুন হালদার। আপনাদের পছন্দের শিল্পী শ্যামল মিত্র।

শুনছেন উনো জমির দুনো ফসল, আপনাদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। এবারে যে চিঠিটি আমার হাতে রয়েছে, খুব সুন্দর হাতের লেখায় লিখে পাঠিয়েছেন কোথা থেকে, গ্রাম পাত্রগাঁতি, পোস্ট কেনেটি, জেলা বাঁকুড়া থেকে। মহাশয়, এই অনুষ্ঠানটি আমরা নিয়মিত শুনে থাকি, আপনাদের উপস্থাপনা খুব সুন্দর। এখন এই অনুষ্ঠান থেকে একটি আধুনিক গান বাজিয়ে শোনানোর জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আমাদের এই অনুরোধ রাখলে খুশি হব। আর আমাদের পছন্দের নির্বাচিত গানখানি হল মধুর মধুর বংশী বাজে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। যারা শুনতে চেয়েছেন তারা হলেন প্রতিমা, সনাতন, চন্দ্রশেখর, শিবানী, ভবানী, হাবলু ও শ্যামসুন্দর নন্দী। বেশ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সেই সঙ্গে এমন যারা চিঠি লিখে আপনাদের গান শোনার অনুরোধ জানাতে পারেন আমাদের কাছে, তারা তো জানেন কিভাবে চিঠি লিখবেন, তবু আরও একবার জানিয়ে দিই। চিঠি লিখুন উনো জমির দুনো ফসল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতায়, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। এছাড়া আমাদের আকাশবাণী কলকাতা কৃষি বিভাগের নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে, আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব। সেখানেও আমাদের যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হয় তার ঠিক আগে আমরা কিছু রিলস আকারে ছাড়ার চেষ্টা করি, এবং সেগুলো কেমন লাগে, এছাড়া আমাদের এই উনো জমি তুনো ফসলের যে অনুষ্ঠানগুলি আপনারা শোনেন অনুরোধের গানের, সেগুলো বা কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবারে আপনাদের পছন্দের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

চলে যাই পরের গানে। এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন গোংরা চাপড়া, নদিয়া থেকে হীরামন শেখ, রেহানা শেখ এবং জয়নগর তিলিপাড়া থেকে কার্তিক হালদার, জয়দেব নস্কর, ডাক্তার রাজীব বিশ্বাস, ডাক্তার অনুপ কুমার মুখোপাধ্যায়, আজগর গাজী এবং মাসুয়া ম্যাডাম। আপনাদের পছন্দের শিল্পী কিশোর কুমার।

উনজমি দুনা ফসলের শেষ গান শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন হাওড়া কদমতলা থেকে অঙ্কিতা রায়, চন্দন রায় এবং কাকলি রায়। সেই সঙ্গে কলকাতার বাঙুর অ্যাভিনিউ থেকে বিশ্বরঞ্জন চৌধুরী, পর্ণালী বন্দ্যোপাধ্যায়, ডাক্তার অরুণোদয় মণ্ডল ও সৌমিত্র সিনহা। আপনাদের পছন্দের শিল্পী আশা ভোঁসলে।

এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

শুনলেন নির্বাচিত লোকগীতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। ভিয়েতনামের দান আংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 10টি পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমেন আং লাইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জানিয়েছিল মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে নামিয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কার করে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা নষ্ট করে দেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ওয়াগের খালিবাফ স্পষ্ট জানিয়েছেন দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশ করে নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহেরও বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি CEPA আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন CEPA দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6000েরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুপ গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে আরও 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং কুংটুপ গ্রামের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা দিচ্ছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়ালো 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার উঁড়াও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস।
1: আমি
2: তাপস রায়,
3: আমি দীপক বর্মন,
1: আমি ঈশ্বরের নামে শপথ সংবিধানের প্রতি আমি
3: আনুগত্য
1: পোষণ
3: দ্বারায়
1: আমি ভারতের
3: সংবিধানের ভীতি
1: ভারতের
3: সার্বভৌমত্ব আর
1: অখণ্ডতা বর্তে আছেন এবং বিবেক রাজ্যের মন্ত্রী।
0: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ মাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গি দাসঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বণ্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিজেপির নির্বাচনে ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জলপান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। 1 মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের খেলায় ভারত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠে এসেছে। প্যারি জাকসা, লিন্ডা কোম এবং মালবিকা পি প্রত্যেকে 1টি করে গোল করেন। ভারত আগামী বুধবার সেমিফাইনালে গ্রুপ এ রানার্স ভুটানের মুখোমুখি হবে। ভিয়েতনামের দা নাং শহরে এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 2টি সোনা, 3টি রূপো, 5টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছেন। এর আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের ফ্রিস্টাইল দল প্রথম স্থান অর্জন করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আজ সম্প্রসারণ হয়েছে। লোকভবনে মুখ্যমন্ত্রী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা হল 41। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল মন্ত্রীদের নাম ঘোষণা করেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মণ, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। একটি প্রতিবেদন।
1: আঞ্চলিক, সামাজিক ও সাংগঠনিক ভারসাম্য রক্ষার স্পষ্ট বার্তা দিয়েই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করল বিজেপি। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সীমান্তবর্তী জেলা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা, প্রায় সব অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করেছে দল। নতুন মন্ত্রিসভার তালিকায় একাধিক মহিলা মুখের অন্তর্ভুক্তি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, রাজবংশী, গোর্খা এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের একাধিক বিধায়ককে মন্ত্রী হিসেবে পাওয়া যাচ্ছে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন বলেই তাকে মনে করা হচ্ছে। পররাষ্ট্র ও অর্থের মতো গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখবেন বলে জোর জল্পনা রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সেচ, শিল্প, পঞ্চায়েত এবং নগর উন্নয়নের মতো দপ্তরগুলি কাদের হাতে যায় তা নিয়েও কৌতূহল রয়েছে তুঙ্গে। শ্রাবণী পালিতের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জনসেবার অঙ্গীকার নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নতুন পথ চলায় সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথমঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবও। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণপত্র দেখালে ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। পরবর্তীকালে এই পরিষেবার আওতায় মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। পরিবহন দপ্তর থেকে এই টাকা ইতিমধ্যেই নিগমকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বত্র মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছেন, রাজ্যের নতুন সরকার মানুষের পাশে থেকে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর। সরকারি বাসে মহিলাদের জন্য পুরোপুরি নিখরচায় যাতায়াত পরিষেবা চালু করার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা পূর্ণমাত্রায় বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড রাজ্যের 4টি শহরে ভূগর্ভস্থ কেবল লাইন পাতার কাজ সম্পূর্ণ করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বারুইপুর, খড়গপুর, রাজারহাট এবং চন্দননগরে এই কাজ সম্পূর্ণ হয়েছে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর। আসানসোল এবং শিলিগুড়িতে আগামী নভেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জাল করার অভিযোগের তদন্তে সিআইডি তলবে আজ হাজিরা দেননি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না বলে সিআইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন। আপাতত হাজিরা দেওয়ার জন্য তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনায় সিআইডি 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। পূর্ব বর্ধমানের কানলা 2 নম্বর ব্লকের সিঙ্গারকোণে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ত্রিপল, হুইলচেয়ার, অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার দলের ব্লক সভাপতি প্রণব রায়। কোচবিহারের দিনহাটার বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সুনীল বর্মনের বাড়িতে অভিযান চালায়। লেকটাউন মোড়ে বিপজ্জনক অবস্থায় থাকা ফুটবল তারকা লিওনেল মেসির মূর্তিটি সরানোর কাজ আজ শুরু হয়েছে। প্রায় 44 ফুটের ওই মূর্তি সরাতে সকাল থেকেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে রয়েছেন। গরমের ছুটির পর আজই রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলেছে। সরকারি নির্দেশিকা মেনেই স্কুল এবং মাদ্রাসাগুলিতে প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গাওয়া হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অবশ্য বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে বা
4: পড়লো ফাঁদে। অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে কিন্তু আজকে আবার চলে এসেছি মহিলা মহলের আড্ডাটা নিয়ে। আর আজকে স্টুডিওতে বসে আছি আমি দেবোপমা মিশ্র। কথা হবে কিছু সময়, কিছু গান, কিছু কথা আর অনেকটা তথ্য দিয়ে ভরিয়ে রেখেছি আজকের ডালিটা। ওই যে বললাম গরমে হাঁসফাঁস করতে করতে চলে এসেছি, আর এই গরমটা কিন্তু মারাত্মক খারাপ। সব থেকে বেশি ভুগছে বাচ্চারা। বাচ্চারা কখনো জ্বর, কখনো যেটা রোদ পড়ে নানা রকম স্কিন র্যাশেস, তার সাথে সাথে কিন্তু পেট খারাপ ইত্যাদি কিন্তু হয়েই থাকছে বাচ্চাদের। তো সেখানে আমরা তাদেরকে একটা বিশেষ যত্নে যেন রাখতে পারি। আজ এই যে চলে এসেছি স্টুডিওতে, আজকে কিন্তু পয়লা জুন, আর আজকে থেকে কিন্তু আমরা মহিলারা সরকারি বাসে বিনামূল্যে আসতে পেরেছি। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, বলুন। আর আজকে যেহেতু আইনের দিন, আইনের দর্পণে আমরা দেখব যে ঠিক কি আমরা নতুন আইন সম্পর্কে জানতে পারি সেই বিষয়ে। কিন্তু সমস্ত আইনি কথা শুরু করার আগে কানে বরং থাকুক একটু গান। আর গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

0: বিচারকর্তা সত্যি ওই একজনই আছে। আমাদের ভালো মন্দ সমস্ত কিছুর বিচার, দয়াল বিচার নিশ্চয়ই করবেন, সেটা ভালোবেসেই হোক কিংবা রেগে। তবে আজকের যে দিনটা, সেই আইনের যে পরামর্শ আমরা নিতে চলেছি, সেখানে একটা বিষয় আমাদের আমার খুব বলতে ইচ্ছে করছে যে কয়েকদিন আগে পেপার পড়ছিলাম, খবরের কাগজের পাতায় উল্টাতে উল্টাতে একটা খবর দেখে চোখ আটকে গেল। কোনো ক্রমে 18 পেরিয়ে 19 বছরে পা দেওয়া মেয়েটি সত্য বিয়ে হয়েছে, এবং সেটা একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। এবং সেই গ্রামে সেই মেয়েটিকে পণের জন্য প্রচণ্ড অত্যাচার, এবং শেষ পর্যন্ত সেই অত্যাচার নিতে না পেরে বধূটি কিন্তু এই ইহলোক ত্যাগ করে চলে যাওয়া। মানে বিষয়টা শুধুমাত্র যে ওই প্রত্যন্ত গ্রাম থেকে নয়, আমরা কলকাতায় দেখতে পাই কিংবা আমরা বড় বড় শহরগুলোতে দেখতে পাই যে পণের জন্য এরকম জীবনহানির ঘটনা। আজ আইনের দর্পণে আমরা সেই দিকেই দর্পণটা উঁচু করতে চাই, যেই দিকে এই পণ প্রথার বলি হচ্ছে বহু মানুষ, বহু মেয়ে। তারা, তাদের অপরাধ একটাই যে তারা একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিল। তাদের বাড়ির লোকের অপরাধ একটাই যে তারা তাদের মেয়েকে একটা সুন্দর জীবন দেবার কথা ভেবেছিল, কিন্তু সেখানে বাড়ির লোক বা তাদের আরও একটা অপরাধ রয়ে গেছে মাঝখানে। কেননা যখন ছেলের বাড়ির লোক পণ দাবি করে, তখন সেখানেই তাদের মুখে বলে দেওয়া উচিত ছিল না। এই বিষয়েই আমরা পেয়ে গেছি আমাদের আজকের অতিথিকে, এবং আমি একেবারে চলে যাব, শুনে নিই তিনি কি বলছেন।
1: আজ আমার সঙ্গে রয়েছেন আজকে বিশেষ অতিথি আইনজীবী শ্রী শুভসাথী চট্টোপাধ্যায়। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আজ একবিংশ শতাব্দীর এখন প্রায় মানে আর প্রথমার্ধ বলা যায় না, প্রায় মধ্যভাগে যেতে চলেছি আমরা, সেই অবস্থাতেও দেখতে পাচ্ছি যে কোন প্রথা, এই ব্যাপারটা কিন্তু আমাদের এখনো মানুষের মনে গেঁথে রয়েছে। একটি ছেলে জন্মের সাথে সাথে বলবো, বাড়ির লোকজন ভাবে যে যখন কোনো তা দিয়ে দেওয়া হবে তাহলে মেয়েটির থেকে অনেক কিছু পাওয়া যাবে। এই পণ প্রথা বিরোধী আইনগুলো প্রথম কবে এসেছিল ভারতবর্ষে?
2: দেখুন, আমাদের দেশে যদি দেখেন যে পণ প্রথা, এই বিষয়টি একটি সামাজিক আমি অপরাধ কথাটাকে প্রথমেই ঘোষণা করব না, সামাজিক একটা অন্ধকার প্রথা যা একটা সময় প্রচলিত ছিল। আপনাদের মনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, যদি আপনারা দেখেন তাহলে দেনা পাওনার যে গল্প, যে বিষয়, সেখানে কিন্তু এই পণ প্রথা এবং বিভিন্ন পরিবারের মধ্যে সম্পর্কের মূল কারণের ক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তি তার একটা ভূমিকা সবসময় কিন্তু থেকেছে। ফলত এই প্রথা সংক্রান্ত যে আইন, দেখবেন আপনি যে আমাদের দেশে কিন্তু অনেক পরবর্তী সময়, তার জন্যই দেখবেন যে বধু নির্যাতন যখন এটা ক্রিমিনালাইজ হল, একটা সময় তো অফেন্স হিসেবে এটা ঢুকলো 498A, যদি আপনি দেখেন সেই 498A সেকশন, সেই সেকশনটি কিন্তু পরবর্তী সময় পরিস্থিতির বিচার করে কিন্তু আমাদের কোডে এবং স্ট্যাটিউট বুকে কিন্তু ঢুকেছিল, ঠিক আছে। তো ফলে আমরা যদি মনে করি এগুলো সবই কিন্তু স্বাধীনতা উত্তর ভারতবর্ষের আইন, যখন আইন আমাদের দেশে প্রথম থেকেই আমাদের দেশের সংবিধানের যাত্রা শুরু হয়েছিল লিঙ্গ বৈষম্য বিরোধিতার জায়গা থেকে, এবং সেই লক্ষ্যে, সেই সাংবিধানিক লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যেই কিন্তু আমাদের আইনসভাগুলি এই আইনগুলি তৈরি করে। যেমন আমি আপনাকে বলছি আরেকটি আইনের কথা আসে, সেটা হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। এই ডাউরি প্রহিবিট করার যে আইন, সেই আইনটা কবে এলো এবং আমরা দেখলাম যে স্বাধীন ভারতে 1961 সালে এই আইনটি কিন্তু তৈরি হলো, যে আইনটির মধ্যে মূলত বলা হলো যে ডিমান্ড অফ ডাউরি ইন কানেকশন উইথ ম্যারেজ, তখন এই বিষয়টাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

0: একটা প্রতিবাদের সামনে তাকেও কিন্তু পড়তে হয়েছিল। ঠিক এইরকম পন্থতা বিরোধী আইন, সেই আইনটি যখন 1966 সালে কিন্তু খুব সুস্থভাবে পরিষ্কার ভাবে নয়, অনেক সংঘাতের মধ্যে দিয়ে আইনটা তৈরি হয়, যে সংঘাতের মূলে যেটা আমাদের লিঙ্গ বৈষম্যের যে সমস্যাটি, যা আমাদের দেশে একটি প্রথাগত সমস্যা, সেই সমস্যা ছিল বলে মনে করি।
1: আচ্ছা, মানে অনেক সময় আমরা দেখি যে পণ প্রথা আমরা বলছি বা পণ প্রথা বিরোধী আইন আমরা বলছি, পণটা আমরা ঠিক কি বিষয়কে ধরতে পারি? মানে পণ অর্থে মানে সাধারণ মানুষের কাছে হয়তো সেই ধারণাটাই নেই যে পণ অর্থে কি, কেননা অনেকে যখন এই সম্বন্ধে কথার সময় যা আছে সব তো আপনার মেয়েটি আছে, আপনি যা খুশি হয়ে মেয়েকে দেবে তাই আপনি দেবে, নইলে আমাদের কিছু দরকার নেই, এই কথাটা কিন্তু তারা বলে থাকে।
0: যদি আপনাকে একটু আগে বলি, অনেক প্রশ্নের উত্তরে আরেকটু যুক্তি দেওয়া দরকার। যে সেকশন 304B আমাদের ইন্ডিয়ান পিনাল কোডে কিন্তু এটা কিন্তু পরবর্তী সময় ডাউরি ডেথ তাকে কিন্তু যদি দেখা যায় অ্যাবনর্মাল সিচুয়েশন, কোন ম্যারেজ উইমেন যদি তার শ্বশুর বাড়িতে 7 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে একটা ডাউরি ডেথ তাকে কিন্তু আরেকটি অফেন্স হিসেবে তাকে কিন্তু ধোকানো হয়েছে। ফলে বুঝতে পারছেন কম প্রথাটার কতটা নির্মম হতে পারে আমাদের দেশে, এই আইনটা তৈরি করে আমাদের দেশের আইনসভা কিন্তু সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। এবার আপনি যেটা বললেন জাউরি, জাউরি কাকে বলা হয়, জাউরি যদি মনে করেন বিষয়টি হচ্ছে এক ধরনের যে যেখানে আপনি পয়সা নিচ্ছেন, পয়সা নিচ্ছেন কিসের জন্য, যে আপনার মেয়েকে আমি আমার পরিবারে বিয়ে দিয়ে বা আমি বিয়ে করে তাকে আমি ধন্য করে দিয়েছি আপনাকে, এবং আপনার মেয়ের সিকিউরিটির জন্য আপনাকে আমার কাছে এই পয়সা রাখতে হবে, মানে এটাই প্রপার্টি। ধারণাটা এসছে কিন্তু মহিলাদেরকে, আমাদের সমাজের যে নিয়ম সেখানে সম্পত্তি হিসেবে দেখা, এই দেখার ধারণা থেকে, যে কারণে দেখবেন এগুলো খুব ইন্টার কানেক্টেড। ডাউরি সঙ্গে ডাউরি ডেথ এর সঙ্গে কিন্তু আপনি কন্যা ভ্রূণ হত্যার যে মূল কারণগুলি, মানে কন্যা কেন না পাচ্ছেন, এই বিষয়টা কিন্তু খুব জড়িত। ফলে এই যেখানে সম্পত্তি হিসেবে কোনো কিছুকে, বিশেষত কোনো মানুষকে যখন দেখার একটা প্রবণতা আসে, তখন কিন্তু ওই যে মানে আমি এই জায়গাতে আছি ফলে আমি এটা চাইতে পারি, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। মানে একটি মেয়ের বিয়ে যদি হয় তাহলে খাট বিছানা আলমারি বিছানাপত্র বাসন জামা কাপড় ইত্যাদি এবং তত্ত্ব দাবাস করে সেটা পৌঁছে দেওয়া, এই যে প্রথাটা, এটাকেও কিন্তু মানে কোনোভাবে যদি কেউ বলেন বিকজ ডিমান্ডেড চাওয়া, তাহলে সেখানেও কিন্তু এই প্রথার জায়গাটা কিন্তু থেকে যায়, চাওয়া এবং চাওয়ার জন্য সেখানে ফোর্স ব্যবহার করা এবং নানাভাবে উৎপীড়ন করা, এইটা পুরোটাই কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। যদি দেখা যায় সেকশন 3 এবং 4 অফ ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট আমরা যদি দেখি, তাহলে আমরা খুব পরিষ্কার ভাবে বুঝে যাব যে এই আইনটির মধ্যে দিয়ে কোন কোন বিষয়গুলিকে আনা হয়েছে। যেমন ধরুন সেকশন 3 তে বলা আছে গিভস টেক্স অর অ্যাবিটস অফ গিভিং অর টেকিং দি ডাউরি, মানে হচ্ছে নেওয়া দেওয়া বলা কওয়া, দিল না কেন করলো না কেন, মানে এই যে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক সময় আমরা একটা কমন অভিযোগ পাই যেখানে মেয়েরা বলছেন তার শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি হয়তো বললেন যে এই টাকাটা তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসো, বা কি দিল তোমার বাবা, এটা ঠিক কোয়ালিফিকেশনও নয়, এই যেটা চলতে থাকে আর কি। তো এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, মূলত এই ডাউরি প্রোহিবিশন অ্যাক্টে কিন্তু এর জন্য মিনিমাম 5 বছরের সাজা কিন্তু সেখানে কিন্তু রয়েছে এবং ফাইন রয়েছে, এবং যেটা হায়ার থাকে ভ্যালু অফ ডাউরি সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। এবং একটা কথা বলি আপনাকে, যে আমরা ভাবছি এই পণ প্রথাটা বোধ হয়

0: সমাজের নিম্ন স্তরে বেশি, উচ্চ স্তরে কম, আমি বলবো এই প্রথাটা আপনি যত সোসাইটির উপর দিকে যাবেন এবং সেখানে কিন্তু অসম্ভব হারে ইদানিংকালেও কিন্তু বেড়ে গিয়েছে। কয়েকটি ঘটনা সাম্প্রতিককালে আপনি যদি দেখেন, আমাদের এই কলকাতারই একটি ব্যবসায়ী পরিবারের ঘটনা বলুন, কয়েকটি ঘটনা সাম্প্রতিককালে ঘটে যাওয়ার, যেগুলো কিন্তু এই পণপত্রার যে একটা ক্লাসিফিকেশনে, তার যে একটা উচ্চ আসনে যে জায়গা আছে, ওই অপরাধের ক্লাসিফিকেশন
1: কলকাতার ঘটনা, হ্যাঁ,
0: ফলে এইটা হচ্ছে পণপ্রথার একটা ক্ষতিকারক দিক, এবং সেই ক্ষতিকারক দিকটাকে নিয়েই কিন্তু আমাদের আইন, এবং সেখানে এই আইনগুলো যদি আমরা ইমপ্লিমেন্টেশন দিকে না যেতে পারি, যেমন ধরুন এই একটা প্রেজেন্ট গিভেন অ্যাট দি টাইম অফ ম্যারেজ উইদাউট ডিমান্ডার অ্যালাউড ইফ, এখানে তিনটে কন্ডিশন আছে, মানে আপনি আমরা যে বিয়ে বাড়িতে গিয়ে জিনিসপত্র দিই, পণের মধ্যে তো শব্দ আসবে না, পণের মধ্যে কোনগুলো পড়বে, যে ডিমান্ড গুলো, মানে যে কটা জিনিসকে এখানে চাওয়া হলো এই বিয়ের সম্পর্কে, বিয়েটার জন্য মানে হাজবেন্ডের বাড়ির থেকে, সেই পুরো জিনিসটা এর মধ্যে কোনগুলো অ্যালাউড বলছেন, যে দে আর লিস্ট অ্যাজ পার রুলস, ওগুলো একটা করে লিস্ট যেটা তালিকাভুক্ত রাখতে হবে, দে আর অফ কাস্টমারি নেচার, সিঁদুর, আলতা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, বা আপনার কাস্টমারি নেচারের মধ্যে ধরুন লোকে সেই সোনার এ দেয়, কি মানে এখানেও একটা ইয়ে আছে, মানে কোনটাকে কাস্টমারি ধরবো, মানে সেটা তারও একটা জায়গা থাকছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে দে আর নট বোঝা যায় যে কারণ তত্ত্বে যদি কেউ এখন সোনার বিস্কুট সোনার মানে গণেশ যদি ওর মধ্যে ঢুকিয়ে তত্ত্ব পাঠান, তাহলে তো সেটার অ্যামাউন্ট এক্সেসিভ হয়ে যায়,
1: মানে নতুন আত্মীয়তা শুরু করতে যেটুকুনি দিয়ে নয় সেইটুকুনি তত্ত্বে থাকা উচিত, অতিরিক্ত কিছু দেয়, তাই তো? আচ্ছা, আচ্ছা, এইখানে আমাদের মোটামুটি সরকার তরফে বা আইনের তরফে কি করা গেলে এখান থেকে মানে মুক্তি পাওয়া যাবে,
0: এই পনেস থেকে মুক্তি পাওয়া যাবে বলে আপনি মনে করেন? দেখুন, এই সবটা যা লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে তৈরি হওয়া যে সমস্ত প্রথা আছে, এই প্রথার থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আমাদের সংবিধানের ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল ক্লজ আর্টিকেল 14, তার সম্পূর্ণ রূপায়ণ, বাস্তবায়ন। আর এটা করতে গেলে আমাদের সংবিধানের বর্ণিত পথ আছে, সেটা হচ্ছে যে আর্টিকেল 15, সেখানে বলা আছে রাষ্ট্র তারা আইন মানাতে পারবেন নারী শিশু এবং পিছিয়ে পড়া কোন শ্রেণীর জন্য, এবং সেই আইনটি তৈরি করতে গেলে রাষ্ট্রকে কি কি করতে হবে তারা সেই বিষয়ে আমাদের সংবিধানের নির্দেশিকা আছে, এবং আমাদের এখানে আইন তৈরি করা হয়েছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট বলুন বা আমি ডাউরি বেসকে ক্রিমিনাল অফেন্স করা বলুন, এবং আমি এর আগে বললাম বধূ নির্যাতন, এইটাকে অপরাধ হিসেবে ধরার জায়গা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন তখনই বাস্তবায়িত হতে পারে যখন সমাজে তার সম্পূর্ণ প্রয়োগ করতে পারে, সেখানে একটা বাস্তবের সাথে আইনের বই এ উল্লিখিত উদ্দেশ্যগুলি একটা দ্বন্দ্বের সম্পর্ক আমরা দেখতে পাই, এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি যে এই যে আইনগুলি তৈরি হয়েছে সেগুলি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের প্রশাসন কিন্তু বহু ক্ষেত্রেই ইউনিয়ন ভিউ গ্রহণ করছেন, এটা কিন্তু খুব সাম্প্রতিক কালে 2-3-4 বছর এবং তার জন্য আমাদের বিচার ব্যবস্থারও কিছু কিছু রায় মনে হয় যে এই জুরিসপ্রুডেন্স বা এই যে বিচার প্রক্রিয়া, এই যে আইনের দর্শক, তার কিছু ডাইমেনশন ঘটাতে কিছু কিছু রায় সুপ্রিম কোর্টের সহায়ক হয়েছে। যেমন ধরুন এই যে 498A এই যে সেকশনটি আছে ভোজন নির্যাতনের, এই সেকশনটির বেশ কিছু অপপ্রয়োগের ঘটনা আমাদের নজরে আসে। প্রত্যেকটি মানুষই দেখবেন যে এত পরিমাণ ফলস কমপ্লেন 498A হয়েছে, যার একটা প্রভাব কিন্তু সমাজে পড়েছে এবং সেটার প্রতিফলন ঘটেছে। যেমন সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলেছেন যে এই 498A যে ফলস কমপ্লেন সেটা বহু ক্ষেত্রেই ফলস, আর তার জন্যই স্ট্যাটুটটাকে একটু ডাইলিউট করে নোটিশ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার এখানে একটা খুব স্পষ্ট মত আছে, সেটা হচ্ছে দেখুন আমাদের সুপ্রিম কোর্ট তো একটি রায় দিয়েছেন, সেই রায়ের পিছনে বেশ কিছু ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট আছে, কিন্তু সেইটাও আমার মনে হয় এটা সম্পূর্ণ নয়। এখানে কিছু বিষয় পরবর্তী সময় হয়তো মহানগর সুপ্রিম কোর্টকেও এর মধ্যে বিচার করে দেখতে হবে। সেটা হচ্ছে এই যে ধরুন এতদিন পর্যন্ত যে রায়টা দেওয়া হয়েছিল সেটাকে আমরা ধরছিলাম যে মহিলাদের পক্ষে, মানে সংবিধানের বর্ণিত ইকুয়ালিটির পক্ষে, যেটা যখন দেওয়া হয়েছে তার মানে ইনইকুয়ালিটি দেয়ার ইন দি সোসাইটি, অসম্য আছে, বৈষম্য আছে, বৈষম্য থাকার কারণগুলো যদি ক্রিকেট না হয় তাহলে বৈষম্যটাও দূরীভূত হবে না। যার জন্য দেখবেন যে বৈষম্য নারী এবং পুরুষের মধ্যে এটা ইরাডিকেট করার জায়গায় যদি বাস্তবায়ন কিছু না ঘটে তাহলে কিন্তু পঞ্চথাকে সম্পূর্ণভাবে প্রাইভেট করা কিন্তু অসম্ভব হয়ে যায়। আর দেখুন তার একটা বড় সংখ্যা এখান থেকে আসছিল, কিন্তু কিছু মিথ্যা ফলস কমপ্লেন্টের অভিযোগ এমন বেশি করে খবরে জায়গা পেয়েছিল, যার জন্য সুপ্রিম কোর্ট ওটাকে একটু ডাইলিউট করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই ডাইলিউশন গুলো তো ডাইলিউশনই, কিন্তু এগুলো অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু বাস্তবে আইনের মূল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
1: আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাচ্ছি, সেটা হচ্ছে যে স্কুল কলেজ, মেয়েদের স্কুল কলেজের ভূমিকা কি হওয়া উচিত এক্ষেত্রে?
0: দেখুন প্রতিটি স্কুল কলেজে অবশ্যই এইগুলি নিয়ে আলোচনা করা উচিত, আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা আমাদের সমাজের চাহিদা, কোনটা সঠিক চাহিদা নয়, কোনটা বেঠিক চাহিদা, এবং একটা সেন্স অফ কনস্টিটিউশনালিজম প্রত্যেকের মধ্যে যাতে গ্রো করতে পারে তার জন্য আমাদের সংবিধানের প্রাথমিক পাঠ এটা করানোর দরকার। কারণ ইকুয়ালিটি শুধু মুখে বলার কথা নয়, এটা একটা ফিলিংস, এটা একটা রিয়েলাইজেশন। আপনি যদি এই অনুভূতি না থাকে আপনার, যদি আপনি ওটাকে যদি মনে না করেন যে এটা প্রয়োজন, তখন পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি সেটা ইমপ্লিমেন্টও করতে পারবেন না। এখনো পর্যন্ত আমাদের মনের মধ্যে কিন্তু ওইটা থাকে যে একটি মেয়ে বিয়ে হয়ে গেছে মানে মেয়েটা ওই ওই স্বামীর প্রপার্টি হয়ে যায়। এই জায়গাটা থেকে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু আমাদের আরো বেশি করে করে যে আমি বলবো ইকুয়ালিটির যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের মধ্যে আরো প্রচারিত হওয়ার দরকার আছে, যার জন্য স্কুল কলেজ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
1: সর্বোপরি মেয়েটির বা মেয়েদের কি ভূমিকা হওয়া উচিত?
0: প্রথম ভূমিকা তো আমি একটি কথা বলবো যে ফার্স্ট প্রথম ভূমিকা এটাই হওয়া উচিত যে তিনি তার অধিকার সম্পর্কে সচেতন থাকবে, অধিকারে রিফ্লেকশন থাকবে, অধিকার মানে নিয়ে তাকে চিন্তিত থাকতে হবে না, সরকার এবং রাষ্ট্র সেই ব্যবস্থা তৈরি করতে পারবেন যাতে একটি মেয়ে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে বা স্বামীর কাছে থাকবার সময় তিনি যাতে কোন রকম আক্রমণের শিকার না হন, এই সংক্রান্ত বিষয়ে পুরো ধারণা থাকতে হবে। এবং সেটার জন্য যদি কোনো অভিযোগ হয় তাহলে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়াতে হবে, মেয়েরা সেই কাজটি করতে পারবেন। মেয়েরা তো লড়াই করেন, লড়াই করে পারছেন এবং লড়াই করে অনেক অধিকারের লড়াই তারা করেছেন এবং তারা জানেন কিভাবে এটাকে বাস্তবায়িত করতে হয়। আজকে যে কোনো ধরনের ক্ষেত্রেই ধরুন আলটিমেটলি দিস অফেন্সেস আর সেক্সুয়াল অফেন্সেস এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইরাডিকেট করানোর জন্য একটা মানে আমি ঠিক নারীবাদী বলবো না, আমি বলবো যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা, যেটা খুব জরুরি।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেকটা সময় আমাদেরকে দিলে আর আমাদের মূল্যবান মতামত আমাদেরকে দিয়ে আমাদের অনেক সমৃদ্ধ করলেন, অনেক ধন্যবাদ আপনাকে।
2: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমরা যার সুচিন্তিত মতামত শুনছিলাম, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আজ আইনের দর্পণের প্রায় শেষ দোরগোড়ায় এসে পৌঁছেছি, আর কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠান তো সমাপ্ত করতেই হবে। তবে এতক্ষণ যখন মতামত শুনলাম, কানে একটা ছোট্ট গান শুনে নি, ফিরে আসি গানের পর।

শুনলেন মহিলা মহল। এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন অনুরোধের বাংলা আধুনিক গান। প্রথম গানটি শুনতে চেয়েছেন বালিগ্রাম থেকে মনীষ, মেহেক, বাবলু এবং প্রীতম। আপনাদের পছন্দের শিল্পী কিশোর কুমার।

এবারে শিল্পী শুভমিতা শুনতে চেয়েছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা, আশি, সুরুবি ও আদ্রিতা ভট্টাচার্য।

বাংলা আধুনিক গানের অনুরোধের আসরের এবারের শিল্পী কুমার শানু। শুনতে চেয়েছেন রামপুরহাট থেকে রতন ব্যানার্জি এবং বেলডাঙ্গা থেকে শাহবাজ আলম। শুনুন আপনাদের পছন্দের শিল্পীর গান।

এবারের শিল্পী আশা ভোঁসলে। শুনতে চেয়েছেন টিকটিকি পাড়া রওশনবাগ থেকে জিয়ারুল ইনারুল, ইরফান মণ্ডল এবং সোনারপুর থেকে মেহবুব সায়রা ও রিয়া। আপনাদের পছন্দের শিল্পী আশা ভোঁসলে।

কৃষ্ণনগর দাসপাড়া থেকে মঙ্গল দাস, অনুনয় রাহা, বৈশাখী পাণ্ডে এবং চৈতালী বাগ। আপনাদের পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

বহরমপুর গোড়াবাজার থেকে সায়নী, রেবা, মৈনাক, মিষ্টি ও বাবুই। আপনাদের পছন্দের শিল্পী শ্রেয়া ঘোষাল।

বাংলা আধুনিক গানের অনুরোধের আসরের আজকের শেষ শিল্পী শ্রীকান্ত আচার্য। শুনতে চেয়েছেন বনগাঁ থেকে অরূপ বর্মন ও সাঁইথিয়া থেকে মিনারুল ইসলাম।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজ জুনের 1 তারিখ, বিশ্ব পিতামাতা দিবস। সন্তানের প্রতি বাবা ও মায়ের অঙ্গীকার এবং তাদের সারা জীবনের স্বার্থত্যাগ সত্যিই এই দিনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রত্যেকের কাছেই তার বাবা ও মা সবার আগে প্রণম্য। বাবা ও মা যেমন তাদের সবটা দিয়ে সন্তানকে বড় করে তোলে, তাকে প্রতিষ্ঠিত ও সফল করার লক্ষ্যে এগোতে থাকে, সেরকম সন্তানেরও উচিত বাবা মাকে যোগ্য সম্মান দেওয়া এবং তাদের শেষ জীবনে সব রকমের দায়িত্ব তাদের জন্য পালন করা। আজকের এই দিন নিয়ে দেব আনন্দে মুখর হয়ে ওঠা কয়েকটা টিপস, কিন্তু তার আগে চলুন একটা গান শুনি।

আজ তো বাবা মায়ের দিন, বিশ্ব পিতামাতা দিবস। এই দিনটিকে আমরা কিন্তু নানানভাবে আনন্দের সঙ্গে পালন করতে পারি। বাবা মাকে নিয়ে কাছে কোথাও চলে যেতে পারো, দিনের বেলা তো প্রায়ই সকলের কাজ থাকে, তাই বেড়ানো, ঘোরা, আর আজকের এই দিনটি বাইরে খাওয়া, এর জন্য সন্ধ্যের সময়টাকেই বেছে নেওয়া যেতে পারে। বাবা মাকে ছোট্ট একটা উপহার দিয়ে চমকে দিতে পারো। তুমি ভালোবেসে যা কিছুই উপহার দেবে, তাই তাদের কাছে হবে অমূল্য সম্পদ। তবে কি বন্ধু, যাদের বাবা মা নেই তারা কি এই দিনটি পালন করবে না? নিশ্চয় করবে। বাবা মা ছাড়াও আমাদের চারপাশে থাকেন সমগোত্রীয় গুরুজন, যারা আমাদের আত্মীয় হতে পারেন, অনাত্মীয় হতে পারেন। এমন অনেক মানুষ আছেন যারা শ্রদ্ধার পাত্র, যারা আমাদের আত্মীয় না হয়েও আমাদেরকে দুহাত ভরে আঁকড়ে রাখে, সব কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেবার চেষ্টা করে সবসময়। এমন অনেক মানুষ আছেন যারা ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট শিশুদের মুখে তুলে দেয় খাবার, পড়াশোনার খরচ যোগায়। যাদের বাবা মা নেই বা সাধ্য নেই বাবা মার, তাদের জন্য রয়েছে এমন অনেক অভিভাবক, তাদেরও দিন হোক আজ, তারাও পড়ুক তোমার বাবা মায়ের তালিকায়। তাহলে বন্ধু, আরেকটা গান শুনি, তারপরে আবার ফিরে আসছি।

আজকের এই বিশ্ব পিতামাতা দিবসের দিনে প্রার্থনা আমাদের একটাই, প্রত্যেক সন্তানকে যেমন বাবা মা তাদের সবটা দিয়ে বড় করে তুলল, প্রতিষ্ঠিত করল এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে গেল, প্রত্যেক সন্তানের কিন্তু উচিত তাদেরকে অর্থাৎ বাবা মাকে সেই কর্তব্য বোধ থেকে তার শেষ জীবনের দেখাটুকু সুন্দর করে সাজিয়ে দেওয়া, তাদের জীবনকে হাসিতে আনন্দে পূর্ণ করে তোলা, তবেই হবে আজকের দিনের সার্থকতা। সন্তানদের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্যই এবং স্বার্থত্যাগের জন্যই আজকে রচিত হয়েছিল বিশ্ব পিতামাতা দিবস পয়লা জুন। আজ আমাদের আরও এক প্রার্থনা হোক যে পৃথিবীর সকল বাবা মা যেন সবসময় সুস্থ থাকে, আনন্দে থাকে, ভালো থাকে। তাদের সকলের জন্য ভক্তিপূর্ণ প্রণাম। ভালো থাকুন সকলে। আজকের দিনান্তিকা এ পর্যন্তই, যেতে যেতে শুনে নেব এই গান।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে, শুনছেন রবীন্দ্রসঙ্গীত। পরের শিল্পী দেবব্রত বিশ্বাস।

গানটি শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আর এর সঙ্গেই শেষ হচ্ছে আজকের বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, দেবব্রত বিশ্বাস এবং সবশেষে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। পরবর্তী অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। প্রথমেই শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন নজরুলগীতি। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পর এবারের গানটি শুনুন অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে, শুনছেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এই অনুষ্ঠানের শেষ শিল্পী পূরবী দত্ত।

গানটি শুনলেন পূরবী দত্তের কণ্ঠে, আর এর সঙ্গেই শেষ হলো আজকের বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতির অনুষ্ঠান। শিল্পীরা ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, অঞ্জলি মুখোপাধ্যায়, ধীরেন্দ্রচন্দ্র মিত্র এবং সবশেষে পূরবী দত্ত। আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান ক্ষেত খামারের কথা আর কিছুক্ষণের মধ্যেই।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে
1: আমরা পেয়েছি হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু মোশারফ হোসেন বিশ্বাসকে। তার যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনব। নমস্কার মোশারফদা।
2: নমস্কার নমস্কার নমস্কার,
1: কেমন আছেন?
2: হ্যাঁ, খুব ভালো, খুব ভালো আছি। 11টার পরেই একটু রোদের প্রচন্ড তাপ পড়ে যাচ্ছে, খেতে থাকা যাচ্ছে না।
1: এই যে রোদ, এই যে গরম, এর মধ্যেও কি মাঠে যাতায়াত আছে?
2: হ্যাঁ, তাই এখন ওই যে পেঁয়াজ লাগানো হয়েছিল সেসব জমিগুলোতে পাট বোনা হয়েছে, পাট মোটামুটি 1 ফুট করে হয়ে গেছে। তো
1: পাটে কি এখন পরিচর্যা চলছে নাকি?
2: শেষ নিড়ান চলছে।
1: আচ্ছা,
2: আর নিড়ান লাগবে বলে মনে হয় না, শেষ নিড়ান।
1: শেষ এরপর কি চাপান সার দেবেন না কি করবেন এরপরে?
2: পেঁয়াজের জমিতে যেগুলো আপনার করা হয়েছে, পাট বোনা হয়েছে, সেগুলোতে একটা সার লাগে, সেটা হচ্ছে পটাশ, মানে শক্ত করার জন্য।
1: আচ্ছা,
2: পেঁয়াজের জমিতে অত্যাধিক শক্তি থাকে, ক্ষমতা থাকে, যার জন্য পটাশ দিতে হয়, তা নইলে পাটগুলো ভবিষ্যতে ভেঙে যাবে বলে সন্দেহ।
1: তো আপনার পাট উঠবে কবে? এটা পেঁয়াজ তুলে যেটা বলেছেন,
2: এই পাটটা আপনার আশ্বিনের শেষের দিকে উঠে যাবে।
1: শেষের দিকে উঠে যাবে?
2: হ্যাঁ, উঠে যাবে একেবারে, মানে কাট পড়ে যাবে আপনার ওই শ্রাবণের শেষের দিকে।
1: আচ্ছা,
2: ওটা জলে থাকবে, জল থেকে পুঁতিয়ে ওকে তুলতে মোটামুটি আশ্বিনের ওই শেষই হয়ে যাবে।
1: আপনার সেই সময় তো জল তালে কোনো অসুবিধা হয় না পচাতে?
2: না না না, অসুবিধা হয় না। আমার গ্রামের পাশ দিয়ে ভৈরব নদী বয়ে গেছে, থেকে পচানোটা খুব সুবিধে। অন্যদিকে অসুবিধা হয় অন্য এলাকায়।
1: তো আপনার এটা ভালো সুবিধা, একটা ভৈরব নদী বয়ে গেছে মানে পাশ দিয়ে, মানে এটা তো জলটা তো আপনার এক জায়গা দাঁড়িয়ে থাকছে না, স্ট্যাগ থাকছে না জলটা, তাই না?
2: এটা জলটা বয়ে যাচ্ছে, তবে বয়ে যাচ্ছে খুব হালকা ভাবে বয়ে যাচ্ছে, মানে এই আমাদের এই ভৈরব নদীটার মুখটা খুব মানে চিকন, যার জন্য জলটা ক্লিয়ার কম হয়, আর আমাদের নদীতে জলটা দাঁড়িয়ে থাকে বেশি।
1: তো আগামী দিনে কি করবেন, চিন্তা ভাবনা আছে?
2: আগামী দিনে এই তো পাট কেটে জমি ফেলে রাখবো, আর কিছুদিন পরে ওতে আপনার ওই পেঁয়াজ চারা দেবো, বীজ। বীজ চারা,
1: বীজের চারা তৈরি করবেন?
2: বীজের চারা তৈরি করবো, যেমন বীজ এখন আপনার বীজগুলো কাটা পড়েছে, আপনার সেইগুলো শুকিয়ে নিয়েছি, এখন ছাদে সব লাট মারা আছে, ওগুলোকে দলিয়ে এখন বীজ বের করছি।
1: কবে আবার
2: এটা বলবো আপনার ওই অগ্রহায়ণের শেষের দিকে।
1: তো এটা এখন স্টোর করে রেখে দেবেন, তাই তো?
2: এটা স্টোর করে রেখে দেবো।
1: তারপরে আবার অগ্রহায়ণ মানে আবার সেই শীতকালীন পেঁয়াজ লাগাবেন?
2: শীতকালীন পেঁয়াজ। আর তার আগে আপনার ইয়েতে কার্তিক মাঝামাঝি আপনার বীজ পেঁয়াজ যেগুলো সেগুলো ইয়ে করে দেবো, বুনে দেবো, মানে বীজ যেগুলো পেঁয়াজ আস্ত পেঁয়াজ রাখা হয়েছে সেই পেঁয়াজ গুলোকে বীজ হিসাবে পুঁতে দেওয়া হবে, আর সেটা থেকেই বীজ তৈরি হবে।
1: তো এটা কি প্রতি বছর করেন আপনি?
2: আমি প্রতি বছর করি, বীজ আমি বাইরে কোথাও কিনি না, আমি নিজে তৈরি করি, প্লাস তা থেকে বিক্রি করি। যেমন কি এই বছর আমার পেঁয়াজের বীজ ছিল 2 বিঘা মতো, 2 বিঘা মতো। আমার আশা ছিল যে বীজ না হলেও 1 কুইন্টাল বীজ পাবো, তা অতটা হবে না, মোটামুটি এখনো সব বীজ গুলোকে কমপ্লিট হয়নি, তবে আশা করছি 60-70 কেজি হবে। 60-70 কেজি মানে ভালো লাভবান।
1: তো পেঁয়াজের বীজেরও তো বেশ ভালো দাম আছে।
2: হ্যাঁ, বীজের ভালো দাম বলতে গত বছর আপনার 3,000-3,500 পর্যন্ত পেয়েছিলাম।
1: কি কেজি না কি কিলো পেয়েছিলেন?
2: হ্যাঁ, কিলো, 1 কিলোর দাম আপনার প্রথম দিকে বিক্রি করেছিলাম 3,000, শেষের দিকে মানে ক্রাইসিস দেখা দিল, দিয়ে 3,500 পেয়েছিলাম। এবছর আপনার এখন উঠে উঠেই মানে প্রচার হয়ে গেছে 5,000 টাকা।
1: 5,000?
2: হ্যাঁ, মানে বীজ হয়নি তো, অত্যাধিক বৃষ্টি হওয়ার জন্য বীজ নষ্ট হয়ে গেছে। মানে যে এলাকাটায় বীজ অত্যাধিক হয়, দুধসর, সর্বঙ্গপুর, মানে নওদা থানা এলাকায়, এদিকে মানে প্রতিটা চাষিরই 10 কাঠা 1 বিঘা করে বীজ থাকে, কিন্তু প্রতিটা চাষে মার খেয়ে গেছে, জল উঠে গেছিল জমিতে।
1: আপনার কি একটু আগাম ছিল নাকি?
2: আমার আগাম বলতে আগাম ছিল না, আমার আবার একটু নামলাই ছিল।
1: ও, নামলা।
2: অন্য অন্য বছরের চেয়ে এবছর মানে ওই 15 দিন মতো পরে লাগানো হয়েছিল। আমার জমিটা ছিল উঁচু,
1: যার জন্য থেকে গেছে, নষ্ট হয়নি।
2: হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়েছে কিন্তু কম
1: হয়েছে নষ্টটা।
2: হ্যাঁ, জমিটা অত্যাধিক মানে মাটিটা পেঁয়াজ পোতার পরে ওই যদি একেবারে জল না হয় তাহলে ওই 3টে ছেদনাটা যথেষ্ট। আর এই বছর মানে জলের পর জল, জলের পর জল, মানে অনাবৃষ্টি লেগে থাকলো, যার জন্য গাছ কিছু নষ্ট হয়ে গেছিল, ধসা পচাটা হয়ে গেছিল, যার জন্যই চারাটা কমে গেল। ১৪০০-১২১২০০ এই দাম পেয়েছি।
1: তাতে কি লাভ হয়?
2: হ্যাঁ, লাভ হয়েছে।
1: লাভ হয়েছে। কেমন খরচ হলো পেঁয়াজে?
2: পেঁয়াজে ওই বিঘা প্রতি 15,000 টাকা হাইয়েস্ট
1: খরচ হয়েছে।
2: হ্যাঁ, আর মোটামুটি আপনার 60,000-65,000 এরকম মানে বিঘা প্রতি এবছর ছিল
1: কি,
2: তবে আমার লাভ হয়েছে।
1: তো এমনি ভালোই ছিল, রোগ পোকার আক্রমণ কিছু হয়নি তো?
2: রোগ পোকার আক্রমণটা মানে আইঘর পেঁয়াজটা ছিল, রোগ পোকার আক্রমণ খুব কম ছিল। আর বিশেষ করে আমি পেঁয়াজ চাষ করি যে জমিতে, সে জমিতে আমি ওই পাট কেটে ফেলে রাখি, চাষ দিয়ে ফেলে রাখি। অন্যেরা কিন্তু সেটা করে না, অন্যেরা ওই ধান পুঁতে দেয়, ধান কেটে ওইটা ইয়ে করে, পেঁয়াজটা বসায়, যার জন্য তাদের অনেক রোগের ইয়ে উপদ্রবটা হয়, আসে, রোগ দেখা দেয়।
1: এখন তো বলছে কি জমি জমি কিছুটা সময় একটু ফেলে রাখা দরকার, কারণ একটু জমিরও তো একটা রেস্টের দরকার আছে।
2: আমি জমিতে দুটো ফসল করি, একটা হচ্ছে পেঁয়াজ কেটে পাট বুনে দিয়েছি, আর পাট কেটেই ওই জমিতে পেঁয়াজ, আর ডাল শস্য, তেল শস্য, সেগুলো আলাদা জমি,
1: আলাদা জমি।
2: হ্যাঁ, তাতেও পাট আছে, কিন্তু ওগুলোতে পাট কেটে ওই ধান পোতা হয়, ধান কেটে ডাল শস্য, তেল, তারপর তেল শস্য, এগুলো করা যায়।
1: তো এমনি ডাল শস্য বছর ভালো হয়েছে?
2: ডাল শস্য এবার ভালো হয়নি, ডাল শস্য ভালো হয়নি অনাবৃষ্টির জন্য। ওই যখন মানে ডাল শস্যর ওই যে যখন ফুলটা আসলো সেই সময়তে অনাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ওই কোনো রকমে মানে ইয়েটা হয়েছে, ওই
1: খরচটা উঠে এসছে।
2: তবে তেল শস্যটা ভালোই হয়েছে, খারাপ হয়নি
1: সর্ষেটা।

0: সর্ষেটা
1: সর্ষেটা
0: সর্ষেটা ভালো হয়েছে,
1: ভালো হচ্ছে। আমাদের হাতে তো আর কিছু নেই, প্রকৃতি এখন যেমন
0: হ্যাঁ হ্যাঁ
1: থাকবে সেই হিসাবে আমাদেরকে এখন চাষবাস করতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ
1: আর এরপরে কি ভাবনা আছে আপনার, কি করবেন?
0: এই বর্ষাতে থাকবে সবজি থাকবে, সবজিটা হবে, যেমন কে লঙ্কা বসিয়ে দিয়েছে, লঙ্কা লাগানোর পরে ওই যে গাছ বাঁধিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওই মানে ফুলের অপেক্ষায় এখন বীজ দিচ্ছি,
1: দিচ্ছেন এখন?
0: হ্যাঁ এখন বীজ দিচ্ছে, মানে গাছ তৈরি হয়ে গেছে। তবে এবছর প্রতিটা চাষিরই গাছ খুব সুন্দর, লঙ্কা লঙ্কাটা খুব সুন্দর, যদি ঝড়টা না হয় আর এই শীলটা না হয় তাহলে চাষিরা হবে,
1: লঙ্কা বেশ ভালোই পাবে,
0: লঙ্কা ভালোই পাবে,
1: ফলনটা ভালো হবে লঙ্কার।
0: হ্যাঁ লঙ্কা, তবে কিছু মোটামুটি এই তো কিছুদিন আগেই আমরা ইয়েটা পেয়ে গেলাম, বৃষ্টি একটা হয়ে গেল, একটা সন্দেহ থাকে বৃষ্টির প্রথম দিকে শীলের সম্ভাবনা, তা বৃষ্টিটা ওদের পরে খুব ভালোই হয়েছে, তবে শীলটা হয়নি, হ্যাঁ ঝড়টাও হয়নি।
1: আচ্ছা,
0: তবে আশা করছি যে আর শীল হবে বলে মনে হয় না, সেই গরমটা কেটে গেছে তো।
1: তাই তো, এই লঙ্কাটা মোটামুটি কবে থেকে উঠতে শুরু করবে?
0: লঙ্কাটা মোটামুটি
1: এটা
0: বৈশাখ মাস, ওই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝির দিকে থেকে লঙ্কা, মানে এই লঙ্কা পাওয়া যাবে,
1: মানে বাজার যা
0: অল্প অল্প
1: পারবেন।
0: হ্যাঁ জ্যৈষ্ঠর মাঝামাঝির দিকে, মানে ঢের অল্প, মানে লঙ্কাটা বাজার দেখানো যাবে, আর মোটামুটি আষাঢ়ের মাঝের দিকে একবারে ভরপুর শুরু হয়ে যাবে।
1: এটা কি তাহলে ওই বর্ষাতি লঙ্কা নাকি?
0: বর্ষাতি লঙ্কা, এটা বর্ষার,
1: এই যে বর্ষা, ঘোর বর্ষার ভেতরে আপনার গাছ ভালো থাকবে বৃষ্টিতে?
0: হ্যাঁ বর্ষাতির এটা ভালো থাকবে, তার জন্য বাঁধিয়ে রাখা হয়েছে, আর প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় ছোট ছোট করে বাঁশের খুঁটি কেটে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ঝড়টা করে দেবে। আর বিশেষ করে লঙ্কা চাষটা হয় প্রত্যেকটা চাষে ওটাই করে, বিশেষ করে একটু উঁচু জমি, জলটা না দাঁড়ায় তেমন জমিতেই, আর আলগুলো কেটে রাখতে হয়।
1: হ্যাঁ, জলটা বেরিয়ে যাওয়ার জন্য একটু নালা করে রাখতে হয়।
0: হ্যাঁ আর এটা আদৌ বর্ষার মরিচ তো, বর্ষা
1: বলে বর্ষার মরিচ নাকি ঝাল হয় খুব?
0: হ্যাঁ বর্ষার ঝাল তো, ঝাল তো সে ঝালি ঝালি হবে, তবে বর্ষা দিয়ে ওই
1: আমরা বাজার থেকে যে লঙ্কা কিনি সে লঙ্কা কিন্তু সেই আগেকার কাঁচা লঙ্কার মতন পাওয়া যায় না, না গন্ধ থাকে না ঠিক মতন ঝাল থাকে।
0: হ্যাঁ এটা অত্যাধিক সার ব্যবহার হয় তো, আর সেই ফসলের আর সেই এটা থাকছে না।
1: এটা কি জাত লাগিয়েছেন লঙ্কাটা?
0: আমি আমি যেটা লাগিয়েছি সেটা ছিবড়ি, আর এটা দাম বেশি, দাম পাওয়া যায় ভালো,
1: ফলনটাও তো ভালো,
0: এটা ফলন ভালো, ফলনও খারাপ না, ফলনও ভালো।
1: যখন তোলেন তখন কতদিন অন্তর তোলেন?
0: এটা তোলা মানে এক বিঘা জমিতে লঙ্কা থাকলে আপনার ওই সপ্তাহে চার দিন তোলা যাবে, কারণ একসঙ্গে তো একদিনে তো সব লঙ্কাটা তোলা হয় না।
1: না
0: এক বিঘা যদি হয় তো, যেমন কি আমি তুলি এক বিঘা জমিতে আমি চার দিনে তুলি, তার মানে পাঁচ কাঠা মতো তুলে নিলাম, আজকের আজকের বাজার ধরে দিলাম, আগামী কালকে একটা পাঁচ কাঠা মতো তুললাম, বাজার ধরে দিলাম, এইভাবে আবার চার দিন পরে প্রথম থেকে শুরু করে দিলাম।
1: একটা হিসাব করে মোটামুটি তুলে তুলতে,
0: হ্যাঁ এইভাবে।

0: আর বিষয়টা হচ্ছে মানে লেবার পাওয়া যায় না তো গ্রামের মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেরা এরা এখন লঙ্কা তুলে গত বছর 5 টাকা কেজি দিতে হয়েছে, এই বছর যে কত চাইবে সেটা ভাবতে পারছি না। যেমন যে গত বছর পেঁয়াজের বস্তা 10 টাকা দিয়েছিলাম, এবার 20 টাকা দিতে হলো, এক বস্তা পেঁয়াজ কেটে দেবে 20 টাকা। এই বছর আবার কত বলছে, আর লঙ্কা চাষটাও খুব বেশি আছে এবার।
1: তো মোটামুটি এই করেই চলছে সংসার?
0: হ্যাঁ, এই করেই চলছে, খুব ভালোই চলে। এই সবজি ফসলটা করে খুব ভালো আছে, এতে ছেলেমেয়ের লেখাপড়া বা জমি
1: জায়গায় করে কিছু করতে পেরেছেন?
0: হ্যাঁ, চাষবাস করে আমি বাবা মোটামুটি বাবার মৃত্যু প্রায় বছর 15 হচ্ছে, ওই তারপরে পরে ভাই ভাই আমরা সব আলাদা পৃথক, তা পৃথকের পরেই আমি 2 বিঘা মতো জমি কিনেছি। আরো একটা মানে টাউনে মানে আমাদের প্রতাপপুর মার্কেট একটা জায়গা কিনেছি ভালো, তা চাষবাসের উপরে
1: সব চাষবাসটা। আসলে একটু বুদ্ধি রেখে যদি চাষবাস করা হয়,
0: একটু বুদ্ধি রেখে যদি চাষবাস করা যায় তাহলে কোনো চাষে ইয়ে নাই, লস নাই, লস হবে না, লস হতে পারে না। যেমন এই যে পাট কেটে আবার সঙ্গে সঙ্গে যে ধান পোতে, ধান পোতাতে এই যা খরচা হয় ওই ওই পয়সায় ধান না পুঁতে চাল কিনে খাওয়া ভালো, এত খরচা হয়ে যায়।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু মোশাররফ হোসেন বিশ্বাসের সঙ্গে। তার যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
2: পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনে নেব আমরা লোকগীতি, শিল্পী পরীক্ষিত বালা।

0: এতক্ষণ শুনলেন পরীক্ষিত বালার কণ্ঠে লোকগীতি, এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: আজ আমরা এসে উপস্থিত হয়েছি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামে। আর এই গ্রামে এসে আমরা পেয়েছি একজন মাছ চাষিকে, তার মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে তার পরিচয়টা আমরা একটু জেনে নিই। আপনার নাম?
2: আমার নাম সাজিবুল শেখ।
1: বয়স কত?
2: বয়স 30+।
1: 30। মাছ চাষ তো করো?
2: হ্যাঁ, মাছ চাষ করি।
1: জমি জায়গা কি আছে?
2: জমি জায়গা কিছু আছে।
1: কিছু আছে। মাছ চাষ কতটা জমিতে করো?
2: জলাটা 3.5 বিঘে হবে।
1: 3.5 বিঘা। এটা কি নিজের জমি? জলাটা
2: লিজ নেওয়া আছে।
1: লিজ নেওয়া। কি বছরে পেমেন্ট করতে হয় না?
2: বছরে পেমেন্ট করতে হয়।
1: কত টাকা দিতে হয়
2: বছরে? আপনার 10,000 টাকা দিই
1: বছরে। 10,000 টাকা 3.5 বিঘে জলাটা। কতদিন ধরে মাছ চাষ করছো?
2: আমরা প্রায় আপনার 3 থেকে 4 বছর এরকম করছি।
1: তো হঠাৎ মাছ চাষে এলে কেন? জমি জায়গা তো ছিল, সেখানেও তো চাষবাস করতে পারতে, এখনো নিশ্চয়ই করো। তো মাছ চাষের দিকে এলে কেন?
2: ও মাছ চাষে, মানে মাছ চাষ আমার ইচ্ছে, ভালো লাগে আর কি। আর মাছ চাষে শুনেছি খুব লাভবান হওয়া যায়,
1: মানে লাভটা বেশি এমনি জমি জায়গা।
2: হ্যাঁ, জমি জায়গার তুলনায় মাছ আমি 6 মাসে বা 3 মাসে বৃদ্ধি করতে পারবো এরকম।
1: শুরু করলে তো এই মাছ চাষের জন্য একটা প্রশিক্ষণের দরকার। প্রশিক্ষণ কি নিয়েছো কোথায়?
2: প্রশিক্ষণ একবার বিডি অফিসে নিয়েছিলাম, ফিশারি থেকে।
1: কতদিনের প্রশিক্ষণ? 5 দিনের
2: প্রশিক্ষণ নিয়েছে। রোহনগঞ্জ থেকে কিনি।
1: রোহনগঞ্জ থেকে কিনে নিয়ে
2: রোহনগঞ্জ আশেপাশে যে পুকুর গুলো আছে কিনে নিয়ে আসি।
1: তো কি কি মাছ চাষ করো পুকুরটায়?
2: আপনার রুই মাছ, তারপরে আপনার মিগেল মাছ, কাতলা,
1: মোটামুটি কতদিনে তুললো বাটাটাকে? বাজারজাত করো কতদিনে?
2: প্রায় আপনার 3 মাস।
1: 3 মাসের মধ্যে বাটাটা করবেন। আর যে রুই কাতলা মৃগেল যেগুলো বললে সেগুলো কতদিনে?
2: ওগুলো আপনার 6 মাস।
1: 6 মাস, মানে একটু বড় করে করো।
2: বড় করে আর কি।
1: বড় করে করো, এমনি চুরি হয় না পুকুরে মাছের? তো আশেপাশে তো অনেকেরই লোভ থাকে মাছের উপর, প্রত্যেকেরই আছে।
2: হ্যাঁ, চুরি হয় না, সব লক্ষ্য রাখি।
1: লক্ষ্য রাখতে হয়, তাই তো? লক্ষ্য তো না রাখলে তো কখন ফেলো মাছটা?
2: মাছটা আপনার ওই যে আপনার বাবু আষাঢ় শ্রাবণ মাসের দিকে,
1: মানে বর্ষার সময়।
2: বর্ষার সময় ফেলি। আবার হয়তো আপনার মোটামুটি 6 মাস পর তুলে নিই।
1: 6 মাস পরে কি সবটাই তুলে না?
2: সবটা কিছু থাকে,
1: কিছু থেকে যায়।
2: কিছু থেকে যায়,
1: কিছু থেকে যায়,
2: কিছু থেকে যায়। আবার হয়তো কিছু
1: ফেললাম, কিছু ফেলো। তো কোন কোন মাছ কতটা করে ফেলো, সেরকম কোন হিসাব করে ফেলো?
2: হ্যাঁ, হিসাব করেই ফেলি। আপনার
1: কোন মাছ কত? ধরো কাতলা ওই 3.5 বিঘে জলাটা তো তোমার 3.5 বিঘে।
2: হ্যাঁ,
1: তো ওই 3.5 বিঘের মধ্যে কাতলা কত পিস ফেলো, বা মৃগেল কতটা, রুই কতটা, আমেরিকানটা কতটা?
2: ওগুলো তো আপনার মিক্সচারে থাকে মাছটা।
1: হুম,
2: মোটামুটি 60 কিলো।
1: 70 কিলো?
2: হ্যাঁ, 70 কিলো করে নামিয়ে দিই। তারপর আবার 6 মাস পর তুলে আবার নামাই।
1: মানে একবারে যখন ফেলো তখন 60 কিলো ফেলে দাও?
2: হ্যাঁ, 60 কিলো
1: মেশানো থাকে?
2: মেশানো থাকে। হ্যাঁ,
1: মেশানো থাকে।
2: আর বাটাগুলো এক্সট্রা আলাদাভাবে ফেলি।
1: বাটাটা আলাদা ওর সঙ্গে ফেলে দিই।
2: 20 কিলো করে ফেলে দিলাম।
1: ওটা 20 কিলো ফেলে দিলে, বাটাটা 20 কিলো ফেলে দিলে, আর ওইগুলো মিক্সার করে ওটা 60 কিলো। তার মানে 80 কিলো মোটামুটি মাছ ফেলে দাও 3.5 বিঘে। 80 কিলো, তার মানে তোমার বিঘা প্রতি প্রায় 25, 3×25=75, প্রায় 20-22 কিলো মত করে বিঘা প্রতি। তো মাছের তো একটা পরিচর্যার দরকার আছে নাকি?
2: সে তো বটে।
1: কিভাবে পরিচর্যাটা?
2: পরিচর্যাটা অত দিতে পারি না, এবার হয়তো খাবার টাবারটা ঠিকঠাক দেয়
1: না। সে খাবার তো আছে, মাছটা ঠিক মতন বাড়ছে কিনা সেটা তো মাঝে মাঝে,
2: হ্যাঁ ওটা মাঝে মাঝে জাল টানা দিই।
1: জাল টানা, জাল টানা দিতে হয় কেন?
2: জাল টানা দিলে মানে মাছটা একটু তাড়াতাড়ি করা হয়, মাছটা তাড়াতাড়ি বাড়বে, মাছটাকে একটু
1: বৃদ্ধিটা ভালো হবে, একটু ছোটাছুটি করালো,
2: হ্যাঁ পুকুরটা গ্যাসটা কমবে, হ্যাঁ তলটা একটু ই হবে, এই জন্য জালটা টানি আর কি।
1: পুকুর কি দু বছর তিন বছর অন্তর কি পুকুর কি সংস্কার করো কিছু, যে জলটাকে পুরোটাই ছেঁচে ফেলে?
2: ছেঁচে ফেলার মতো
1: জল
2: না, একদম পুরোপুরি ছেঁচে ফেলার মতো মানে ই নাই আর কি।
1: একটু গভীর পুকুর?
2: গভীর পুকুর, হ্যাঁ
1: গভীর পুকুর,
2: জল পুরো মারতে পারা যায় না,
1: মারতে পারা যায় না। তো এখন তো গ্রীষ্মকাল ধরো, এখন তো এই সময় কেমন জল থাকে?
2: এখনো আপনার প্রায় আপনার সাড়ে চার ফুট পাঁচ ফুট জল,
1: সাড়ে চার ফুট পাঁচ ফুট জল থাকে না। খাবারটা কি দাও? বেশ, তোমার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথা শুনলাম। রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মামুদপুর গ্রামের সাজিবুল শেখের মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু কৃষক বন্ধু আছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
3: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
4: এখন জানিয়ে দেব জেলার চাষি ভাইদের জন্য জল হওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক, গতকালকের সর্বাধিক তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং তা ছিল প্রায় স্বাভাবিক, কোনো বৃষ্টি হয়নি। পরবর্তী সাত দিনের জল হওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ায় সামান্য রদবদল হতে পারে। শুনলেন জেলার চাষি ভাইদের জন্য জল হওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, আর কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে

যান্ত্রিক গোলযোগে গানটি সম্প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত। শুনছেন ধীরেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান, পরের শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। শুনুন রজনীকান্তের গান।

প্রথমে কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং পরে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পরপর দুখানি রজনীকান্তের গান। আর এর সঙ্গে শেষ হলো আজকের দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আমাদের চলতি অধিবেশনের পরবর্তী বিশেষ বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন জীবিকার জন্য গ্রামীণ সংবাদ 6:35। ছটা বেজে 40 মিনিটে শুনবেন ভক্তিগীতি, অতুল প্রসাদের গান 6:55। সন্ধে 7:10 অনুষ্ঠান আজ সন্ধ্যায়। কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন 7:35, স্থানীয় সংবাদ 7:50, রাত 8:00 এবং 8:05 শুনবেন পরপর দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি খবর, রাগপ্রধান বাংলা গান 8:10, 8:30 শুনবেন আধুনিক বাংলা গান, রাত 9:00 News@9, 9:15 শুনবেন বিশেষ সম্প্রচার, সরকারের 12 বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে, বিষয় গরিব কল্যাণ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 10:10 শুনবেন বাংলা ছায়াছবির গান মাটির সুর, প্রচারিত হবে 10:30, 10:58 আবহাওয়ার খবর এবং পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের বিশেষ বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জীবিকার জন্য ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানিয়েছে, আগামী অর্থাৎ এই 1 জুন থেকে 12 জুন 2026 কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে আসানসোল এবং দুর্গাপুরে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশনকারী আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটমেন্ট অফিস অথবা 9434584102 এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত, তাদের উদ্দেশ্যে এই বিশেষ বার্তা দেয়া হয়েছে। আবার বলছি, যে কোনো তথ্য জানবার জন্য, বিস্তারিত জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুনলেন কর্মখালী সংক্রান্ত কিছু খবর জীবিকার জন্য অনুষ্ঠানে আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার খবরে বলা হয়েছে জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক। গত কালের সর্বাধিক তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি, বরং তা ছিল প্রায় স্বাভাবিক। জেলায় সম্প্রতি কোনো বৃষ্টি হয়নি। পরবর্তী সাত দিনের জলহার পূর্বাভাসে বলা হয়েছে জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে তেমন কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন জেলার আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। আর কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনেদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডাক্তার শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক বিন্দা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমানা সরকার। শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মাটিকাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রিসভায় শপথ নেওয়ায় উত্তরবঙ্গের মানুষ আজ উৎসবে মেতে ওঠেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শঙ্কর ঘোষ জানান, রাজ্যের জনগণকে সঙ্গে নিয়ে তাদের কল্যাণে সরকার কাজ করবে। উল্লেখ্য, চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জনসেবার অঙ্গীকার নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নতুন পথ চলায় সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন। তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূত সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা, কোথাও আবার ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রাপকরা এই মাসের 3 তারিখে অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপেত্রা পাল জানিয়েছেন। আজ তিনি মন্ত্রিসভার সম্প্রসারণের অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। যে কোনো অসুবিধার সম্মুখীন হলে স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন তিনি। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। পরবর্তীকালে পরিষেবার আওতায় মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। এদিকে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। পরিবহন দপ্তর থেকে এই টাকা ইতিমধ্যেই নিগমকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদায় সেখানকার বিভিন্ন বাসস্ট্যান্ডে সরকারি বাস ধরতে মহিলাদের দীর্ঘ লাইন দেখা দেয়। উত্তর দিনাজপুরের ইসলামপুরে নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মহিলা যাত্রীদের মধ্যে খুশির হাওয়া। তারা বলেন, প্রতিদিনের যাতায়াতের খরচ কমে যাওয়ায় সংসারের উপর আর্থিক চাপ হালকা হবে। মেদিনীপুরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আজ সকালে এই প্রকল্পের সূচনা করেন বিধায়ক শঙ্কর গুছাইত। বাঁকুড়ায় এই প্রকল্পের সূচনা করেন বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং জেলাশাসক অনীশ দাশগুপ্ত। হুগলিতে আজ সকালে আরামবাগ বাসস্ট্যান্ডে এই পরিষেবা শুরু হয়। উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। কৃষিজাত পণ্য বিপণনে গুরুত্ব দিতে রাজ্য সরকারের বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই কাজে যুক্ত করতে উদ্যোগী হয়েছে। রিলায়েন্স, পেপসির মতো বহুজাতিক সংস্থা ইতিমধ্যে এই কাজে এগিয়ে এসেছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। আজ বিশ্ব দুগ্ধ দিবস। নদিয়ার মোহনপুরে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ প্রযুক্তি মানুষদের উদ্যোগে এই উপলক্ষে দিনভর নানান কর্মসূচির আয়োজন করা হয়। উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ডক্টর সব্যসাচী রায়, উপাচার্য তীর্থঙ্কর কুমার দত্ত, ডক্টর অমিত বসুর প্রমুখ এবং ভাগীরথী মিল্ক ইউনিয়ন সহ দুগ্ধ শিল্প সংস্থার বিশিষ্ট কর্তারা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35।
0: শুনলেন গ্রামীণ সংবাদ, রিলে করে শোনানো হল আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিমূলক গান, প্রথমেই শিল্পী স্বরাজ রায়।

গানটি শুনলেন ফেরদৌস আরা বেগমের কণ্ঠে, শুনছেন ভক্তিমূলক গান, পরের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

গানটি শুনলেন স্বরাজ রায়ের কণ্ঠে, আর এর সঙ্গেই শেষ হচ্ছে আজকের ভক্তিমূলক গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

এতক্ষণ মঞ্জুগুপ্তর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন 7:10। সুতরাং শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আমাদের প্রিয় পত্রবন্ধু এবং শ্রোতাবন্ধুদের নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান আজ সন্ধ্যায়। তবে প্রথমেই আমরা চলে যাব একটি ছোট্ট বিজ্ঞাপনে, সঙ্গে থাকুন।

0: অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণী কলকাতা 13।
1: শ্রোতা বন্ধুদের প্রীতি এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আজসন্ধ্যা। বলাই বাহুল্য, আমাদের এই জুন মাসের আজসন্ধ্যার বিষয় রয়েছে বর্ষা নিয়ে, অর্থাৎ বিষয় আমার প্রিয় বর্ষারান, বর্ষা ঋতু, আমার প্রিয় বর্ষা। এই বিষয় নিয়ে আমাদের হাতে রয়েছে আজকে মোট 3টে চিঠি। আমরা চলে যাব চিঠিতে। আমাদের প্রথম চিঠি এসেছে পশ্চিম মেদিনীপুর থেকে, লিখেছেন হিরণময়ী সাহু, গোদালিপুর কোশিয়ারি থেকে লিখেছেন। সেই সঙ্গে চিঠি এসেছে রহড়া থেকে, পূর্বাচল পল্লী রহড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন সৌমিত্র মজুমদার। আর এসেছে মেদিনীপুর এবং চব্বিশ পরগনার পরে আরও একখানা চিঠি এসেছে হুগলি থেকে, লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল থেকে লিখছেন। আমরা একে একে দেখে নেব আমাদের প্রিয় পত্রবন্ধুদের পাঠানো চিঠিগুলো, আমাদের প্রিয় ঋতু বর্ষার উপরে তাদের অনুভবের কথা, অনুভূতির কথা। প্রথমেই আমরা চলে যাব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। সেখান থেকে চিঠি পাঠিয়েছেন হিরণময়ী সাহু, লিখছেন গোদালিপুর কোশিয়ারি থেকে। হিরণময়ী সাহু লিখছেন, প্রিয় আজ সন্ধ্যা, প্যাচপেচে কাদায় অনেক সময় নাকানি চুবানি খেলেও বর্ষাকাল কিন্তু আমার প্রিয় ঋতু। প্রখর গ্রীষ্মের দাবদাহে যখন জলাশয় শুকনো, মাটি খটখটে, সবুজ গাছপালা তাম্রবর্ণ, ঘাস পুড়ে ছাই, একটু শীতলতার জন্য যখন প্রাণ ওষ্ঠাগত, তখন শান্তির বারিধারা হয়ে ঘটে আমাদের প্রিয় ঋতু বর্ষার আগমন। তাঁর ছোঁয়ায় প্রকৃতি যেন এক নবযৌবন লাভ করে। জুঁই, মালতী, টগর, দোপাটি, কাঠগোলাপ, কুন্দফুলের যেন এক মেলা বসে যায়। একনাগারে 8 দিন 10 দিন বিরামহীন বৃষ্টি মন খারাপ করে দেয়। মনে পড়ে যায় স্কুলবেলার দিনগুলোর কথা। দল বেঁধে বর্ষার দিনগুলোতে ভিজতে ভিজতে জমির আলপথ ধরে হৈ হৈ করে স্কুল থেকে বাড়ি ফিরতাম। দেখতাম মাঠে চাষিরা মহানন্দে চাষের কাজ করছে, কাদা জলে আছাড় খেতে খেতে জমি থেকে দু একটা মাছও ধরে আনতাম। সে কি অপূর্ব সেই দিনগুলো! কর্দমাক্ত অপরূপ চেহারার জন্য বাড়ি ফিরে মায়ের কাছে এক প্রস্থ বকুনিও জুড়ত। বর্ষাকালটা ছোটবেলায় বেশ মজার ছিল, ছিল উপভোগ্য। কাদায় ঘেন্না বা ঠান্ডা লাগার ভয় এসব কিছুই ছিল না। আর এখন বর্ষাকালে বাইরে নয়, মশলাদার চাল ভাজা খেতে খেতে ঘরে বসেই ঝাপসা প্রকৃতিকে দেখতে বেশ ভালো লাগে। এই বয়সে, বয়সটা তো আর কম হলো না, আকাশে মেঘের আনাগোনায় বিরহী যক্ষের জন্যও মনটা উদাস হয় বই কি। কণ্ঠে গানও আসে, আসে কবিতাও। আমার প্রিয় ঋতু বর্ষা, প্যাচপ্যাচে কাদায় নাকানাচুবানি খেলেও। ধন্যবাদান্তি, ধন্যবাদান্তে হিরণময়ী সাহু গোদালিপুর কোশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অসংখ্য ধন্যবাদ চিঠি পাঠানোর জন্য, আবারও লিখবেন কেমন।

প্রিয় শ্রোতা বন্ধু, আমরা পড়ে নিলাম হিরণময়ী সাহুর চিঠি। উনি লিখেছিলেন গোদালিপুর কোশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে। যাব পরে চিঠিতে, তবে তার আগে আসুন চেষ্টা করে দেখি কোনো গান আপনাদের শোনাতে পারি কি না।

প্রিয় শ্রোতা বন্ধু, গানটি শুনলাম, মানে শুনছিলাম সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব পরের চিঠিতে, কারণ হাতে সময় কম। এবারের চিঠি ছড়ার আকারে লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল হুগলি থেকে। অভিজিৎ মণ্ডল লিখছেন, বর্ষা তুমি দুষ্টু ভীষণ, থাকছো না মোর কাছে, একটু ছোঁয়া লাগিয়ে দিয়েই পালাচ্ছ পাহাড়ের বাঁকে। কেন তুমি করছ এমন লুকোচুরি খেলা, একটু কাছে বসো আমার, আমি যে বড় একলা। দেহ মনে আগুন জ্বলে, ঘুম নেই দুই চোখে, তোমায় ছাড়া আর পারি না, বোঝো না আছি কত দুঃখে। এভাবেই চিঠি শেষ করলেন অভিজিৎ মণ্ডল, লিখেছেন শশাপোতা খানাকুল হুগলি থেকে। যাব পরের চিঠিতে।

প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আজকের শেষ চিঠি পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার, লিখেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে পূর্বাচল পল্লী রহড়ার থেকে। সৌমিত্রবাবু লিখছেন, সুপ্রিয় সাথী, প্রচণ্ড গ্রীষ্মের চরম কষ্টকে কাটিয়ে স্বস্তি আনার একমাত্র চাবি আছে কিন্তু এই বর্ষারানীর কাছেই। সুতীব্র আগুনের দাহে দীর্ঘকাল পুড়তে পুড়তে যখন আপামর মানুষের দম বন্ধ করা হাঁসফাঁস পরিস্থিতি, তখন কোনো কিছুতেই যেন আর মন বসে না। বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গল্পগুজব, সব কিছুতেই যেন ভয়ঙ্কর এক বিরক্তি। ঘেমে নে একসা হয়ে আর কাহা তক যে কোনো ব্যাপারে মন বসানো সম্ভব? এই মারাত্মক গুমোট গরমে খাওয়া দাওয়াতেও যথেষ্ট সতর্ক না থাকলে বিপদ ঘটাও অবশ্যম্ভাবী। মরশুমি ফলের রস, টক দই, বেশি পরিমাণে পানীয় জল ছাড়া অন্য আর কিছুই যেন মুখে রোচে না। নিয়মমত বর্ষা আসার দিনক্ষণ এই জুন মাসেই, তাই অধীর আগ্রহে চাতকের প্রতীক্ষায় উন্মুখ হয়ে বসে আছি আমরা সকলে। ওগো বৃষ্টি রানী, তুমি ঝমঝমিয়ে এসে এই ভয়ঙ্কর গ্রীষ্মের দাবদাহ থেকে আমাদের রক্ষা করো, আমাদের বাঁচাও, প্রাণ সঞ্চার করো সমস্ত বৃক্ষরাজি এবং সকল পশু পক্ষীদের হৃদয়ে। অনাগত বর্ষার শুভেচ্ছাসহ চিঠি শেষ করেছেন সৌমিত্র মজুমদার, লিখেছেন পূর্বাচল পল্লী রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। আবারও লিখবেন, অনেক অনেক ধন্যবাদ রইলো।

0: প্রিয় শ্রোতা বন্ধু, মান্নাদের কণ্ঠে বর্ষার এই গান শুনতে শুনতেই আজকের জুন মাসের আজ সন্ধ্যার বিষয় আমার প্রিয় বর্ষা এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আবু সৈয়দ আজম। আমার পক্ষ থেকে রইল অনাগত আসন্ন বর্ষার শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করব যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অন্যদেরও ভালো থাকতে সাহায্য করুন। আর অবশ্যই আমাদের আজ সন্ধ্যার আসরে চিঠি পাঠান। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান বিজ্ঞাপনদাতা আয়োজিত।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গলে এখনো এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
3: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সমমর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই।

0: এই সংখ্যা হয়তো কমেছে কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
1: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতাই আসল। আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং স্থানীয় সংবাদ। আর কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত অবাধ শান্তিপূর্ণ স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তার স্বার্থে পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the President has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইনকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষে যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়ন লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসা করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভায় ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ জুন ভোটগ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে ৮ জুন বিকেল ৩টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১১ জুন। রাজ্যসভা ২৪টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত তিন দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে ১ কোটি ২২ লক্ষ সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
3: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले तीन दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है।
0: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgbitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী ও ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। উল্লেখ্য, চৌঠামী বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও ৫ মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবিভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। দুই বিচারপতি পি এস নরসিমহা এবং অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী ২১ জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এনটিএ আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে ৪.৯% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলে নির্মাণ ক্ষেত্রে রেকর্ড ৬.২% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় ৫%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 22তম অনূর্ধ্ব কুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত আটটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। নটা বেজে ৩০ মিনিটে আবৃত্তির আসর, উপস্থাপনায় প্রদীপ ঘোষ। নটা বেজে ৪৫ মিনিটে জেলায় আকাশবাণী। ১০টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুনেত্রা মজুমদার। ১০টা বেজে ৫০ মিনিটে নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ, তারপর খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী।

0: স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
4: কথা বলে স্মার্ট হোন।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে, 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 13 জন পূর্ণ মন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সম্পর্কে সিআইডি 5 সদস্যের সিট গঠন করেছে। পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানানোয় বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যে আজ থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে। আর বিস্তারিত খবরে, রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে।

0: রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 41। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডাক্তার শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডাক্তার ইন্দ্রনীল খাম, আলতি রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, কলিতা মাঝি প্রমুখ। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় উত্তরবঙ্গের মানুষ আজ উৎসবে মেতে ওঠেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শঙ্কর ঘোষ জানান, রাজ্যের জনগণকে সঙ্গে নিয়েই তাঁদের কল্যাণে সরকার কাজ করবে।
1: পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব। মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা, যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতি শিল্পে রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, পশ্চিমবঙ্গে এই 15 বছরের যে পতন হয়েছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে।
0: দলের প্রবীণ বিধায়ক তাপস রায় তাকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
2: কাজ করতে হবে, নিশ্চয়ই আমি কৃতজ্ঞ দলের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজ করতে ভালোবাসি, সারা জীবনই তো পরিশ্রম কাজ করে এসেছি, আরো বেশি পরিশ্রম করব, আরো বেশি কাজ করব, নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগারই কথা।
0: বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছিলেন আরও 5 মন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজের আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন বলেও তিনি জানান। এদিকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, তবে যে কোনো অসুবিধায় তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন।
3: ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছি, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। এতগুলো 12 পাতার এগুলো ডেটার জন্য, এতটা ডেটা ফর্ম ফিল আপ না করতে পারলে কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, পাবেন যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বলে বাকিটা আমরা দেখে নেব।
0: তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার এক খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
4: অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি।
0: সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যসচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। ভাস্করবাবু আরও জানান, কাটমানি সিন্ডিকেট এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তারা সরকারকে সবরকম সহায়তা করবে। শ্রী ঘোষ জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সম্পর্কে তদন্তকারী সংস্থা সিআইডি 5 সদস্যের সিট গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার আধিকারিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, তৃণমূলেরই 2 বিধায়কের অভিযোগের ভিত্তিতে হেয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়, মামলার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইডির হাতে। মুখ্যমন্ত্রী আরও জানান, সিআইডি একাধিক বিধায়কের বয়ান ও স্বাক্ষর যাচাই করেছে। অন্তত 3 বিধায়ক জানিয়েছেন ওই রেজলিউশনে থাকার স্বাক্ষর তাদের নয়। ঘটনাকে গুরুতর আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জালিয়াতি প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার তদন্তে সিআইডি আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দেননি। সিআইডিকে চিঠি দিয়ে তিনি 15 সময় পান সময় চান। এরপরেই সন্ধ্যায় সিআইডির একটি দল অভিষেকের বাড়িতে যায়। 11 সদস্যের দলটি অভিষেককে হাজিরার জন্য 7 সময় দিয়ে একটি নোটিশ তার হাতে তুলে দিয়েছে। দলবিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক কৃতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ইন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানিয়ে অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন এই 2 বিধায়ক। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। এরপরেই ঋতব্রত এবং সন্দীপনকে ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফত দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের প্রলোভন ও ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, রাজ্যে নতুন সরকার দুর্বল গরিব মানুষদের ওপর অত্যাচার করছে, দরিদ্র হকারদের রুটি রুচির ওপর আঘাত আনছে। পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের আগামীকালের ধর্ণা কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি বলেও তাঁর দাবি। বিজেপি কর্মীর বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর চালানো এবং পরিবারের লোকজনকে মারধরের পুরনো ঘটনায় পূর্ব বর্ধমানের 1 ব্লক তৃণমূল সভাপতি মানুষ কুমার ভট্টাচার্য ও নেতা শেখ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আজ বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে 4 পুলিশ হেফাজতে পাঠানো হয়। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট সহ 11 প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে 0 ভ্যালু টিকিট। পরে মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বত্র মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধে পাচ্ছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। কলকাতা আজ 2 মধ্যে সেমিফাইনাল ম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে নিষ্পত্তি হয়। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 291 রান করে। জবাবে মোহনবাগান সুপার ওভারে 1 ওভারে বিনা উইকেটে 14 রান করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত, 35 নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ের প্রাপকরা এ মাসের 3 থেকে টাকা পেতে শুরু করবেন। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
5: প্রবন্ধন সহিত বিভিন্ন মুদ্দোম পর চর্চা কি। द्विपक्षीय वार्ता के बाद विदेश सचिव विक्रम मिश्री ने नई दिल्ली में बताया कि दोनों पक्षों ने लोगों के बीच संपर्क के महत्व पर बल दिया। दोनों नेताओं ने कलादान मल्टी मॉडल ट्रांजिट ट्रांसपोर्ट परियोजना को यथाशीघ्र पूरा करने पर सहमति भी व्यक्त की। विदेश सचिव ने कहा कि प्रधानमंत्री ने म्यांमार की संप्रभुता और क्षेत्रीय अखंडता के प्रति भारत के समर्थन की पुष्टि की है।
6: Both sides underscored the importance.
7: दोनों पक्षों ने अपने सुरक्षा हितों के प्रतिकूल गतिविधियों के लिए क्षेत्र के दुरुपयोग को रोकने के महत्व पर बल दिया। कुल मिलाकर राष्ट्रपति की इस यात्रा ने दोनों पक्षों के दीर्घकालिक साझेदारी को और गहरा करने तथा क्षेत्र में पारस्परिक लाभ, विकास और

গানটি শুনলেন অরুণ ভাদুড়ির কণ্ঠে। আর এর সঙ্গে শেষ হলো আজকের রাগপ্রধান বাংলা গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী অঞ্জন দত্ত।

আধুনিক বাংলা গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী মৌসুমী ভৌমিক।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: জাল অফার থেকে সাবধান।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

গানটি শুনলেন অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে, শুনছেন আধুনিক বাংলা গান। পরের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনলেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিবিধ ভারতের অনুষ্ঠান।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে প্রাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। মালয়েশিয়া সোশ্যাল মিডিয়ায় 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.

0: রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সে দেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিজাত পণ্যের মতো ক্ষেত্রে ভারত মায়ানমার বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ছ মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার এক বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত তিন দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
2: ঘরেলু কুকিং গ্যাস কে সম্বন্ধ মে পিছলে তিন দিন মে 1,21,00,000 বুকিং রিসিভ হুই হ্যাঁ অগেনস্ট 1,22,00,000 ডিলিভারিজ কি গই হ্যাঁ 95% ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যাঁ।
0: ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তারা নতুন করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস যৌথভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বেনিয়ামিন নেতানিয়াহু একে সংঘাতের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। হিজবুল্লাহ গোষ্ঠীর বারংবার অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি শহর ও নাগরিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দুই ইসরায়েলি নেতা জানিয়েছেন। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় জেলা দাহি এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার জন্যও সামরিক বাহিনীকে তারা নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে দাহি এর অধিকাংশ বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছেন। হিজবুল্লাহর শক্ত এই ঘাঁটিতে প্রচণ্ড যানজট ও বিশৃঙ্খলায় জনজীবন বিপর্যস্ত। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শতাব্দী প্রাচীন ডিউ ফোর্ট দুর্গ দখল করার একদিন পর দাহি এর উপর এই হামলা চলে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্ত পরোক্ষ আদান প্রদান বন্ধ রাখার কথা জানিয়েছে। তেহরানের মধ্যস্থতাকারী দল ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধিকেই এর কারণ বলে জানিয়েছে। কূটনৈতিক যোগাযোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোন গুলি করে নামানোর প্রেক্ষিতে একে আত্মরক্ষার্থে আক্রমণ বলে দাবি করেছে। মালয়েশিয়া শিশুদের মধ্যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন আইনে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

0: সাইবার বুলিং, ক্ষতিকারক কন্টেন্ট এবং অনলাইনের প্রতি আসক্তি রুখতে এই উদ্যোগ। নিষেধাজ্ঞা অমান্য করলে কোম্পানিগুলিকে ১ কোটি রিংগিট জরিমানা ধার্য করা হবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় শিশুদের সামাজিক মাধ্যমে ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করল। আজকের প্রসঙ্গে অনুষ্ঠান আগামীকাল শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার, প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য দাঁড়ালো ৪১। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বন্টন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে ৫০,০০০ স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির গ্রুপ লীগ ম্যাচে ভারত আজ ৪-১ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাকা মিঘারায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন কুশওয়াহা ২টি।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব। শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে ১০২.২ মেগাহার্সে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।
0: বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এখন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন একান্ত আপন ছায়াছবি থেকে শিল্পী আশা ভোঁসলে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। পরের শিল্পী আরতি মুখোপাধ্যায়, ছবির নাম বিলম্বিত লয়।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, মন নিয়ে ছায়াছবি থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন মাটির সুর, প্রথম শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

মাটির সুর অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগান। এবারের শিল্পী রুনা লায়লা।

গানটি শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে, আর এর সঙ্গে শেষ হল আজকের মাটির সুর, আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। অধিবেশনের শুরুতেই থাকবে ভক্তিমূলক গান, সেই সঙ্গে অমৃতবাণী। এরপর কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন 6:20। রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি পরপর 6:30 এবং 6:50। 7:25 শুনবেন আবারও কলকাতা কেন্দ্রের বাংলা খবর, স্থানীয় সংবাদ 7:35, বাংলা ছায়াছবির গান 7:45। সকাল 8:00 অনুষ্ঠান শুভ সকাল। সকাল 9:05 যথাক্রমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি খবর। 9:10 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। অনুরোধের আসর নজরুলগীতি 2:20। 3:00 আবারও দিল্লি কেন্দ্রের হিন্দি খবর এবং তারপরেই 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি খবর। দিনান্তিকা 3:10। 3:30 থেকে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত। নজরুলগীতি 5:15। 5:30 শুনবেন অনুষ্ঠান কিষাণবাণী। 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি খবর। 6:05 কীর্তন।

গ্রামীণ সংবাদ শুনবেন 6:35। অনুষ্ঠান প্রিয় পল্লীগীতি 6:40। 7:10 আজ সন্ধ্যায় কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 7:35 স্থানীয় সংবাদ, 7:50 রাত 8 এবং 8:05 পরপর দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি খবর, সুজন এসু 8:10। আধুনিক বাংলা গান 8:40, রাত 9 নিউজ অ্যাট 9, 9:15 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান, সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে। রাত 10 কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 10:10 লাইভ ফোন ইন প্রোগ্রাম কথা ও গানে, 10:58 আবহাওয়ার খবর এবং পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, রাত 11 অধিবেশনের সমাপ্তি। শুনলেন পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার খবরে বলা হয়েছে জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক। গতকালের সর্বাধিক তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটেনি, বরং তা ছিল প্রায় স্বাভাবিক। জেলায় কোনো বৃষ্টি হয়নি। পরবর্তী 7 দিনের জল হওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী 2 দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:10। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশনের শুরু ভোর 5:50। জয় হিন্দ।